মাস, নানান রকম ভয় ভীতি আশঙ্কার মধ্যে টিভি দেখতে দেখতেই কেটে গেল। প্রায় প্রতিদিন কোনো না কোনো ছেলে মেয়ের সঙ্গে মোবাইলে কথা হতো, যেটা গ্রামের বাড়িতে খারাপ নেটওয়ার্কের জন্য সবসময় সম্ভব হতো না। বৌমা তো প্রত্যেক রবিবার জুম কল না কি যেন বলে, তাতে সব ছেলে মেয়ে ও তাদের পরিবারকে একসঙ্গে জড়ো করত ল্যাপটপের পর্দায়। প্রথম দিন কোন মেয়েকে এতদিন পর পর্দায় দেখে সে কি কান্না! এদিকে উনি কাঁদছেন আর ওদিকে অর্ণা, বড় বৌমা তো দুজনকে বুকে ঝোঁকে চুপ করায়। ধীরে ধীরে নিজেকে একটু একটু করে এই সংসারটার সঙ্গে সইয়ে মানিয়ে খাপ খাইয়ে নিচ্ছিলেন তিনি। তারপর এলো গান্ধী জয়ন্তীর দিন, ছুটি ছিল। সেদিন জুম কলে মেজ ছেলে অপু বলেছিল, মা অনেকদিন তো দাদার বাড়ি থাকলে, এবার পূজোর আগে তোমায় আমি আমার বাড়ি নিয়ে আসব। আশালতা দেবী অস্ফুটে শুধু বলতে পেরেছিলেন, আবার ঠাঁই নাড়া। আজ অচেনা পথে পাড়ি দিয়েছেন তিনি এক অজানা পরিবেশের উদ্দেশ্যে। মা, ও মা, এসে গেছি আমরা, অপুর ডাকে চোখ খুলে দেখেন একটা বাগান ঘেরা বাংলো বাড়ির সামনে গাড়িটা দাঁড়িয়ে। গাড়ি থেকে নেমে পাথর বিছানো পথ ধরে আশালতা দেবী হেঁটে এসে থমকে দাঁড়ালেন মেজ ছেলের বাড়ির চৌকাঠের সামনে। এই চৌকাঠটা ডিঙলেই আজ ওর তৃতীয় গৃহপ্রবেশ।

চিরন্তন কথায় সাজানো চিরন্তনী শুনছেন 107 FM রেইনবোতে। চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, চিরন্তন কথায় সাজানো চিরন্তনী 107 FM রেইনবোতে।

আসলে এক একজন মানুষের জীবনের গল্প এক এক রকম। কিভাবে কোন মুহূর্তে মানুষের জীবন বদলে বদলে যায়, তার সঠিক নির্ণয় কেউই হয়তো আমরা করতে পারি না। কখন কোন মুহূর্তে জীবন বদলে যায়, কোন দিকে আমাদের জীবন নিয়ে যায়, তা সত্যি অনুমান করা অত্যন্ত দুষ্কর। শুরুতেই বলেছিলাম, আমাদের এই যাত্রাপথে সঙ্গে নেব আপনাদেরও। আপনাদের বার্তার ঝুলি খুলে বসলাম। প্রথম বার্তাটি যিনি পাঠিয়েছেন, তিনি হীরক ভট্টাচার্য বামনগাছি থেকে লিখছেন, সুপ্রভাত দাদা ভাই। ভোরের আলোয় রাখির ডোরে মিশুক ভালোবাসা, ভাইয়ের হাতে বোনের স্নেহ, মুছে যাক সব হতাশা, জীবন জুড়ে থাকুক এই নির্মল টানখানি, রাখির বন্ধন হয়ে থাকুক চিরন্তনী। পরের মেসেজটি লিখছেন শর্মিষ্ঠা মুখোপাধ্যায় সাঁকড়াইল হাওড়া থেকে, শুভ সকাল দাদা ভাই, অনেকদিন পর চিরন্তনীতে পেলাম, রাখি বন্ধনের শুভেচ্ছা জানাই। শ্রবণ সাথী সৌম্য, সুপ্রভাত, শোনায় গল্প শোনায় গান, পাতি তাই গান, পথ চলাকে আসান করতে চিরন্তনী রাখে অবদান। উত্তর বাওয়ালি থেকে লিখছে।

হলেন সুভাষ চক্রবর্তী। তারপরের মেসেজটি পেয়েছি পশ্চিম মেদিনীপুর থেকে, লিখছেন অরিজিৎ দাস অধিকারী। সাতসুরে সারাদিন তিন দিন চিরন্তনী, তোমা পরে আমরা সবে ভীষণভাবে ঋণী। সৌম্য সাথে চিরন্তনী বিশেষ নিবেদন, নিবেদনের নতুনত্বে হয়েছ আপনজন। সবার জীবন আধার ঘন, খুঁজি আলোর রেখা, এ জীবনের সাধনা সাফল্যের চাই দেখা। জীবনের কথা গল্পের অপূর্ব এই ক্ষণ, সাপ্তাহিক এই নিবেদনে ভরে প্রাণ মন।

আশালতার গল্প শুনলাম নামগুলো আ দিয়ে। লিখছেন প্রফুল্ল কুমার সিংহ শিলিগুড়ি থেকে। সৌভিক সরকার কসবা হালতু থেকে লিখছেন সুপ্রভাত চিরন্তনীকে, রাখি পূর্ণিমার শুভেচ্ছা জানাই। পূর্ণিমার চাঁদ হাসে আকাশ জুড়ে আলো, রাখির সুতোর বন্ধনে থাকুক সবাই ভালো। ভাই বোনের এই টান মধুর চিরদিন, সুখে দুঃখে পাশে থেকো রাঙুক প্রতিটি দিন। রাখি পূর্ণিমার শুভেচ্ছায় ভরে উঠুক মন প্রাণ, ভালোবাসার বন্ধনে হোক সম্পর্ক অম্লান। তারপরের মেসেজটি পাঠিয়েছেন শেওড়াফুলি থেকে নিবেদিতা সেন। লিখছেন, গুড মর্নিং সৌমদা, আজ রাখি পূর্ণিমা, আপনাকে ও সকল বন্ধুদের জানাই শুভেচ্ছা ও আন্তরিক ভালোবাসা। আশালতার গল্প শুনলাম, ভরাট সংসার, জীবনের শেষ সময় আসে তখন বড্ড একা লাগে, কিছুই করার থাকে না, এটাই মনে হয় আমাদের ভবিষ্যৎ।

রাখি বন্ধনে বাঁধা আজি ভাই বোনের প্রাণ, ভোরের ঘাসে ঘাসে আজ বন্ধনের এই গান, ভোরের পাখি আজ তাই উঠল দেখো গে, হৃদয় আজ চলছে তাই খেয়া তরিবে। পায়েল ব্যানার্জি লিখছেন বেলঘড়িয়া থেকে। রাজবন্ধু শোশোনা থেকে লিখছেন, চিরন্তনী শুনতে ভালো লাগছে। রাখি বন্ধনের শুভেচ্ছা পাঠিয়েছেন শুক্রবারের ভোরে আগরপাড়া থেকে অসীম কুমার মিত্র, জানাই শুভ সকাল। সৌম্য ভাই, আজ আশালতা দেবীর জীবনের গল্প আর গানের ডালি খুব ভালো লাগছে, এইভাবেই এগিয়ে চলুক আমাদের প্রিয় চিরন্তনী। শতবর্ষে আলোকিত আকাশবাণী কলকাতা নিজস্ব গৌরব ও মর্যাদা নিয়ে এগিয়ে চলুক, এই আশা রাখি।

0: চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, শুনছেন 107 FM রেইনবোতে। চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, চিরন্তন কথায় সাজানো চিরন্তনী 107 FM রেইনবোতে।
1: ঢাকুরিয়া থেকে আমাদের বন্ধু মৌলি লিখছেন, আজকের গল্প খুব ভালো লাগলো। তারপরের মেসেজটি কি পাঠিয়েছেন, সুপ্রভাত ভাই সৌম্য, রাখি বন্ধনের শুভেচ্ছা, সুন্দর উপস্থাপনা, আশালতা দেবীর জীবনের গল্প শুনছি, গ্রামের সবুজ প্রকৃতির নির্মল খোলামেলা পরিবেশে যারা থাকতে অভ্যস্ত তাদের কাছে বিলাসবহুল ফ্ল্যাটের মূল্য নিতান্তই কম। মানুষের জীবনের গল্প সত্যিই বড় বৈচিত্র্যময়। লিখছেন শিপ্রা সাঁত, পশ্চিম মেদিনীপুর থেকে। গুড মর্নিং সৌম্যদা, অনেকদিন পর আপনাকে পেলাম চিরন্তনীর আসরে, ভালো থাকবেন দাদাভাই। লিখছেন মোহাম্মদ আকবর মোল্লা মহারাষ্ট্র থেকে। সুপ্রভাত সৌম্য দাদাভাই, সপ্তাহের প্রথম চিরন্তনী, আজকের গান ও আশালতা দেবীর গল্প সত্যি মন ছুঁয়ে গেল। শহরের ব্যস্ত বাক্সবন্দি জীবন আর গ্রামের খোলামেলা জীবনের কথা ভীষণ ভালো লাগলো। ভালো থাকবেন, লিখছেন মাধব শীল হুগলি থেকে। তারপরের মেসেজটি পাঠিয়েছেন সুধীর কুমার দে বাঁকুড়া থেকে। লিখছেন সুপ্রভাত দাদাভাই ও চিরন্তনী, আশালতার গল্পে লতা পাতার ফাঁকে ফাঁকে শোনা গেল নস্টালজিয়া দীর্ঘশ্বাস। জীবন সে তো পদ্মপাতার শিশির বিন্দু, তার স্নিগ্ধতা মেখে সুন্দর হোক আগামী দিনগুলো। প্রিয় সৌম্যবাবু, শুভ সকাল, ঘুম ভাঙানো শুক্রবারের চিরন্তনী, শুভ রাখি বন্ধনে সবাইকে জানাই শুভেচ্ছা। অসাধারণ উপস্থাপনায় আশালতা দেবীর ভরা সংসারের গল্প শুনলাম। লিখছেন শিবশঙ্কর সাঁত, পশ্চিম মেদিনীপুর থেকে। আসলে এইভাবেই জীবনের গল্পগুলো কোথাও না কোথাও কোনো না কোনোভাবে মিলে যায় আমাদের প্রত্যেকের সঙ্গে, প্রত্যেকের জীবনের সঙ্গে। আর তাই আমরা শুধুমাত্র সেই গল্পগুলোর সঙ্গে নয়, সেই গানগুলোর সঙ্গেও কোনো না কোনোভাবে রিলেট করতে পারি। এই মুহূর্তগুলো নিছক অন্য কারোর মুহূর্ত হয়ে থাকে না, কোনো না কোনোভাবে আমাদের নিজেদের জীবনের মুহূর্ত হয়ে ওঠে। আর সেইভাবেই আমাদের ভালো লাগাগুলো খারাপ লাগাগুলো জড়িয়ে যায় চিরন্তনীর সঙ্গে। আমরা যারা চিরন্তনীকে ভালোবাসি, আমরা এভাবেই ভালোবাসতে পারি। স্টুডিওর ঘড়ি বলছে আজ বিদায় নেওয়ার পালা। অন্য কোনো দিন অন্য কোনো অনুষ্ঠানে নিশ্চয় কথা হবে আবারও আপনাদের সকলের সঙ্গে। সুরে থাকবেন আর আশেপাশের মানুষজনকে আরেকটু ভালো রাখবেন।

0: আকাশবাণী এফএম গোল্ড খাঁটি সোনা।
1: প্রভাতের আলোয় রাঙা প্রভাত বিনা, প্রভাত বিনা শুনছেন 100.1 এফএম গোল্ডে। প্রভাত বিনা, প্রভাত বিনা 100.1 এফএম গোল্ড।

সুপ্রভাত। স্টুডিওতে ঘড়ির কাঁটা বলছে ভোর 6:11 হয়ে 35 সেকেন্ড, এখন থেকে সকাল 7 পর্যন্ত প্রভাত বিনার সুর আমাদের সকলের মনে প্রাণে। গোপা আছি আজ আপনার সঙ্গে, কথা হবে আর নানান শিল্পীর কণ্ঠে নানান গান রয়েছে আমাদের সকলের জন্য। গান শুনতে শুনতেই তাহলে আজকের প্রভাত বিনার এই সকালটা শুরু হোক।

অনুপ জলটার কণ্ঠে গান শুনতে শুনতে আমাদের সময় এগোচ্ছে, কিন্তু সময় এগোলেও আজকের এই সকালের যে সময়টা সেটা একটুখানি অন্যরকম। আজ সকালটা আমাদের সকলের কাছেই একটু অন্যরকম।

ভোরের হাওয়ায় আজ অন্য রকম সুর, পাখিদের গানে আজ অন্য রকম আনন্দ, ফুলেরা অন্য রকম হাসিতে খুশিতে আজকে ফুটে উঠছে, কারণ আজ রাখি বন্ধন। গতকাল থেকে মোটামুটি শুরু হয়ে গিয়েছে এই রাখি পরানোর উৎসব। এবং রাখি একটা তো শুধুমাত্র সুতো নয়, এই সুতোর মধ্যেই জড়িয়ে রয়েছে কত কথা, কত ভালোবাসা, কত ভরসা, অভিমান, দুষ্টুমি, ঝগড়া, সমস্ত কিছু মিলিয়ে মিশিয়ে রাখি আর একে অপরের পাশে থাকবার প্রতিশ্রুতি, সমস্ত কিছু মিলিয়েই আজকে আমাদের কথা হবে এই প্রভাত বীণায়। গোপা তো আছি, আর আপনি অবশ্যই আমাদের সঙ্গে থাকুন। একটা গান শুনবার পর বাকি কথায় ফিরে আসছি।

গান শুনছিলাম আমরা ইন্দ্রনেশনের গানটে। গান শুনতে শুনতে আবারও আমরা চলে যাব আমাদের আজকের এই রাখি বন্ধন উৎসবের দিকে। রাখি বন্ধন শুধুমাত্র ভাইয়ের হাতে বোনের রাখি পরিয়ে দেওয়ার উৎসব তেমনটা তো নয়, সেটা তো একটা বড় কথা বটেই, কিন্তু এই এই দিনটায় আসলে সম্পর্ককে নতুন করে মনে করবার দিন। সারা বছর ধরে যে মানুষটি প্রতিদিন খুব ব্যস্ততার মধ্যে থাকে, কিন্তু একে অপরকে এটা মনে করিয়ে দেওয়া যে আমি পাশে আছি। বোন বা দিদি যেমন ভাই বা দাদাকে বলে, ঠিক তেমন ভাই বা দাদাও বোন বা দিদিকে বলে পাশে আছি। এই এত বড় একটা পৃথিবীতে এই যে পাশে থাকার ছোট্ট একটু প্রতিজ্ঞা, এবং সেই প্রতিজ্ঞা একটা সুতোর মধ্যে দিয়ে যে বাঁধা থাকে হাতে, এটাই হলো সবচেয়ে বড় দিক আমাদের এই উৎসবের। উৎসব নানান ধরনের, উৎসব নানান রকমের, কিন্তু প্রাণের উৎসব, মনের উৎসব, তার মধ্যে কেবলমাত্র থেকে যায় ভালোবাসার বন্ধন।

সন্ধ্যা মুখোপাধ্যায় আর শ্যামল মিত্র দুজনের কণ্ঠে আমরা শুনছিলাম এই গান, যদিও ভাই ফোটার কথা আসে। তবুও ভাই ফোটার কথা শুনতে শুনতেও ভাই এবং বোনের উৎসব যেহেতু এই রাখি এবং ভাই ফোটাও বটে, দুটো উৎসবের দুরকম আবেজ, দুটো উৎসবের দুরকম ভালো লাগা, দুটো উৎসবের দুরকম পর্ব, কিন্তু তবুও ভালোবাসা এবং বন্ধনের যে একটা জায়গা সেটা দুটো উৎসবের মধ্যেই রয়েছে। আর এই রাখির ক্ষেত্রে যদি যে কথা হচ্ছিল সে কি কেবলমাত্র একটা সুতোর বন্ধন? না, রাখির ক্ষেত্রেও একেবারেই সেটা সুতোর বন্ধন নয়। ভাই বোনের একটা বন্ধন তো রয়েছে, কিন্তু রাখির ক্ষেত্রে এই বন্ধন, এই সম্পর্কের দৃঢ়তা বা এই যে বন্ধুত্ব, এটা ভাই বোন ছাড়িয়েও গোটা পৃথিবীর মানুষের মধ্যে ছড়িয়ে পড়ুক, এটাই কিন্তু ওই একটা সুতোর যে বন্ধন তার একমাত্র প্রার্থনা। ভাই বোনের সঙ্গে ভাই বোনের সম্পর্ক দৃঢ় হোক, এটা তো সবসময় আমরা চাই। তাছাড়াও আমাদের আশেপাশের মানুষদের সঙ্গে, পাশাপাশি মানুষদের সঙ্গেও আমাদের সম্পর্ক, আমাদের ভালো লাগা, আমাদের ভালোবাসা, সমস্ত কিছুই আরও দৃঢ় হোক। আজকের এই বন্ধনের ভোরে এই থাক আমাদের প্রার্থনা।

রবীন মজুমদারের কণ্ঠে আমরা শুনছিলাম এই গান। গান শুনতে শুনতে আবারও আজকে আমরা খুশির গান, আনন্দের গান, উৎসবের গান, এরকমই গানের মধ্যে দিয়ে আমাদের এই সকালবেলাটা শুরু করেছি এবং সকালবেলাটা এগোচ্ছি। আসলে আজ যেহেতু রাখি বন্ধন উৎসব, তো সেই জন্যই সকালবেলা থেকে কোনো বোন বা কোনো দিদি হয়তো অপেক্ষায় রয়েছে ভাইয়ের একটা ফোনের বা একটা ভিডিও কলের। একটা সময় ছিল যে সময়টায় নিজের হাতে রাখি তৈরি করে অথবা নিজের জমানো পয়সায় রাখি কিনে ভাইয়ের জন্য অপেক্ষা করা, তারপরে একটু মিষ্টিমুখ, একটু একটা ছোট্ট লজেন্স বা ছোট্ট একটা চকোলেট, এই দিয়ে রাখি বন্ধন উৎসব, অথবা অনেক সময় অনেক বড় করে অনেক বড় উপহার সাজিয়ে নিয়েও উৎসব। পরবর্তী সময়ে ভাই বোন আস্তে আস্তে ধীরে ধীরে বড় হওয়া এবং তারপর যে যার জীবনে ব্যস্ত হয়ে যাওয়া, হয়তো কেউ এক শহরেও নেই, কাছাকাছি থাকার থেকেও মানে যেটা বড় কথা এক শহরে নেই, হয়তো এক দেশে নেই, কাজ সংসার নানান রকম দায়িত্ব সমস্ত কিছু মিলিয়ে মিশিয়েই হয়তো দুজনের একটু দূরে চলে যাওয়া, কিন্তু তবুও এই রাখি এলে মনে পড়া সেই ছোটোবেলার দিন। আর এই রাখি এলে রাখির উপহার এবং রাখি একে অপরের কাছে পৌঁছে যাবার দিন। একটা সময় ছিল যে সময়টায় তো মানে যখন এই দূরত্বটা ধীরে ধীরে ধীরে ধীরে বাড়তে শুরু করলো, তখন দূরত্ব মানে মনের দূরত্বের কথা বলছি না, কিন্তু আমি বলছি দেশের দূরত্বের কথা, দশের দূরত্বের কথা, যখন বাড়তে শুরু করলো তখন একটু মন খারাপই হতো বটে, কখনো কখনো হয়তো এক বছর, দু বছর, তিন বছর বাদে দুজনের দেখা হলো এই রাখিতে। শুধু রাখি নয়, ভাইফোঁটাতেও একই, তবু যেহেতু আজকে রাখির উৎসবের কথা হচ্ছে সেজন্য রাখির কথাই বেশি করে মনে হচ্ছে, হয়তো দেখা হলো দু বছর, তিন বছর, পাঁচ বছর বাদেও হয়তো দেখা হতে পারে। কিন্তু এখন এই যে দূরত্বের জায়গাটা একটু কমে গেছে, এখন অনলাইনেই কিন্তু রাখিও পৌঁছে যেতে পারে এবং রাখির উপহারও পৌঁছে যেতে পারে একে অপরের কাছে। মন আর ভালোবাসা যতই দূরত্বে থাকুক না কেন, তা কিন্তু সবসময় পাশাপাশি আর কাছাকাছি থাকে ভাই বোনের, এবং যে সম্পর্কগুলো খুব বিশ্বস্ত, যে সম্পর্কগুলো খুব ভালোবাসার, যে সম্পর্কগুলো খুব প্রাণের, যে সম্পর্কগুলো অন্য রকম গল্প বলে যায় আমাদের কাছে, সেই সম্পর্কগুলোর পাশাপাশি আর কাছাকাছি থাকাতে দূরত্ব কোনো বাধা হতে পারে না। এমন কি যদি একটুখানি মনের মধ্যে দ্বন্দ্বও চলে বা একটুখানি যদি কথা কাটাকাটিও হয়, সেই জায়গার থেকেও কিন্তু এই দিনগুলোতে কাছাকাছি ফিরে আসা, পাশাপাশি ফিরে আসা এবং শপথ নেওয়া, যা হয়েছে তা ভুলে যাও এবং বাকিটুকু নিয়ে আমরা সবাই মিলে খুশি থাকি, খুশি থাকি একে অপরের দিকে তাকিয়ে, খুশি থাকি একে অপরের ভালোতে।

কণিকা বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে শুনছিলাম আমরা এই গান। শুনছেন 100.1 FM গোল্ডে প্রভাত বীণা। গোপা আছি আজ আপনার সঙ্গে, কথা হচ্ছে রাখি। রাখি মানে এমন একজন মানুষের কথা মনে পড়া যার সঙ্গে বিনা কারণে ঝগড়া হয়ে যেত, আবার যার কাছে সমস্ত গোপন কথা জমা রাখা যেত, যার সঙ্গে অভিমান হবার ঠিক 5 মিনিট পরেই তাকে বলা যেত চল একটু ফুচকা খেয়ে আসি। রাখি মানেই এমন মানুষ যার সঙ্গে মনের সঙ্গে মনের বাঁধন, শুধুমাত্র সুতোর বাঁধনটার সঙ্গেই বাঁধন নয়, মন মস্তিষ্ক ভাবনা সমস্ত কিছু মিলেমিশিয়ে এই বন্ধন হচ্ছে রাখির বন্ধন। আজকে এই সুন্দর একটা সকালে সেই রাখির কথা, সেই বন্ধনের কথা, কেবলমাত্র ভাই বোনের বন্ধন নয়, মানুষে মানুষের বন্ধনের কথা, মানুষ আর প্রকৃতির বন্ধনের কথা। প্রকৃতি চারপাশে যেভাবে উন্মত্ত হয়ে উঠেছে, যেভাবে ধেয়ে আসছে আমাদের দিকে, হয়তো আমাদেরই কারণে, আমাদেরই নানান রকম নানান কিছুর জন্য আজ এই দিনে, এই শুভ দিনে তাঁর কাছেও আমাদের ফিরে যাওয়া এবং প্রকৃতির সঙ্গেও কোথাও আমাদের বন্ধন তৈরি করবার দিন আজ শুরু হোক না। আজ থেকে কেবলমাত্র মানুষের সঙ্গে মানুষের বন্ধন নয়, মানুষের সঙ্গে মানুষের বন্ধনের সঙ্গে সঙ্গেও আমাদের চারপাশের প্রকৃতির সঙ্গেও আমাদের একটু বাঁধন দরকার, যেটা হয়তো একটুখানি ছেড়ে গিয়েছে। সেই বাঁধন যদি না হয় তাহলে আবারও ওই মন কষাকষি চলতে থাকবে আমাদের এবং প্রকৃতির মধ্যে, যেটা যত তাড়াতাড়ি মুছে ফেলা যায় আজ এই সকালবেলায় সে প্রার্থনা রইল আমাদের সকলের।

গানে কথায় গোল্ডেন সময়, আপনি শুনছেন 100.1 FM Gold, 100.1 FM Gold, FM Gold. প্রভাতের আলোয় রাঙা প্রভাত বিনা, প্রভাত বিনা শুনছেন 100.1 FM Gold-এ। প্রভাত বিনা, প্রভাত বিনা 100.1 FM।

অনিতা পালের কণ্ঠে শুনছিলাম আমরা এই গান। গান শুনতে শুনতে আমরা চলে যাই একটুখানি অনেকটা অনেকটা অনেকটা পেছনে, যে পেছনে যাওয়া মানে কিন্তু অনেকখানি এগিয়ে যাওয়া। সেই সময় 1905 বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন তখন চারপাশে চলছে। সেই সময় রবীন্দ্রনাথ ঠাকুর রাখি বন্ধনের ভাবনাকে আরও অনেক বড় করে ছড়িয়ে দিয়েছিলেন চারপাশে, কেবলমাত্র ভাই বোনের সম্পর্ক নয়, কেবলমাত্র একে অপরের সঙ্গে বেঁধে বেঁধে থাকার সম্পর্ক নয়, সবচেয়ে বড় একটা জায়গা হিন্দু মুসলমানের মধ্যে যে সম্প্রীতি এবং ঐক্যের প্রতীক হিসেবে রাখি বন্ধন হল। এবং সেদিনের সেই আহ্বান মানুষের সঙ্গে মানুষের বন্ধনকে আরও দৃঢ় করবার জন্য করা হয়েছিল। এবং তিনি বুঝেছিলেন, দূরদর্শী মানুষ ছিলেন তো, কারণ সেই সময়ে তিনি হয়তো 2026 দেখেছিলেন। আজও তো আমরা তাকে নিয়েই থাকি, যে কোনো বিপদে আপদে, যে কোনো শব্দে, যে কোনো কথায়, যে কোনো উৎসবে তাকে ছাড়া কিন্তু আমরা এড়িয়ে চলে যেতে পারি না, তাকে ছাড়া আমরা চলে যেতে পারি না। সেই জন্য সেই দিন সেই মানুষটি সেই 1905-এ যখন চারপাশ আন্দোলনে ছড়িয়ে পড়েছে, যখন চারপাশে রক্ত রক্ত এবং নানান রকম হিংসা চলছে, ঠিক সেই সময়ে এই রাখি বন্ধনকেই তিনি একমাত্র ওষুধ হিসেবে দেখেছিলেন এবং গোটা বাংলার বুকে এই রাখি বন্ধন উৎসবকে অন্যরকমভাবে, অন্যরকম রঙে, অন্যরকম সুরে, অন্যরকম ছন্দে মানুষটি নিয়ে এলেন, রবীন্দ্রনাথ ঠাকুর।

অশোকতরু বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে আমরা শুনলাম এই গান। আজকের এই ভোর, আজকের এই সকাল, আজকের এই দিনটা পৃথিবীতে সমস্ত ভাই বোনের ভালো থাকার, পৃথিবীতে সমস্ত ভাই বোনের কাছে আসার। আর যারা কাছে আসতে পারছেন না তারা কথা বলতে চেষ্টা করার দিন আজ। সমস্ত ব্যস্ততাকে দূরে সরিয়ে রেখে একটু কথা বলা, একটু হাসি, যত দূরত্ব রয়েছে আজকের এই দিনে মুছে ফেলবার দিন। কেবলমাত্র ভাই বোন কেন, বন্ধু, প্রতিবেশী, পরিজন সকলেরই আজকের এই দিনটা সমস্ত দূরত্ব মুছে কাছে আসবার দিন। এই রাখি বন্ধন কেবলমাত্র হাতের বাঁধা একটি সুতো থেকে মনে বাঁধা এক মনের মিলন হয়ে উঠুক, যে মিলন আমাদের প্রত্যেককে প্রত্যেকের আরও কাছে নিয়ে আসে। আজকে ভাই বোনের জন্য এই দিনটা তো খুব খুব খুব স্পেশাল, কিন্তু সকলের জন্য আজকের এই দিনটা অন্য রকমভাবে আসুক। হাতে বানানো রাখি থেকে শুরু করে দোকানের নানান রকমের রঙিন রঙিন সুন্দর সুন্দর ছোট বড় নানান ধরনের রাখি আমাদের হাতে উঠে আসুক, হাত থেকে উঠে আসুক আমাদের মনে। আজ এই সকালে প্রত্যেকের জন্য প্রার্থনা থাকুক, প্রত্যেকের, সবাই যেন আমরা ভালোবাসার রাখি পরি, বিশ্বাসের রাখি পরি, মানুষের পাশে থাকার অঙ্গীকারের রাখি পরি এবং পরাই। আমরা সবাই ভালো থাকি, পৃথিবী সুন্দর হোক, আমরা ভালো থাকি, প্রকৃতি ভালো থাকুক, চারপাশে সুন্দর শোভায় ভরে উঠুক, যাতে করে কেবলমাত্র ভাই বোনের মন নয়, সব মানুষের, পৃথিবীর সকলের মন রঙিন হোক, সুন্দর হোক, ভালো হোক। শ্রীকান্ত আচার্যর কণ্ঠে এই গান শুনতে শুনতে সবাইকে বলি ভালো থাকুন সবাই। আবার ফিরে আসছি 8:30 মিনিটে মনের মেলোডি নিয়ে।

0: আকাশবাণী এফএম গোল্ড খাঁটি সোনা।
1: গানে কথায় গোল্ডেন সময়, আপনি শুনছেন 100.1 এফএম গোল্ড। 100.1 এফএম গোল্ড। এফএম গোল্ড।
2: মন কাড়া কথা আর মন মাতানো গান শুনছেন মনের মেলোডি 100.1 এফএম গোল্ডে। মনের মেলোডি

ঘড়ির কাঁটা বলছে সকাল 8:31 হয়ে 53 সেকেন্ড। এখন থেকে একেবারে সকাল 10টা পর্যন্ত মনের মেলোডি 100.1 FM গোল্ডে। মাঝে একটা ছোট্ট সংবাদ বিরতি রয়েছে, গান শুনতে শুনতে নানান রকম কথা বলতে বলতে একটু চারপাশের খবরাখবরও তো শুনে নিতে হবে। আজ আপনার সঙ্গে আছি গোপা, আর আপনি থাকুন আমাদের সঙ্গে। আজ ঠিক যে গানটা শুনতে ইচ্ছে করছে এই মুহূর্তে, সেই গানটা আমাদের অনেকেরই মনে হয়তো এক্ষুনি গুনগুন করে উঠছে। আপাতত লতা মঙ্গেশকরের কণ্ঠে সেই গান শুনে ফিরে আসছি, সঙ্গে থাকুন। কথা আছে অনেক, সমস্ত কথা হবে আপনার সঙ্গে। আপনি আমাদের সঙ্গে আসবেন ফোনের হোয়াটসঅ্যাপে, একটু অপেক্ষা গানটা শুনে। এক্ষুনি ফিরে আসছে আমাদের সকলের খুব পছন্দের গান, এক্ষুনি হয়তো কেউ গুনগুন করে সেই গানটা গাইছেন, এই গানটার কথা কেউ হয়তো মনেও করছেন। টুক করে গানটা শুনে ফিরে আসছে এক্ষুনি।

লতা মঙ্গেশকরের এই গান শুনতে শুনতে শুরু হলো আজকে আমাদের মনের মেলোডি। আজ সকালটা একটু অন্যরকম, গতকাল থেকেই মোটামুটিভাবে শুরু হয়ে গিয়েছে, যেহেতু পূর্ণিমা পড়ে গিয়েছে সেজন্য গতকাল থেকেই মোটামুটি শুরু হয়ে গিয়েছে রাখি পরানোর উৎসব। এবং রাখি কেবলমাত্র ভাই বোনের মধ্যে যে একটা বন্ধনের জায়গা তেমনটা নয়, ভাই বোনের মধ্যে বন্ধনের জায়গা তো বটেই, তার সঙ্গে সঙ্গে প্রত্যেক মানুষের সঙ্গে মানুষের যাতে একটা হৃদয়ের যোগ গড়ে ওঠে এবং প্রত্যেক মানুষের সঙ্গে মানুষের যাতে বন্ধন তৈরি হয়, সেটাও বোধহয় এই রাখি বন্ধন উৎসব সে কথাও বলে। আর সেই জন্যই তো সেই বঙ্গভঙ্গ আন্দোলনের সময় যখন দেশ জুড়ে তীব্র আন্দোলন চলছে, তখন রবীন্দ্রনাথ ঠাকুরের আহ্বানে রাখি বন্ধন হয়েছিল, যার মূল জায়গা ছিল মানুষের সঙ্গে মানুষের বন্ধন। হিন্দু এবং মুসলিম, ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষের সঙ্গে মানুষের হৃদয়ের বন্ধনেই সেই রাখি বন্ধন উৎসব হয়ে উঠেছিল অন্যরকম একটা উৎসব। আর আজকে মূলত যে রাখি বন্ধন উৎসব, বোন ভাইয়ের হাতে রাখি বাঁধবে এবং একে অপরের পাশে থাকবে, একে অপরের সঙ্গে থাকবে সবসময়, সেই প্রতিজ্ঞায় কোথাও না কোথাও আজকে এই দিনটা, আজকের দিনটা ভরপুর থাকবে। কেবলমাত্র আজকের দিন নয়, সারা বছর 365 দিন প্রত্যেকেই প্রত্যেকের পাশে থাকুক এবং আনন্দে থাকুক, ভালোবাসায় থাকুক। যদিও বা দেশ বা কাজের জন্য নানানভাবে দূরত্ব তৈরি হয়ে যায়, তবুও মনে মনে যেন কাছে থাকি আমরা একে অপরের। নানান কারণেই এখন কখনো আমাদের শহর ছেড়ে, কখনো আমাদের দেশ ছেড়ে বিভিন্ন জায়গায় যেতে হচ্ছে, কাজের জন্য নানান রকম ব্যস্ততায় আমরা হয়তো কাছাকাছি থাকলেও দেখা করে উঠতে পারছি না ঠিক সময়, কিন্তু তবুও আজকের এই দিনটা হোক একদম অন্যরকম, যেখানে যদি শারীরিকভাবে কাছাকাছি নাও আসা যায়, তাহলে অন্তত মনে মনে যাতে কাছাকাছি আসা যায়, অথবা ফোনে বা ভিডিও

যাতে কাছাকাছি আসা যায়, আজকের দিনটা তেমনই হোক না, আজ একটু অন্যরকম দিন। আজকে কিন্তু হাতে রাখি পরবার দিন, এবং এই রাখি বন্ধুত্বের রাখি, এই রাখি ভালোবাসার রাখি, এই রাখি ভাই বোনের বন্ধনের রাখি, সমস্ত কিছু মিলিয়েই এই রাখি পূর্ণিমা বা রাখি বন্ধন উৎসব এক অন্যরকম জায়গা। কিন্তু আজকে ফিরে যাব আমি সেই জায়গায় যে সময়টায় আপনি নিজের হাতে রাখি বানিয়ে ভাইকে পড়াতেন বা দাদাকে পড়াতেন, সেই সময়ের যে একটা অন্যরকম ব্যাপার। অন্যরকম ব্যাপার এই অর্থে নিজের হাতে তৈরি করে কোনো জিনিস, অনেক দামি জিনিস, অনেক সুন্দর সুন্দর জিনিস নিশ্চয়ই কিনতে পাওয়া যায়, এবং আমরা সেগুলো কিনিও, নিজের হাতে বানালেও আমরা সেগুলো কিনি। কিন্তু নিজের হাতে বানিয়ে একটা রাখি দাদাকে বা ভাইকে দেওয়া বা বন্ধুকে দেওয়া বা যাকে আমি রাখি পরাতে চাইছি তাকে দেওয়া, তার কিন্তু একটা অন্যরকম জায়গা রয়েছে। ফলে আজকে সেই নস্টালজিয়ায় ভেসে যাওয়া যেখানে আপনি হাতে নিজের হাতে রাখি বানিয়ে অন্যকে পরিয়ে দেন, এখনও দেন, এখনও সেই রাখি বানাবার জন্য মাস কয়েক আগে থেকে প্রস্তুতি চলতেই থাকে, সেই কথা কিন্তু আজকে আপনার কাছে আমি শুনব। 9903050992, একটু নস্টালজিয়ায় ভেসে যাওয়া, আবার কখনো কখনো ফিরে আসা আমাদের এই সময়। তাহলে সঙ্গে থাকুন আর শুনতে থাকুন আর লিখতে থাকুন 9903050592 এই নাম্বারে, সেই নস্টালজিয়া যেখানে আপনি নিজের হাতে রাখি করে ভাইকে পড়াচ্ছেন, বন্ধুকে পড়াচ্ছেন, স্কুল কলেজ আমরা টিচারদেরও রাখি পড়াই। ফলে রাখিবন্ধন যে এই জায়গাটা কেবলমাত্র ভাই বোনের মধ্যে সীমাবদ্ধ না থেকে মানুষের সঙ্গে মানুষের মধ্যে ছড়িয়ে পড়েছে এবং আরও ছড়িয়ে পড়ুক সেটাও আমরা চাই। আর সেই সঙ্গে সঙ্গে এই যে যাদের রাখি পড়াতে চাইছি আমরা, নিজের হাতে সেই রাখি বানিয়ে পরিয়ে দেওয়ার যে আনন্দ, সে কথা অবশ্যই কিন্তু আজকে আপনি শেয়ার করতে পারেন 9903050592 এই নাম্বারে। আর কীরকমভাবে আপনি রাখি বানান সে কথাও অবশ্যই কিন্তু জানাবেন আমাদেরকে। যারা রাখি বানিয়ে পরান সবসময় তার খুব কাছের মানুষদের বা যাদের রাখি পরাতে চান তাদের, তাদের জন্য কিন্তু আজকের এই 9903050592 এই নাম্বার খোলা রয়েছে, তারা অবশ্যই চলে আসতে পারে। আর গোপাদও আছি আপনার সঙ্গে। ঠিক এই মুহূর্তে আমরা আরও একটা গান শুনবো, গান শুনে ফিরে আসবো এক্ষুনি, কারণ আপনার মেসেজ পড়তে হবে।

শ্যামল মিত্রের কণ্ঠে গান শুনতে শুনতে চলে আসি আপনার মেসেজে। ফলতা বকুলতলা থেকে শম্ভু দাস, তিনি বলছেন, রাখি বন্ধন ভাই এবং বোনেদের ভালোবাসা অটুট হোক। আর এরপরে শৌভিক সরকার কসবা হালতু থেকে, তিনি বলছেন, তার দিদি একবার ফুল দিয়ে রাখি তৈরি করেছিলেন, কি সুন্দর, কি যত্নে, তেমনটা বেশ লাগে। এরকম দিদি বা বোনেরা তাদের ভাইদের জন্য বা যাদের তারা রাখি পরাতে চাইছে, যাদের সঙ্গে তাদের মনের সঙ্গে মনের, প্রাণের সঙ্গে প্রাণের বন্ধন, তাদের কথা ভেবে যারা রাখি পরাতে চাইছেন একে অপরকে, তো সেই সমস্ত বোনেরা এবং দিদিরা যেরকমভাবে নিজের হাতে রাখি তৈরি করেন, সে কথা অবশ্যই কিন্তু আজকে বলে যাওয়ার দিন। কারণ এই দিনটা একদিনই আসে বছরে, হ্যাঁ একদিনই আসে, একদিন বিশেষ দিন, কিন্তু এই দিনটা রেশ থেকে যায় সারা বছর জুড়ে। কিন্তু প্রত্যেক বছর বছর এই দিনে একবার নতুন করে এই দিনটাকে, ওই যে হয় না যে বই খাতাপত্র আমরা মাঝে মাঝে ঝেড়ে মুছে রাখি, তো প্রত্যেক মানে বছরের প্রত্যেক দিন এই দিনটা পেরোতে পেরোতে একটু হয়তো ধুলো ময়লা পড়ে, এই অর্থে আমাদের নানান কাজে আমরা ব্যস্ত হয়ে পড়ি, নানান সময় নানান দিকে আমাদের চলে যেতে হয়, ফলে এই যে সম্পর্কগুলো, যে সম্পর্কগুলো এক বন্ধনের সূত্রে বাঁধা রয়েছে, বন্ধনের, মনের বন্ধনে, প্রাণের বন্ধনে, হৃদয়ের বন্ধনে বাঁধা রয়েছে, সেই সমস্ত সম্পর্কগুলোকে একটা বিশেষ দিন, যে দিনটায় আরও ভালো করে মনে করা, আরও ভালো করে ঝেড়ে মুছে পরিষ্কার করে চকচকে করে নেওয়া, যাতে আরও একটা বছর আমরা এই সুন্দর সম্পর্কগুলোকে নিয়ে এগোতে পারি। আসলে মানুষের সঙ্গে মানুষের সম্পর্কের এত মানে উঠাপড়া চলতে থাকে, আর বিশেষ করে ইদানিং সময়ে এত মানুষের সঙ্গে মানুষের সম্পর্কের, মানুষের সঙ্গে মানুষের বলতে বন্ধু ভাই বোন আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সকলের সঙ্গে, কাজের জায়গায় সকলের সঙ্গে এত সম্পর্কগুলো ক্রমশ কীরকম যেন একটা পানসে পানসে মতো হয়ে যাচ্ছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে এই যে এই ধরনের যে উৎসবগুলো আমাদের রয়েছে, আমাদের সংস্কৃতিতে রয়েছে, সেইগুলো কিন্তু আমাদের বারবার মনে করিয়ে দেয় যে একের সঙ্গে অপরের বেঁধে থাকবার আমাদের কিন্তু দরকার, আমাদের নিজেদের চলার জন্য। কেবল মানুষের সঙ্গে মানুষের নয়, প্রকৃতির সঙ্গে আমাদেরও বেঁধে বেঁধে থাকবার বড় প্রয়োজন। চারপাশে যখন আমরা দেখছি যে প্রকৃতির নানান রকম রুদ্র রূপ, ফলে আমাদের সকলকে ভালো থাকতে গেলে সকলের সঙ্গে সকলের একটা মেলবন্ধন দরকার। আর এই আজকের রাখিবন্ধনের এই দিনে সেই কথা নিয়েই আমাদের এগোনো, আমরা একে অপরের হাত ধরে পাশাপাশি থাকি, হাতে হাত রেখে বেঁধে বেঁধে থাকি। কথা হবে আরও, নিশ্চয়ই আপনি পাঠাবেন আমার কাছে সেই মেসেজ যেখানে আপনি নস্টালজিক, যেখানে আপনি নিজের হাতে ভাইয়ের জন্য, বোনের জন্য, বন্ধুর জন্য, খুব কাছের কারুর জন্য তৈরি করছেন রাখি, তৈরি করেছেন রাখি, যে রাখি আজ পরাবেন, যে রাখি আগেও পরিয়েছেন, যে রাখি পরেও পরাবেন। সুতরাং সেই রাখির কথা, হাতে বানানো রাখির কথা হবে, চলে আসবেন কিন্তু চটপট। আর আপনারা তো জানেনই কোন ফোন নাম্বারে আপনি মেসেজ করবেন, 9903050992। গোপা আছি আজ আপনার সঙ্গে, গান শুনছি আমরা নানান শিল্পীর কণ্ঠে নানান ধরনের গান, আর গান শুনতে শুনতে আমরা রাখির কথা, যে রাখি আমরা পরে ভালো থাকি, যে রাখি আমরা পরিয়ে ভালো থাকি, সেই রাখির কথা নিয়েই আজকে। সেই রাখির কথা নিয়ে মানে সেই রাখি আপনি নিজে হাতে বানিয়ে যখন পড়াচ্ছেন, তখন তো সেটা আবার একটা অন্য রকম জায়গায় চলে যায়, সেই রাখির কথাই আজকে। আর রাখির সবসময় যে গান শুনছি এমনটা নয়, কিন্তু এমন কিছু গান শুনছি যে গান আমাদের মনের সঙ্গে বেঁধে রয়েছে বছরের পর বছর ধরে, এবং থেকেও যাবে আগামী কয়েক বছর ধরে। এই গানটা আমরা শুনব, শুনে আবার ফিরে আসব আপনারই কথায়। সঙ্গে থাকুন আর শুনতে থাকুন, শুনছেন 100.1 FM গোল্ডে মনের মেলোডি।

শ্রাবন্তী মজুমদারের কণ্ঠে আমরা শুনছিলাম এই গান। আর গান শুনতে শুনতে টুক করে দুটো মেসেজ আরও পড়ে দিই, কারণ একটু পরেই আমরা খবর শুনবো, কিন্তু তার আগে দুটো মেসেজ আর একটা গান শুনে নিতেই পারি। চলে যাব, আমার এক সম্পর্কের বোন নিজের হাতে রাখি তৈরি করে আমার হাতে বেঁধে দিয়ে নিজের হাতে নানান আইটেম রান্না করে শ্রদ্ধা করে আমায় খাইয়েছিল। আজও মনের মণিকোঠায় সেই স্মৃতি রয়েছে। এখন আর যাওয়া হয় না, তবে হোয়াটসঅ্যাপে যোগাযোগ আছে। যাদবেন্দ্র পাণ্ডা, জুকিয়া বাজার, কাঁথি, পূর্ব মেদিনীপুর। আমার ছোটবেলার কোনো ঘটনা নেই, প্রত্যন্ত এলাকার মানুষ আমরা। তবে এখন কলকাতার অফিসে রাখীবন্ধন হয়। গতকালই মিষ্টিমুখ সহযোগে রাখীবন্ধন হলো অফিসে। রাতে যখন ঘরে ফিরেছি হাতে আটখানা রাখি বাঁধা। কার্তিক মণ্ডল, গ্রাম দাউদপুর, থানা সন্দেশখালী, জেলা উত্তর চব্বিশ পরগনা। এরকম রাখির নানান কথা আমাদের কাছে রয়েছে, কিন্তু রাখির সেই রাখি বানানোর যে একটা ব্যাপার সেইটা জানতে চাওয়ার জন্যই আজকে কিন্তু 9903055992 এই নাম্বারে আপনার সঙ্গে কথা বলা। কারণ হচ্ছে, রাখি একটা সময় মনে পড়ে যে ওই শিফনের সুতো পাওয়া যেত এবং এখনও পাওয়া যায়, সেই শিফনের সুতো অথবা পাতলা যে উল, এরকম নানান ধরনের সুতো সে তিন চার মাস আগে থেকে ব্রাশ দিয়ে সেই সুতোগুলোকে বেঁধে ফুলের মতন করে সেই ব্রাশ দিয়ে ঘষে ঘষে সেগুলোকে আরও পাতলা করা এবং একেবারে পাতলা তুলতুলে হয়ে গেলে যখন ফুঁ দিলেই উড়ে যায় সেই রকম একটা সময় রাখির বেসটা তৈরি করা হলো। এবং সেই রাখির বেসটার ওপরে নানান রকম এবার কারুকার্য, এক একজন এক এক রকমভাবে কারুকার্য করে সেই রাখি হাতে বানিয়ে ভাইকে পড়ানো, দাদাকে পড়ানো, খুব কাছের যে বন্ধু যাদের পড়ানো যায়, যারা সত্যি সবসময় বিপদে আপদে সুখে দুঃখে সবসময় পাশে থাকে, তাদের হাতে পরিয়ে দেওয়া সেই রাখি। এবং সেই রাখির একটা অন্যরকম, মানে হাতের ছোঁয়ায় হাতে বাঁধা সেই রাখি, তার যে মাধুর্য, তার যে একটা আলিঙ্গন, তার যে তাকে যে জড়িয়ে ধরা বা তার যে একটা স্পর্শ, সেটার মূল্যই আলাদা হয়ে যায়। এবং যতই সুন্দর সুন্দর রাখি আমরা কিনে আনি বা কিনে এনে পড়াই, ওই যে হাতে বানানো একটা অদ্ভুত রাখি, তার একটা অন্যরকম স্পর্শ রয়েছে। সেই স্পর্শের স্পর্শটুকু নিয়েই আজকে আমাদের এই রাখির দিন এই অনুষ্ঠান করতে বসা এবং সেইভাবে নস্টালজিক হয়ে যাওয়া, যেখানে আপনি নিজের হাতে রাখি বানিয়ে পড়াতে চাইছেন কাউকে। আর ঠিক এই মুহূর্তে আমি একটা গান শুনবো। গান শুনতে শুনতে আমরা চলে যাবো ছোট্ট সংবাদ বিরতি, 10 মিনিটের একটা সংবাদ বিরতি, তারপর ফিরে আসবো আবার। আবারও কথা হবে এই রাখি নিয়ে, নস্টালজিয়া নিয়ে, রাখি নস্টালজিয়া, যেখানে আপনি হাতে বানিয়ে রাখি পরিয়েছেন এবং পরাবেন এখনও, সেই কথাই জানতে চাইব আজকে। তাহলে ঠিক এই মুহূর্তে একটা গান শুনবো, গান শুনতে শুনতে কিন্তু ফিরে আসবো আবার খবরের পর। সঙ্গে থাকুন আর শুনতে থাকুন। চলুন গানটা শুনতে শুনতে তাহলে আমরা যাই খবরে।

0: Narendra Modi and Canadian Prime Minister Mark Carney during their meeting in New Delhi in March this year to strengthen bilateral economic and financial cooperation. The two countries reaffirmed their shared commitment to conclude negotiations on the India-Canada Comprehensive Economic Partnership Agreement by the end of 2026. Raksha Bandhan, the festival of special bond between brothers and sisters, is being celebrated today across the country. On this occasion, sisters tie colourful Rakhi around the wrist of their brothers and pray for their prosperity, health and well-being. In return, brothers pledge to protect and support their sisters and present their gifts. President Draupadi Murmu has extended greetings to people on the occasion of Raksha Bandhan. The president also urged every citizen to take a pledge to strengthen the bonds amongst families and communities, marching forward with this spirit towards a Viksit Bharat. The annual Sri Amarnath Yatra will conclude today in Jammu and Kashmir, coinciding with the festival of Raksha Bandhan. The 57-day long yatra began on 3rd of July this year. Culmination of the yatra is marked by the arrival of the holy mass Chhadi Mubarak. And with that, and this is the end of the news bulletin.
1: Gaane Kothay Golden Shomoy. Aapni shunchen 100.1 FM Gold. 100.1 FM Gold. FM Gold. মন কারা কথা আর মন মাতানো গান শুনছেন মনের মেলোডি 100.1 FM গোল্ডে মনের মেলোডি মনের মেলোডি
2: আকাশবাণী কলকাতা একটি ঘোষণা শিশু মহল ও গল্পদাদুর আসরে শিল্পী হিসেবে অংশগ্রহণ করার জন্য একটি প্যানেল গঠন করা হবে ইচ্ছুক প্রার্থীদের অভিভাবকদের কাছ থেকে দরখাস্ত আহ্বান করা হচ্ছে যার ভিত্তিতে সংশ্লিষ্ট বিভাগ থেকে ফর্ম দেওয়া হবে প্রার্থীর বয়সসীমা 31 অগস্ট 2026 তারিখে 6 বছর পূর্ণ ও 12 বছরের মধ্যে হতে হবে এই আবেদন করতে পারবেন ইচ্ছুক প্রার্থীর অভিভাবকেরাই স্ক্রিনিং হবে আবৃত্তি কণ্ঠসঙ্গীত ও যন্ত্রসঙ্গীতে আবৃত্তিতে একক এবং গ্রুপ দুয়ের জন্যই আবেদন করা যাবে ফর্মে উল্লেখ করতে হবে প্রার্থী কোন কোন বিষয়ে স্ক্রিনিংয়ে অংশ নিতে চায় এক বা একাধিক বিষয় হলেও একটি ফর্ম দেওয়া হবে যাতে সেই বিষয়গুলোর উল্লেখ থাকবে গ্রুপের রেজিস্ট্রেশন থাকতে হবে গ্রুপের যিনি লিডার তার নামে আবেদনপত্র হবে ঠিকানাও গ্রুপেরই হতে হবে এবং আবেদনপত্রে গ্রুপের প্রত্যেক সদস্যের নাম বয়স ও রেজিস্ট্রেশন নাম্বারের উল্লেখ থাকবে ফর্মে প্রার্থীর বয়সের উল্লেখ অবশ্যই থাকবে ফর্মের সঙ্গে দিতে হবে প্রার্থীর বয়সের প্রমাণপত্রের প্রত্যয়িত নকল এছাড়া ফর্মে উল্লেখ থাকতে হবে অভিভাবকের পোস্টাল অ্যাড্রেস হোয়াটসঅ্যাপ নাম্বার ফোন নাম্বার ও ইমেল আইডি ফর্ম আকাশবাণী ভবনের শিশু মহল বিভাগে এসে নিতে হবে 31 অগস্ট 2026 থেকে 8 সেপ্টেম্বর 2026 পর্যন্ত শুধুমাত্র সোম থেকে শুক্রবার দুপুর 11টা থেকে বিকেল 4টে অবধি ফর্ম জমা দেবার শেষ তারিখ 11 সেপ্টেম্বর 2026 ফর্ম বাছাইয়ের পর স্ক্রিনিংয়ে অংশগ্রহণ করার জন্য প্রার্থীর অভিভাবকের ইমেল আইডি এবং ফোন নম্বরে স্ক্রিনিংয়ের দিন ও সময় জানিয়ে দেওয়া হবে ফর্মের সঙ্গে কোনো রকম ফিস জমা দিতে হবে না আবেদন করতে হবে এই ঠিকানায় শিশু বিভাগ প্রযত্নে কেন্দ্র অধিকর্তা আকাশবাণী ভবন ইডেন গার্ডেন্স কলকাতা 700001 আবারও জানাচ্ছি ফর্ম আকাশবাণী ভবনের শিশু মহল বিভাগে এসে নিতে হবে 31 অগস্ট 2026 থেকে 8 সেপ্টেম্বর 2026 পর্যন্ত শুধুমাত্র সোম থেকে শুক্রবার দুপুর 11টা থেকে বিকেল 4টে অবধি ফর্ম জমা দেবার শেষ তারিখ 11 সেপ্টেম্বর 2026 ঘোষণাটি শেষ হল
1: ছড়া কথা আর মন মাতানো গান শুনছেন মনের মেলোডি 100.1 FM গোল্ডে। মনের মেলোডি, মনের মেলোডি।
2: মনের মেলোডি শুনছেন 100.1।

আজকের দিনে দাঁড়িয়ে আপনি নিজের হাতে যখন রাখি তৈরি করে খুব কাছের কাউকে পড়াচ্ছেন, পড়িয়েছেন এবং পড়াবেন, তাহলে আজকে আপনি কিন্তু আসতে পারেন আমাদের সঙ্গে 9903052992 আপনার বানানো রাখির কথা বলতে। তাহলে একটা গান শুনবো, গান শুনতে শুনতে কিন্তু আপনার মেসেজের অপেক্ষায় রইলাম।

সমবেত কণ্ঠে শুনছিলাম আমরা এই গান, আর গান শুনতে শুনতে মেসেজ এসে পৌঁছচ্ছে আমার কাছে, যেখানে রাখি বন্ধনে বাঁধা পড়েছিল এত মানুষের প্রাণ, ভেদাভেদ ভুলে। ও, ইংরেজি স্পেলিংগুলো আমাদের মাঝে মাঝে যা হয়ে যায় সেটা হচ্ছে ভেদাভেদ ভুলে গিয়ে ওঠে মানুষের জয়গান, মানুষ যেন দাঁড়ায় একে অপরের পাশে, মেঘের আড়ালে যেন সূর্য কণা হাসে। পায়েল ব্যানার্জি বেলঘড়িয়া থেকে। আর এরপরের যে মেসেজ কোথা থেকে এসছে, হুগলি দাঁতপুর থেকে অপর্ণা ভট্টাচার্য, তিনি বলছেন তিনি রাখির শুভেচ্ছা পাঠিয়েছেন আমাদের সকলকে। আমরা রাখি করিনি, তবে আমরা যে গ্রামে থাকি এখানে রাখি তৈরি হয়, সেই রাখি করেছি, সেই রাখি বেঁধেছি। শুধুমাত্র একজন বা কয়েকজনের জন্য নয় এই রাখি তৈরি, তার মানে অনেক অনেক অনেক জনের জন্য হয়, এবং সেই রাখি পরবর্তী সময়ে নিজেরাও তারা পরিয়ে থাকেন, এবং তারপর তো সেই রাখি বাজারে এসে এবং অনেক মানুষ সেই রাখি কিনে পরান। ফলে রাখির একটা অন্যরকম গুরুত্ব, রাখির মধ্যে, রাখি তৈরির মধ্যে বা রাখি বাঁধার মধ্যে একটা অন্যরকম ভালোবাসা, অন্যরকম আদর, একটা আটপৌরে আলিঙ্গন, সমস্ত কিছু জড়িয়ে থাকে কিন্তু

এই রাখির সঙ্গে। রাখি বড় মিষ্টি, রাখি কি কেবল একটা সুতো বেঁধে দেওয়া? আসলে তা নয়, রাখি এমন এক জিনিস যে রাখির বন্ধন কিন্তু মানুষকে আবেগী করে তোলে, যে রাখি মানুষকে নস্টালজিক করে দেয়, যে রাখি মানুষকে একে অপরের হাত ধরতে বাধ্য করে। আজ সেই রাখি বন্ধনের দিন, গতকাল থেকেই শুরু হয়ে গেছে রাখি পরাবার পালা। তো সেই রাখি বন্ধনের দিনে আজকে আমরা একটুখানি অন্যদিকে যেতে চাইছি, অন্যদিকে যেতে চাইছি মানে রাখি তো আমরা পরি, পরাই, কিনে পরাই, কিন্তু যখন আমরা নিজেদের হাতে রাখি তৈরি করে পরাচ্ছি এবং সেই রাখি তৈরি করবার প্রস্তুতি চলছে, সেটা একটা অন্যরকম ব্যাপার। তো হলো তো যেটা বললাম, যে শিফন সুতো ভালো করে ব্রাশ দিয়ে ঘষে ঘষে ঘষে ঘষে সেই বেসটা রাখির তৈরি করে তারপর নানানভাবে রাখি তৈরি করা। রাখি তৈরি করবার আর একটা বিশেষ জায়গা হচ্ছে কুরুশ। কুরুশ দিয়ে ফুলের মতন করে বা বিভিন্ন রকম ডিজাইনের ডিজাইন করে সেই কুরুশের মধ্যে সেই কুরুশ দিয়ে বুনে বেসটা তৈরি হলো, কখনো গোল হলো, কখনো চৌকো হলো, কখনো লম্বাটে হলো। বেসটা তৈরি হওয়ার পর এরপর তাতে পুঁথি বোনা অথবা চুমকি লাগানো বা সেই বেজের ওপর টাটকা ফুল বসিয়ে সেটা সেলাই করে সেইটা দিয়ে যখন কাউকে পরিয়ে দেওয়া হচ্ছে, তখন তার মন আবেগতাড়িত না হয়ে কি পারে? এবং যিনি বানাচ্ছেন ওই রকম একটা রাখি, তার মনের মধ্যে কতখানি ভালোবাসা, কতখানি সেই মানুষটির প্রতি, ভাই, দাদা, বন্ধু, প্রিয়জন, অফিসের কেউ, কাজের জায়গার কেউ, তার প্রতি কতখানি টান, তার প্রতি কতখানি ভালোবাসা রয়েছে, যে সেই ভালোবাসায় ওই রাখি বানানো, ওই রকম একটা জিনিস তৈরি করা, যে জিনিস মনের ভালোবাসা থেকে একেবারে হাতে উঠে এসেছে, সেই রাখির কথাই হচ্ছে আজ। আর আপনি যেখানে পাঠাচ্ছেন আপনার তৈরি করা রাখির কথা বা রাখির কথা, 9903052992 এই নাম্বারে 100.1 FM গোল্ডে মনের মেলোডি শুনছেন, শুনছি নানান শিল্পীর কণ্ঠে নানান ধরনের গান। গোপা আছি আজ আপনার সঙ্গে। আর গান শুনতে শুনতেই আমাদের যখন এগিয়ে চলা, তখন আমরা আরও একটা গান শুনি, গান শুনে এগিয়ে যাই। এই গানটা ঠিক রাখির গান নয়, কিন্তু রাখির কথা এলেই মূলত যেহেতু ভাই বোনের কথাই মনে পড়ে, সেই জন্য এই গানটা শুনতে ইচ্ছে করছে খুব। একবার শুনি, মান্নাদের গান আমরা সবাই শুনেছি, বহুবার শুনেছি, এবং বহুবার যতবার শুনেছি ততবার নতুন করে শুনেছি, নতুন করে চোখের কোণটা একটু চিকচিক করেছে। সেই গান আরও একবার আমরা সবাই মিলে শুনি।

মান্নাদের গান আমরা শুনছিলাম, বহুবার শোনা গান, কিন্তু তবুও গানটা শুনলে কেমন একটা মনে হয়। কিন্তু আজকে আমরা চাইব কোনো ছোট বোন কোনো বড় দিদি যেন নীরব না হয়, যেন সব সময় রাখির ভালোবাসায় সারা বছর, একটা দিন নয় সারা বছর সব সময় যেন আমাদের জন্য থাকেন। এবং এই যে থাকা, এই থাকাটার মধ্যে একটা অন্যরকম সুখ, অন্যরকম ভালোবাসা, অন্যরকম হাসি, সমস্ত কিছু নিয়ে সবাই মিলে ভালো থাকি আমরা, এইটুকুই আমাদের চাওয়া। আর এই মুহূর্তে আবারও কিন্তু চলে যাব মেসেজের দিকে, কারণ অনেকগুলো মেসেজ জমা হয়েছে। শুধু মেসেজ নয়, অনেক সুন্দর সুন্দর ছবিও এসেছে আমার কাছে। আমরা জরির কাজ করি, তাই আমরা পেশাদারি হিসেবে রাখির সময় রাখি তৈরি করে থাকি, আর এই রাখি কলকাতায় চলে যায়। সেই রাখি তৈরি করে দিই আমাদের বোনেদের, দীপঙ্কর মাল, গঙ্গাধরপুর, ধর্মতলা, হাওড়া, সব বোনেদের জন্য রাখি তৈরি করেন তিনি। এবং উনি নিজের হাতে যে রাখি তৈরি করেছেন জড়ি দিয়ে, সুন্দর সুন্দর রাখি উনি ছবি পাঠিয়েছেন তার, কিন্তু সে ছবি আমি আপনাদের দেখাতে পাচ্ছি না, কিন্তু আপনারা নিশ্চয়ই মনে মনে বুঝে নিতে পাচ্ছেন জড়ি দিয়ে কত সুন্দর সুন্দর রাখি তৈরি হতে পারে। এরপর, আমি কোনো বছর রাখি বানাই না, কিন্তু এবছর বানিয়েছি, পুনম চক্রবর্তী, উত্তর চব্বিশ পরগনা, বন্ধুদের জন্য তিনি যে রাখি বানিয়েছেন, একটা নীল আর একটা সবুজ রঙের, উল দিয়ে তার উপর সুন্দর কারুকার্য করে তিনি দুটো রাখির ছবি আমাদের কাছে পাঠিয়েছেন। ঠিক এরকমই রাখির কথা, আমার কখনো রাখি বানিয়ে পরানো হয়নি, কিন্তু বাজার থেকে কেনা হয়েছে সেই রাখি পরিয়েছি, মনিকা মাইতি নামখানা। এরকমভাবে রাখি আমরা বানিয়েই পড়াই বা রাখি কিনে পড়াই, তার মধ্যে একটা অন্যরকম আদরের ছোঁয়া আছে। কিন্তু যে রাখি বানিয়ে পড়ানো, তার মধ্যে একটু আদর আছে, ভালোবাসা আছে, একটুখানি হাত বুলিয়ে দেওয়া আছে, একটুখানি যেরকম মাথায় হাত বুলিয়ে দিয়ে কপালে চুমু খায়, ঠিক সেরকম একটা অন্যরকম স্পর্শ আছে হাতে বানানো রাখির মধ্যে। আর তাই হাতে বানানো রাখি যখন পড়ানো হয়, তার সঙ্গে কেনা রাখিও হয়তো পড়ানো হয়, কিন্তু সেই হাতে বানানো রাখিটা না, এটা আমার দিদি দিয়েছে, কি এটা আমার বোন দিয়েছে, কি এটা আমার বন্ধু দিয়েছে, এই রাখিটা একটু আলাদা করে রাখি, এরকম একটা আমাদের কিন্তু মনে হয় সেই রাখি পড়লে, বা সেই রাখি পড়ালেও কিন্তু ওরকমটাই মনে হয় যে এই রাখিটা যেন একেবারেই আমার এবং তার মনের মধ্যে মনের মতন হয়ে থাকুক, আর সেই বন্ধন আমাদের মনকে আরও আরও আরও বেঁধে দিক একে অপরের সঙ্গে। রাখির কথা হচ্ছে আজ, আর আমরা শুনছি নানান শিল্পীর কণ্ঠে নানান ধরনের গান। এবারে আশা ভোসলের কণ্ঠে শুনব একটা গান, যে গান শুনতে শুনতে আমরা আবার এগিয়ে চলবো। ওহো, ঘড়ির কাঁটাটা যদি একবার মিলিয়ে নিতে চান, মিলিয়ে নিন, 9:32:03। গোপা আছি আজ আপনার সঙ্গে মনের মেলোডিতে 100.1 FM গোল্ডে।

0: আশা ভোসলের গান আমরা শুনছিলাম, একটা ছোট্ট বিরতি নিয়ে এক্ষুনি ফিরছি, সঙ্গে থাকুন।
1: মন কি বাত, জনগণের কথা, সকলের নিজের কথা, কিছু লড়াইয়ের কাহিনী, কিছু সাফল্যের আখ্যান, অব্যক্ত ঐতিহ্যের গাথা, নতুন ভারতবর্ষের আশা, মাসের শেষ রবিবারের অপেক্ষায় থাকা, মলয় পর্বতের কোল থেকে বিন্ধ্যাচলের পাদদেশ পর্যন্ত, ব্রহ্মপুত্র নদের তীর থেকে হিমালয় পর্বতমালা পর্যন্ত পৌঁছে যায় মাননীয় প্রধানমন্ত্রীর মনের কথা, মন কি বাত। মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে আকাশবাণী কলকাতার সবকটি প্রচার তরঙ্গ সহ প্রসার ভারতীর ওটিটি প্ল্যাটফর্ম ওয়েভসে 30 অগস্ট ঠিক সকাল 11টায়। মাননীয় প্রধানমন্ত্রীর মূল অনুষ্ঠানটি সম্প্রচারের ঠিক পরেই মন কি বাত অনুষ্ঠানে প্রদত্ত বেতার ভাষণের বাংলা রূপান্তর শোনা যাবে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, FM রেইনবো, FM গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে ও DTH বাংলা পরিষেবায়। এবং পুনঃসম্প্রচার শোনা যাবে সেই দিন রাত 8টায় আকাশবাণীর গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, FM রেইনবো, FM গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে এবং DTH বাংলা পরিষেবায়। এছাড়াও আকাশবাণী ও দূরদর্শনের ইউটিউব চ্যানেলে এবং প্রসার ভারতীর নিউজ অন AIR অ্যাপ সহ প্রসার ভারতীর OTT প্ল্যাটফর্ম ওয়েভসে সরাসরি সম্প্রচার করা হবে লাইভ স্ট্রিমিংয়ের মাধ্যমে। আরও একবার মনে করিয়ে দিই, মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে 30 অগস্ট রবিবার ঠিক সকাল 11টায়।
2: মন কাড়া কথা আর মন মাতানো গান শুনছেন মনের মেলোডি 100.1 FM গোল্ডে।

দোহারের গান আমরা শুনছিলাম। দোহারের গান শুনতে শুনতে বেশ কতগুলো মেসেজ এসে জমা হয়েছে, চটপট করে পড়তে শুরু করে দিই, তা নাহলে শেষ করতে পারবো না। উৎপল মুখার্জি পুনে থেকে, তিনি বলছেন,

যে আমার পুতুল দিদি এখানে পুনাতে আছেন। আজকের দিনে রাখি বাঁধা হয়। বাজার থেকে কিনে আনা রাখি, অনেক রকমের খাবার এবং বাড়িতে তৈরি করা মিষ্টি, এগুলোর ব্যবস্থা থাকে। সেই ছোটবেলা থেকে এই দিনটি আমাদের কাছে স্পেশাল এবং নস্টালজিক। এখান থেকে মানে উনি যেখানে থাকেন সেখান থেকে 3 কিলোমিটার দূরে একটু পরেই আমি দিদির বাড়ি যাব। তারপর সারাদিনের অনুষ্ঠান কাল ফিরব এবং উনি সকলকে রাখি শুভেচ্ছা জানিয়েছেন। যারা যারা এতক্ষণ যাদের যাদের মেসেজ পড়েছি তারা সবাই সকলকে রাখি শুভেচ্ছা জানিয়েছেন এবং যে মেসেজগুলো পড়ব সেখানেও কিন্তু রাখি শুভেচ্ছা সকলের জন্য রয়েছে। এরপর চলে যাব সীমা দাস, তিনি দমদম ক্যান্টনমেন্ট থেকে। রাখি বন্ধন উৎসবে আমি শ্রীকৃষ্ণজিকে কিনে আনা রাখি পরিয়ে আনন্দ উপভোগ করি। রাখি বন্ধন উৎসবের পরিধি কেবল রক্ত সম্পর্কের ভাই বোনের মধ্যেই সীমাবদ্ধ নয়, তা এক চিরন্তন আত্মিক বন্ধন। পরমাত্মা শ্রীকৃষ্ণকে ভালোবাসার রাখি পরিয়ে আমরা এই উৎসবকে এক পরম পবিত্র এবং আধ্যাত্মিক উচ্চতায় নিয়ে যেতে পারি। রাখি বন্ধন উৎসব সত্যি সে তো সকলের জন্য। ভাই বোনের হাতে যে রাখি পরিয়ে দেওয়া এবং রাখি পরানো সেটা একটা বিশেষ প্রতীক বটে রাখির দিনে, কিন্তু আসলে রাখি কিন্তু সকলের। রাখির এই যে বাঁধনের উৎসব সে তো সকলের উৎসব। একে অপরের সঙ্গে সবাই ভালোবাসার রাখিতে বেঁধে বেঁধে থাকুক, এটাই আমাদের সকলেরই চাওয়া। এরপর তিনি নাম পাঠাননি, আমি বুঝতে পাচ্ছি না কোথা থেকে কে পাঠিয়েছেন। তিনি আমাদের সকলকে অভিনন্দন জানিয়েছেন রাখির। আর নন্দা রায়পোড়েল হাওড়া বেলগাছিয়া এল রোড থেকে, ছোটবেলায় কেনা রাখি ভাইয়ের হাতে পড়াতাম, কিন্তু একটু বড় হয়ে একটা মালঞ্চ নামে নিজস্ব একটা দল ছিল ওনাদের, যেখানে সারা বছর নাচ গান নাটকের মহড়া হতো। তখন রাখি তৈরির উপকরণ পাওয়া যেত না, তাই রাখির কদিন আগে থেকে মেয়েদের নিয়ে প্রস্তুতি চলতো। শিফন সুতো, জড়ির চওড়া রিবন, এইগুলো দিয়ে, গোলাপ দিয়ে মাঝে বসিয়ে, কখনো কখনো শিফন বিনুনি করে, কখনো পুরনো কাপড়কে ছুতসুতোয় কলকা করে রাখি বানানো হতো। একবার কাপড়ের ওপর রজনীগন্ধা গোলাপ আর জড়ি সেলাই করে রাখি বানানো হয়েছিল। উনিও সকলকে রাখির শুভেচ্ছা জানিয়েছেন। আমার চেনাশোনা একটা জায়গা আছে যেখানে রাখি তৈরি হয়, ওখান থেকে রাখি যায় অনেক দূরে। আর ছোটবেলায় আমরাও রাখি তৈরি করবার চেষ্টা করতাম সুতো বিভিন্ন পুঁতি দিয়ে। রাখি পূর্ণিমার শুভেচ্ছা উনিও সকলকে জানিয়েছেন। রজত বিশ্বাস, বনপুর, নদিয়া। রাখি নিয়েই আমাদের আজকে কথা চলছে, আর অবশ্যই সঙ্গে রয়েছে নানান গান। আরও একটা গান তাহলে আমাদের শুনতেই হবে, শুনে তারপর আমরা আবার ফিরে আসব আপনার কথাতে।

কৌশলী বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে শুনছিলাম আমরা এই গান। আর গান শুনতে শুনতে আবারও আমরা মেসেজে পৌঁছে যাই, কারণ সময় তো ক্রমশ এগিয়ে চলছে আর মেসেজ ক্রমশ আসতে আসতে আসছে আমাদের কাছে। আমি প্রথমে এই অনুষ্ঠানে যে গানটি বাজিয়েছিলাম, মানে লতা মঙ্গেশকরের সাত ভাই চম্পা জাগরে জাগরে, ওই যে গানটা, সেই গানটার কথা বলেছেন উনি। সেই গানটি শুনিয়ে আমার মা আমাকে ঘুম পাড়াতেন। আজও স্মৃতি হয়ে আছে সেই গান, আজ মা নেই কিন্তু স্মৃতিটা রয়ে গেছে। রাখিবন্ধন অনুষ্ঠান বঙ্গভঙ্গ আন্দোলনের সময় রবীন্দ্রনাথ ঠাকুর রাখিবন্ধন যে নিয়ে এলেন হিন্দু মুসলিম সকলের জন্য, সেই তখন থেকে রাখিবন্ধন চলে আসছে বাঁচার অধিকারের দাবিতে। এখনও বিভিন্ন ভাবে বিভিন্ন সমাজের বিভিন্ন পর্যায়ের মানুষজন রাখি পরিয়ে থাকেন একে অপরকে, কেবলমাত্র আত্মীয় পরিজন বন্ধু বান্ধব তার মধ্যেই যে রাখিবন্ধন সীমাবদ্ধ তা তো নয়, রাখিবন্ধন রয়েছে নানানভাবে, নানান দিকে আমাদের সমাজের নানান স্তরের মানুষ একে অপরকে রাখি পরিয়ে দেন একটাই কারণে, যেটা হচ্ছে একে অপরের হাত ধরে আমরা সবাই বেঁধে বেঁধে থাকি। সেই কথাই উনি বলেছেন তপন কুমার রায়চৌধুরী বাগুইয়াটি জোড়া মন্দির থেকে। এরপর আমরা পরের মেসেজে যে পৌঁছব সেই মেসেজ জগাছা বারবাড়িতলা থেকে পূর্ণা ঘোষ। রাখি পূর্ণিমার শুভেচ্ছা তিনি জানিয়েছেন এবং ওনার নিজের কোনো ভাই নেই কিন্তু অনেক ভাইকে নিজের হাতে রাখি বানিয়ে তিনি পরিয়েছেন, আবার কেনা রাখিও পরিয়েছেন, কিন্তু রাখি পরানোর মধ্যে এক অবর্ণনীয় অনুভূতি রয়েছে তখন যখন নিজের ভাইয়ের অভাব তিনি অনুভব করতেন, তখন সেই সময় দাঁড়িয়ে এবং আজও তিনি বলেন বা তিনি প্রার্থনা করেন সমস্ত ভাই বোনেদের বন্ধন যেন অটুট থাকে, ভাই বোনের মধ্যে যেন কখনো তিক্ত

সম্পর্ক না হয়। হৃদয়ে থাকুক ভালোবাসার স্পন্দন, মানুষ থাকুক মানুষের সঙ্গে, রাখি পরিয়ে দিক একে অপরের হাতে। রাখি বন্ধন উৎসব পালন বঙ্গভঙ্গের বিরুদ্ধে গড়ে তুলেছিল আন্দোলন। সুব্রত মাল, গঙ্গাধরপুর, ধর্মতলা, হাওড়া। আর এরপর কার কাছে যাব, বঙ্গভঙ্গ উৎসবের কথা, বঙ্গভঙ্গ আন্দোলনের কথা 1905-এ সে কথা বলেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। যে আন্দোলন রবীন্দ্রনাথ ঠাকুর যে আন্দোলনের সময় দাঁড়িয়ে হিন্দু মুসলিম সকলের একে অপরের হাতে রাখি পরিয়ে দেওয়ার কথা হয়েছিল, এবং বাংলার মানুষ জাত ধর্ম নির্বিশেষে একে অপরের হাতে রাখি পরিয়ে দিয়ে তারা যে সবাই এক, এই কথাটা সবাইয়ের কাছে পৌঁছে দিতে পেরেছিল। এবং যে কথা বা যে জায়গাটা কিন্তু সেই সময় থেকে এই সময়, 1905 থেকে 2026 এই সময় এসে দাঁড়িয়েও কিন্তু ভীষণ ভীষণ ভীষণভাবে প্রাসঙ্গিক এবং সত্যি, সেই কথাই উনি বলেছেন ওনার মেসেজে। অতনু পাঠক, কাশুন্দিয়া, হাওড়া। এরপর কার কাছে যাব, কোন মেসেজে যাব, চটপট করে আমাকে যেতে হবে একটু। আচ্ছা, সোমেন যাদবপুর থেকে, ভালোবাসা আর ভাইয়ের সুরক্ষা, এই নিয়ে তো রাখিবন্ধন। পৃথিবীর সকল ভাই বোনের সম্পর্ক অটুট থাকুক এবং মধুর হোক, রাখিবন্ধন উৎসবের শুভেচ্ছা তিনিও জানিয়েছেন। সকলকে শুভেচ্ছা জানিয়েছেন কদমা জামশেদপুর থেকে চিন্ময় মাহাতো। আর আরেকটি মেসেজ একটুখানি টুক করে আমি প্রাপ্তি স্বীকার করে দেওয়ার মতন সময় পাবো। শিপ্রা কারার, মালিকপাড়া লেন, বেতর, হাওড়া 4। তিনি বলছেন যে স্কুল জীবনে এবং সেই সময় এক, মানে প্রত্যেক বন্ধুই একে অপরের হাতে রাখি পরিয়ে দেওয়া এবং বাড়ি থেকে টিফিন নিয়ে যাওয়া, সেই টিফিন ভাগ করে খাওয়া, সমস্ত কিছু মিলিয়ে মিশিয়ে রাখিবন্ধন উৎসব এক অন্যরকম জায়গা, সে কথাই উনি বলেছেন। এবং তিনিও শুভেচ্ছা জানিয়েছেন আমাদের সকলকে। সময় তো একেবারে শেষের দিকে, সময় তো আর হাতে নেই, কিন্তু রাখিবন্ধন সে তো আর থেমে থাকবে না, রাখি পরানো সেটাও থেমে থাকবে না। তাই সবাই আমরা একে অপরকে রাখি পরিয়ে ভালো থাকি এবং ভালো রাখি, আর তার সঙ্গে সঙ্গে পৃথিবীতে সবাই, সবাই, সকল মানুষ, কেবলমাত্র আমরাই নয়, সবাই ভালো থাকি, এবং প্রকৃতি, আমরা, আমাদের চারপাশের প্রাণীরা, গাছপালা, সবাই যাতে ভালো থাকে আজ এই বন্ধনের উৎসবের দিনে দাঁড়িয়ে, সে কথাই আমাদের সকলের বলার। দ্বিজেন মুখোপাধ্যায়ের কণ্ঠে এই গান আমাদের সকলের জন্য রইল। গোপা ছিলাম আপনার সঙ্গে, আবারও কথা হবে, আবারও দেখা হবে।

আকাশবাণী খবর পড়ছি নিবেদিতা লাহিড়ি। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী জনধন যোজনা আজ 12 বছর পূর্তি উপলক্ষে বলেছেন, এই প্রকল্প সাধারণ মানুষের জীবনে স্বচ্ছন্দ এনে দিয়েছে। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন আজ 6 দিনের মার্কিন যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন। নেপালে ভয়াবহ হড়পাবানে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 392, এখনও নিখোঁজ 1468 জন। নেপালে আটকে থাকা ভারতীয়দের ফিরিয়ে আনার জোরদার প্রয়াস চালানো হচ্ছে বলে বিদেশ মন্ত্রক জানিয়েছে। আজ রাখি বন্ধন, ভাই ও বোনের পবিত্র বন্ধনের এই উৎসব চিরাচরিত উৎসাহ ও উদ্দীপনার মধ্যে দেশজুড়ে পালিত হচ্ছে। শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। পশ্চিমবঙ্গের দিনটি দেশপ্রেম দিবস হিসেবে উদযাপিত হচ্ছে। ভারতে বর্তমানে 7টি

মানে মোট ২৪টি পরমাণু বিদ্যুৎ কেন্দ্র চালু রয়েছে। আসছি বিস্তারিত সংবাদে। প্রধানমন্ত্রী জনধন যোজনা আজ ১২ বছর পূর্ণ করল। এই উপলক্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, জনধন যোজনা অভূতপূর্ব পরিসরে আর্থিক পরিষেবা পৌঁছে দেওয়ার পাশাপাশি রূপান্তরমূলক ফলাফল এনে দিয়েছে। এর নজিরবিহীন প্রভাবও পরিলক্ষিত হচ্ছে। এই প্রকল্পের আওতায় এখনও পর্যন্ত চালু হওয়া ৫৯ কোটিরও বেশি ব্যাংক অ্যাকাউন্টে মোট জমার পরিমাণ ৩,১৭,০০০ কোটি টাকা। উল্লেখ্য, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ২০১৪ সালের আজকের দিনে প্রধানমন্ত্রী জনধন যোজনা চালু করেছেন। বিশ্বের বৃহত্তম আর্থিক অন্তর্ভুক্তিকরণ কর্মসূচি হিসেবে এই প্রকল্পে দেশের সকল মানুষের কাছে ব্যাংকিং পরিষেবা পৌঁছে দেওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে। এই প্রকল্পের অধীনে খোলা অ্যাকাউন্টগুলির ৭৮% গ্রামীণ ও শহরতলি এলাকায়। মোট গ্রাহকের সংখ্যা প্রায় ৫৬% মহিলা। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন আজ ৬ দিনের মার্কিন যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন। এই সফরে তিনি শিকাগো, অ্যাসভিল এবং নিউ ইয়র্কে যাবেন। শিকাগোতে বিনিয়োগকারীদের সঙ্গে একটি গোলটেবিল বৈঠকে অংশ নেবেন অর্থমন্ত্রী। সেখানে বিভিন্ন বেসরকারি সংস্থার মুখ্য কার্যনির্বাহী আধিকারিক, সভাপতি ও শীর্ষ আধিকারিকদের সঙ্গে মতবিনিময় করবেন তিনি। কয়েকজন শিল্পকর্তার সঙ্গে তাঁর দ্বিপাক্ষিক বৈঠকও হওয়ার কথা। ভারতের বিনিয়োগের সুযোগ, অর্থনৈতিক পরিস্থিতি এবং দ্বিপাক্ষিক ব্যবসায়িক ও বিনিয়োগ অংশীদার জোরদার করার বিষয়ে সেখানেই আলোচনা হওয়ার সম্ভাবনা। শিকাগো বিশ্ববিদ্যালয়ের পুলুস্কি সেন্টার ফর এন্টারপ্রেনারশিপ অ্যান্ড ইনোভেশনও পরিদর্শন করবেন নির্মলা সীতারামন। সেখানে বসবাসরত ভারতীয় সম্প্রদায়ের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করবেন তিনি। অ্যাসভিলে G20 অর্থমন্ত্রী ও কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরদের বৈঠকে শ্রীমতী সীতারামন ভারতীয় প্রতিনিধি দলের সঙ্গে নেতৃত্ব দেবেন। ৩১ আগস্ট ও ১লা সেপ্টেম্বর এই সম্মেলন হবে। সফরের শেষ পর্বে নিউ ইয়র্কে সেখানকার শীর্ষস্থানীয় সংস্থাগুলির CEO এবং শীর্ষ কর্তাদের সঙ্গে বিনিয়োগ বিষয়ক একটি গোলটেবিল বৈঠকে যোগ দেবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। টরন্টোয় ভারত ও কানাডার অর্থমন্ত্রীদের মধ্যে দ্বিপাক্ষিক অর্থনৈতিক ও আর্থিক আলোচনা অনুষ্ঠিত হয়েছে। অর্থমন্ত্রী নির্মলা সীতারামন এবং কানাডার অর্থমন্ত্রী ফ্রাঁসোয়া ফিলিপ স্যাম্পেন এই বৈঠকেও নেতৃত্ব দেন। এক যৌথ বিবৃতিতে জানানো হয়েছে, চলতি বছরের মার্চ মাসে নতুন দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নির মধ্যে হওয়া অর্থনৈতিক চুক্তি ও সহযোগিতার বার্তাকে এগিয়ে নিয়ে যেতে এই বৈঠক। নেপালে ভয়াবহ হারপাবানে মৃতের সংখ্যা আরও বেড়ে হয়েছে ৩৯২। এর মধ্যে নেপালে মৃত্যু হয়েছে ৩৮৯ জনের, বাকি ৩ জন প্রাণ হারান পার্শ্ববর্তী তিব্বতে। সাম্প্রতিক কয়েক বছরে দেশের ভয়াবহ এই প্রাকৃতিক বিপর্যয়ে সীমান্তের উভয় পারের ১৪৬৮ জন মানুষ এখনই নিখোঁজ। এর মধ্যে রয়েছেন প্রায় ২৯০ জন ভারতীয় পর্যটকও। ভারত ছাড়াও মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রিটেন, মালয়েশিয়া, ইউক্রেন, অস্ট্রেলিয়া, কানাডা, দক্ষিণ কোরিয়া, সিঙ্গাপুর, জার্মানি ও রাশিয়ার মতো ৩০টিরও বেশি দেশের বাসিন্দা এই নিখোঁজের তালিকায় রয়েছে। নেপালি কর্তৃপক্ষ জানিয়েছে তাদের ৯১০ জন বাসিন্দা নিখোঁজ। অন্যদিকে তিব্বতের আধিকারিকরা জানিয়েছেন সে দেশের ৫৫৮ জনের সঙ্গে যোগাযোগ করা যাচ্ছে না। ত্রাণ ও উদ্ধারের কাজ জোরকদমে চলছে। নেপালের নিরাপত্তা বাহিনী ক্ষতিগ্রস্ত জেলাগুলি থেকে ৮০০রও বেশি মানুষকে উদ্ধার করেছে। বিদেশ মন্ত্রক জানিয়েছে নেপালে এখনও পর্যন্ত ৮৪ জন ভারতীয় নাগরিককে উদ্ধার করা সম্ভব হয়েছে। তাদের মধ্যে ত্রিশুলি বান প্রকল্পের ৬৩ জন শ্রমিক এবং তামিলনাড়ুর ২১ জন বাসিন্দা রয়েছেন। বিদেশ মন্ত্রকের মুখপাত্র গান্ধী জয়সওয়াল জানিয়েছেন ২৮৮ জন ভারতীয়র সঙ্গে এখনও যোগাযোগ করা সম্ভব হয়নি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল মধ্য এশিয়ার উজবেকিস্তানে সফরে যাবেন। তাশখন্দে তার ২ দিনের সফরকালে প্রধানমন্ত্রী উজবেকিস্তানের রাষ্ট্রপতি সাওকত মির্জিয়াভের সঙ্গে প্রতিনিধি স্তরে বৈঠকে মিলিত হবে। দুই দেশের মধ্যে কৌশলগত অংশীদারিত্ব আরও জোরদার করার এই বৈঠকের মূল লক্ষ্য। আকাশবাণীর সংবাদদাতা জানাচ্ছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাশখন্দে লালবাহাদুর শাস্ত্রী স্মৃতিসৌধ পরিদর্শনে যেতে পারেন। এরপর প্রধানমন্ত্রী কিরগিজ প্রজাতন্ত্রের রাষ্ট্রপতি সাদির জাপারভের আমন্ত্রণে এই মাসের ৩১ তারিখে বিসকেকে ২৬তম সাংহাই কোঅপারেশন সমঝোতা সংগঠন SCA শীর্ষ সম্মেলনে যোগ দিতে যাবেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী রবিবার ৩০ আগস্ট আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তার চিন্তাভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানে ১৩৭তম পর্ব। আকাশবাণী ও দূরদর্শনের সবকটি চ্যানেল সকাল ১১টা থেকে এই অনুষ্ঠানে শোনা যাবে। খবর শুনছেন আকাশবাণী থেকে।
আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। আজ রাখি বন্ধন। ভাই ও বোনের পবিত্র বন্ধনের এই উৎসব চিরাচরিত উৎসাহ ও উদ্দীপনার মধ্যে দেশজুড়ে পালিত হচ্ছে। এই উপলক্ষে বোনেরা ভাইদের হাতে রাখি বেঁধে তাদের সুস্বাস্থ্য ও সমৃদ্ধ

0: মঙ্গল কামনা করেন। অন্যদিকে ভাইরা শপথ নেন বোনেদের রক্ষা ও সব রকম সহায়তার, চলে পারস্পরিক উপহার বিনিময়ের পালা। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাখীবন্ধন উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। এক শুভেচ্ছা বার্তায় রাষ্ট্রপতি বলেন, রাখীবন্ধনের পবিত্র এই উৎসব দেশের সংস্কৃতি ও ঐতিহ্যের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত রয়েছে। রাখীর পবিত্র এই বন্ধন শুধুমাত্র ভাই ও বোনের মধ্যে নয়, পরিবার সমাজ ও বন্ধুদের মধ্যে মর্যাদা, পারস্পরিক দায়বদ্ধতা এবং ভালোবাসার উষ্ণতাকে প্রতিফলিত করে বলেও রাষ্ট্রপতি মনে করেন। বিকশিত ভারত গড়ে তোলার লক্ষ্যে প্রত্যেক দেশবাসীকে তিনি পারিবারিক ও সামাজিক সম্পর্ক আজ সুদৃঢ় করার শপথ গ্রহণের আহ্বান জানান। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সামাজিক মাধ্যমে এক বার্তায় সকলের সুখ ও সমৃদ্ধি সাফল্য কামনা করেছেন। ভালোবাসার বন্ধন ও পারস্পরিক বিশ্বাস আরও দৃঢ় হবে বলে আশা প্রকাশ করেছেন তিনি। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ কলকাতার নজরুল মঞ্চে রাখীবন্ধন উপলক্ষে রাজ্যস্তরের মূল অনুষ্ঠানের সূচনা করেছেন। মন্ত্রিসভার একাধিক সদস্য ছাড়া বহু বিশিষ্টজন, কলেজ পড়ুয়া, এনএসএস এবং যুব কম্পিউটার সেন্টারের শিক্ষার্থীরা এই অনুষ্ঠানে যোগ দেন। মুখ্যমন্ত্রী বলেন, দেশের অভ্যন্তরে শত্রুতে চিহ্নিত করে নিরাপত্তা সুনিশ্চিত করা একান্ত প্রয়োজন। এবারে রাখীবন্ধনকে দেশপ্রেমের উৎসব বলে উল্লেখ করেন তিনি।
1: এবারে রাখীবন্ধন উৎসবকে পশ্চিমবঙ্গ সরকার দেশপ্রেমের বন্ধন হিসেবে ঘোষণা করেছে। মোট 4,000 কর্মসূচি পালিত হচ্ছে রাজ্যে, 3,500 গ্রাম পঞ্চায়েতে, বড় কর্পোরেশনে বোরোতে, পৌর স্তরে প্রত্যেকটি পুরসভাতে 3টি করে। আমরা কয়েক কোটি মানুষকে এই উৎসবে সামিল করতে পেরেছি, সকাল থেকে বিকেল অবধি চলবে।
0: যাদবপুরে এই বাস স্ট্যান্ডে 10,000 কণ্ঠে বন্দে মাতরম গাওয়া হবে বলেও জানা গেছে। জম্মু ও কাশ্মীরের বার্ষিক অমরনাথ যাত্রা আজ রাখীবন্ধন উৎসবের দিন শেষ হচ্ছে। এবছর 57 দিন ধরে চলেছে এই তীর্থযাত্রা। গত 3রা জুলাই শুরু হয়েছিল এবছরের অমরনাথ যাত্রা। ওনাম পূজা সমস্ত হওয়ার পর কেরালামের সবরীমালা মন্দির আজ রাত 10টায় বন্ধ হয়ে যাবে। ওনাম উৎসবের সময় এই মন্দিরে বিপুল সংখ্যক পুণ্যার্থী সমাগম হয়েছিল। কর্তৃপক্ষ জানিয়েছেন, মন্দিরটি আগামী 16 সেপ্টেম্বর বিকেল 5টায় পুনরায় খোলা হবে। ভারতে বর্তমানে 7টি কেন্দ্রে মোট 24টি পরমাণু বিদ্যুৎ কেন্দ্র চালু রয়েছে। এই কেন্দ্রগুলির মোট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা 8.78 গিগাওয়াট। পরমাণু শক্তি দপ্তর সূত্রে জানা গেছে, আরও 9টি পরমাণু চুল্লি নির্মাণের কাজ চলছে। উল্লেখ্য, ভারতের উন্নয়নের যাত্রায় পরমাণু শক্তি একটি গুরুত্বপূর্ণ ক্ষেত্র হিসেবে উঠে এসেছে। বিদ্যুৎ উৎপাদনের পাশাপাশি স্বাস্থ্য পরিষেবা, কৃষি এবং বিভিন্ন শিল্পক্ষেত্রেও পরমাণু শক্তির ব্যবহার বেড়েছে। বিকশিত ভারতের জন্য পরমাণু শক্তি মিশনের লক্ষ্য 2047 সালের মধ্যে দেশে পরমাণু বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা 100 গিগাওয়াটে নিয়ে যাওয়া। দিল্লি পুলিশের স্পেশাল সেলের নর্দার্ন রেজ পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই এর মদতপুষ্ট বলে অভিযুক্ত একটি পাকিস্তানি গুপ্তচর চক্রের হদিস পেয়েছে। এই ঘটনায় দিল্লির বাসিন্দা এক দম্পতিকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশের অভিযোগ, 2024 সাল থেকে ওই দম্পতি সামাজিক মাধ্যমের সাহায্যে পাকিস্তানি গোয়েন্দা সংস্থার এজেন্টদের সঙ্গে যোগাযোগ রেখে কাজ করছিলেন। নেপালে প্রবল বৃষ্টির জেরে বিশিষ্ট বন্যার পর বিহারে বন্যার আশঙ্কা আপাতত কিছুটা কমেছে। বুধবার রাতে গণ্ডক নদীতে জলস্তর বৃদ্ধি পেলেও গতকাল থেকে তা ক্রমশ কমছে। বাল্মীকি নগর ব্যারেজে আজ সকাল 6টা পর্যন্ত গণ্ডক নদী জলপ্রবাহ 99,800 কিউসেক পর্যন্ত রেকর্ড করা হয়েছে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরেকবার। প্রধানমন্ত্রী জনজন যোজনা 12 বছর পূর্তি উপলক্ষে প্রধানমন্ত্রী বলেছেন, এই প্রকল্প সাধারণ মানুষের জীবনে স্বচ্ছন্দ এনে দিয়েছে। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন আজ 6 দিনের মার্কিন যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন। ভারতে বর্তমানে 7টি স্থানে মোট 24টি পরমাণু বিদ্যুৎ কেন্দ্র চালু রয়েছে। আজ রাখীবন্ধন ভাই ও বোনের পবিত্র বন্ধনের এই উৎসব চিরাচরিত উৎসাহ উদ্দীপনার মধ্যে দেশজুড়ে পালিত হচ্ছে। খবর এখনকার মতো এই পর্যন্ত। এর পরের সংবাদ শুনুন দুপুর 1:30।
2: নমস্কার, আকাশবাণী সমাচার কে সাথ মে প্রিয়াঙ্কা অরোড়া। नेपाल में आई विनाशकारी बाढ़ से मरने वालों की संख्या बढ़कर 469 हो गई है और 1,545 लोग लापता हैं। भोटे कोशी नदी प्रणाली के स्रोत के पास नई झील बन गई है। इसके टूटने से पानी के एक और तेज बहाव की आशंका है। विदेश मंत्री डॉ एस जयशंकर ने कहा है कि बाढ़ प्रभावित इलाकों में फंसे भारतीयों की स्थिति और सलामती का पता लगाने के लिए तत्काल प्रयास किए जा रहे हैं। प्रधानमंत्री नरेंद्र मोदी ने नेपाल के प्रधानमंत्री बालेंद्र शाह से बात की और उन्हें भारत की ओर से हर संभव सहायता का आश्वासन दिया। नेपाल में बाढ़ के बाद बिहार में बाढ़ का खतरा फिलहाल टल गया।

0: আকাশবাণী এফএম গোল্ড খাঁটি সোনা।
1: বৃষ্টির দিনে মাটির ভেজা গন্ধ, ফুটন্ত চায়ের বা ভাতের গন্ধ, মায়ের শাড়ির ভাঁজ ভাঙা গন্ধ, নতুন বইয়ের পাতার গন্ধ বা কিছু উদ্ভট গন্ধ যেমন কেরোসিন তেল, কর্পূরের গন্ধ, এসবই প্রতিটি মানুষ আর তার প্রিয় গন্ধ, যেখানে পারফিউম ও হার মেনে যায়, যে গন্ধ আর্টিফিশিয়াল নয় কিন্তু আত্মতৃপ্তি দেয়। প্রিয় গন্ধ নিয়ে গল্প এবার বলেই ফেলুন, হোক না তা উদ্ভট বা স্মৃতি মাখানো, সেই মন কেমনের গন্ধ নিয়ে অনুগল্প লিখুন অনধিক 70টি শব্দের মধ্যে, আর পাঠিয়ে দিন 9903050992 এই নম্বরে হোয়াটসঅ্যাপ করে। চিঠির মাধ্যমে গল্প পাঠাতে চাইলে ঠিকানা অনুগল্পের আসর, এফএম গোল্ড, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, কলকাতা 700001। ইমেল করতে পারেন aifmgoldkolkata@gmail.com এ। সেপ্টেম্বর মাসের অনুগল্প লেখার বিষয় মন কেমনের গন্ধ। গল্প পাঠানোর শেষ তারিখ 25শে সেপ্টেম্বর। শুনুন অনুগল্পের আসর মাসের দ্বিতীয় ও চতুর্থ শুক্রবার রাত 9:30 100.1 এফএম গোল্ডে।
2: গানে কথায় গোল্ডেন সময়, আপনি শুনছেন 100.1 এফএম গোল্ড। 100.1 এফএম গোল্ড। এফএম গোল্ড।
3: আপনার পছন্দের গান আপনার কানে, শুনছেন তোমায় গান শোনাবো,
2: তোমায় গান শোনাবো
3: 100.1 এফএম গোল্ডে। তোমায় গান শোনাবো,
2: তোমায় গান শোনাবো
3: 100.1 এফ

0: বাতাসে প্লাবিত তীক্ষ্ণ নাদ লীন প্রভাতের আগে তরঙ্গ শ্রেণী সোনায় ধ্বনি আকাশবাণী জাগে। সত্যি তো 100 বছরে পা দিল আমাদের এই প্রিয় আকাশবাণী। ভোর থেকে শুরু নাকি রাতে গিয়ে শেষ, নাকি রাত থেকে শুরু ভোরে গিয়ে শেষ, সেটা বলা যায় না। শুধু আমাদের, হ্যাঁ, শুধু আমাদের 24 ঘন্টার সঙ্গী বলা যেতে পারে আকাশবাণী।
1: হ্যাঁ, সেই শতবর্ষের আলোই এই মুহূর্তে দাঁড়িয়ে আমাদের বন্ধু অশেষ বন্দ্যোপাধ্যায় নিউ ব্যারাকপুর থেকে আরতি মুখোপাধ্যায়ের কণ্ঠে যে গানটি আমরা শুনছিলাম সেই গানটি শোনানোর অনুরোধ করেছিলেন, তার অনুরোধ মতো আমরা গানটি শোনালাম। আর এই গানের কথা এবং সুর মুকুল দত্ত এবং হেমন্ত মুখোপাধ্যায়ের।
0: হেমন্ত মুখোপাধ্যায়ের কথা উঠল তাহলে,
1: হ্যাঁ, হেমন্ত মুখোপাধ্যায়ের গানটা আমরা শুনে নেব, তাই তো?
0: আর আরতি মুখোপাধ্যায়ের কণ্ঠে আমরা যে গান শুনছিলাম অপর্ণা ছবির গান, ছবির মানে গানের কথা লিখেছেন পুলক বন্দ্যোপাধ্যায়, সুর রবীন চট্টোপাধ্যায়
1: একেবারে। আর যে গানটি আমরা শুনব সেটা মুকুল দত্তের কথা, হেমন্ত মুখোপাধ্যায়ের সুর।
2: আরো ভালো হতো যদি তুমি আর আমি পাশাপাশি।

মমতা জগদ্ধাত্রী তলা থেকে শুনতে চেয়েছিলেন এই গানখানি। আমরা চলে যাব পরের অনুরোধে। নজরুল ইসলাম বার্সি রাখি শুভেচ্ছা দিয়েছেন এবং মোহাম্মদ রফির কণ্ঠে শুনতে চেয়েছেন একটি নজরুল গীতি। এই গানটি রইল আপনার জন্য।

0: হ্যাঁ অবশ্যই, আমরা একসঙ্গে সময় তো কাটাবই এবং সুরে সুরে সময় কাটাবো।
1: হ্যাঁ, সুরে সুরে সময় কাটাচ্ছিও আপনাদের সঙ্গে আমরা, আর এটা তো ভালো সময় অবশ্যই, তাই না? আর এই আজকে রাখি বন্ধনের দিনে বিশেষ করে সুন্দর মিষ্টি সময় কাটানো সবার জন্যই ভীষণ ভালো লাগার বিষয়। আর এই গানটি শুনতে চেয়ে কারা অনুরোধ করেছিলেন?
0: অনুরোধ নিশাকর, অনুশ্রী, শ্রেয়সী, রিমাধর।

আপনার পছন্দের গান আপনার কানে শুনছেন তোমায় গান শোনাবো, তোমায় গান শোনাবো 100.1 FM গোল্ডে। তোমায় গান শোনাবো, তোমায় গান শোনাবো 100.1 FM।

0: দ্বিজেন মুখোপাধ্যায়ের কণ্ঠে আমরা শুনছিলাম এই গানখানি। অনুরোধ, যাদের অনুরোধে শোনালাম, তিনি হলেন অয়নিকা মল্লিক, চয়নিকা মল্লিক, লিখেছেন আমার দাদা অধ্যয়ন মল্লিক। আচ্ছা, তিনজনেরই পছন্দের গান, সুলতানপুর শ্যামপুর থেকে শুনতে চেয়েছিলেন।
1: না না, পছন্দ আমাদের, আমরা শোনালাম গানটি।
0: হ্যাঁ অবশ্যই,
1: রাখি বন্ধন উপলক্ষে গান শুনতে চেয়েছিলেন তিনজনের মানে উদ্দেশ্যে এবং সবার উদ্দেশ্যে এই গানটি আমরা শোনালাম।
0: আমরা চলে যাব পরের অনুরোধে। এরপরে আবারও একটি রবীন্দ্রসঙ্গীত, এই কিন্তু শিল্পী কিশোর কুমার। কিশোর কুমারের কণ্ঠে এই গান শোনার অনুরোধ জানিয়েছেন অমিত ঘোষ মানিকতলা থেকে।

পাগলা হাওয়া চারিদিকে আসছে কি না তার খবরাখবর কিন্তু এই মুহূর্তে আমার হাতে চলে এসেছে। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানানো হয়েছে যে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত এবং সেই সঙ্গে 30-40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। কোন কোন জায়গায় বলে দিচ্ছি, নদিয়া এবং মুর্শিদাবাদ অঞ্চলের, মুর্শিদাবাদ জেলার বেশ কিছু অঞ্চলে আগামী 2-3 ঘন্টার মধ্যে। ফলে পাগলা হাওয়া আসছে বুঝতেই পারছেন, ফলে একটু সাবধানে থাকবেন সকলে। আমরা চলে যাব পরের গানে। এর পরের গানের শিল্পী সবিতা চৌধুরী এবং এই গানের কথা এবং সুর বলা বাহুল্য সলিল চৌধুরী। গানটা শুনে আসি, তারপরে না হয় আপনাদের জানাচ্ছি কারা অনুরোধ করেছেন।

0: সলিল চৌধুরীর কথায় সুরে সবিতা চৌধুরীর কণ্ঠে গানটি শুনছিলাম। এই গান শোনার অনুরোধ জানিয়েছিলেন নিতাই পাল, তপতি পাল, তনুশ্রী পাল, দক্ষিণ চব্বিশ পরগনা, আমতলা, মামুদপুর থেকে। আমরা পরের গানে যাব অবশ্যই।
1: হ্যাঁ,
0: পরে কি গান শুনবো আমরা?
1: পরে আমরা যে গানটি শুনবো এটি আমাদের আর্কাইভের আর্কাইভাল একটি গান, কিন্তু গানটি ভীষণ জনপ্রিয় হয়েছিল এবং এই গানের অনুরোধ জানিয়েছে মালদা থেকে সায়ন,
0: সায়ন ঘোষ।
1: সায়ন টেলিফোনে আমাদের অনুরোধ জানিয়েছেন এবং থ্যাংক ইউ সায়ন, অনেক দিন পরে আমার বড্ড প্রিয় একখানি গান অনুরোধ করার জন্য, এবং তোমার জন্য আজকে আবারও এই গানটি আমি খুব মন দিয়ে শুনতে পাব। থ্যাংক ইউ। শুনি রশিদ খানের কণ্ঠে এই গান, এবং এই গানের কথা এবং সুর আমি যতদূর জানি, এখানে আমাদের হাতের কাছে ইনফরমেশন নেই, কিন্তু আমি যতদূর জানি অমলেন্দু বিকাশ কর চৌধুরীর কথা এবং সুরে এই গান আপনাদের সকলের জন্য রইল।

আপনার পছন্দের গান আপনার কানে শুনছেন তোমায় গান শোনাবো, তোমায় গান শোনাবো 100.1 FM গোল্ডে। তোমায় গান শোনাবো, তোমায় গান শোনাবো 100.1 FM।

0: সুজাতা চক্রবর্তীর কণ্ঠে আমরা অতল জলের আহ্বান ছবি থেকে শুনলাম এই গানখানে। এই গানের অনুরোধ জানিয়েছেন টেলিফোনে বেলঘরিয়া থেকে লক্ষ্মী মজুমদার।
1: এরপরে আমরা শুনব, অনুরোধ করেছেন পাপাই দে বামুনপাড়া মন্তেশ্বর পূর্ব বর্ধমান থেকে, শুনতে চেয়েছেন অগ্নিতৃষ্ণা ছবি থেকে বাপ্পি লাহিড়ির এই গানটি, যে গানটি আমরা এখন শোনাব। ভবেশ কুণ্ডু এবং বাপ্পি লাহিড়ি, কথা এবং সুর।

0: তোমায় গান শোনাবতে একদম আমাদের যাবার সময় এসে গেছে। ঘড়ির কাঁটা বলছে 11:55 পেরিয়েছে, আর একটা মাত্র গান শুনতে পাবো। ফোনে অনুরোধ এসেছিল অশোক কর চুচুড়া হুগলি থেকে, অনুরোধ জানিয়েছেন অমানুষ ছবি থেকে গৌরীপ্রসন্ন মজুমদারের কথা এবং শ্যামল মিত্রের সুরে রইল এই গানটি।
1: আর এই গান শুনতে শুনতেই আমরা চলে যাব সংবাদ বিরতিতে। ঠিক 2:30 শাশ্বতী আর প্রযুক্তি আবারও চলে আসছে আপনাদের সঙ্গে আড্ডা দিতে সুরেলা সফরে। আর আজ শুক্রবার মেলোডি মেকার, ফলে কি থাকছে, কাকে নিয়ে থাকছে কথা, তার জন্য কান রাখতেই হবে 100.1 FM গোল্ডে। আপাতত কিশোর কুমার।

আকাশবাণী এফএম গোল্ড খাঁটি সোনা। শুনছেন ফিল্মি গানের সফর, সুরেলা সফর, সুরেলা সফর, সুরেলা সফর 100.1 এফএম গোল্ড এ। সুরেলা সফরে আজ মেলডি মেকার্স।

ছোট ছেলেটির বয়স তখন 3 বছরের কাছাকাছি। মামার বাড়িতে গিয়েছে মা বাবার সঙ্গে, এবং মামার বাড়িতে একটা হারমোনিয়াম রাখা ছিল। সেই ছেলেটি গুটি গুটি হারমোনিয়ামের কাছে গিয়ে আপন মনে হারমোনিয়াম বাজাতে শুরু করলো। সে কিন্তু হারমোনিয়াম বাজাতে শেখেনি কখনো। হ্যাঁ, বাড়িতে গানের পরিবেশ ছিল বটে, কিন্তু ওইটুকু বয়সে হারমোনিয়াম বেলো করে সঠিক সুরে বাজানো সেটা কিন্তু চারটিখানি কথা নয়। আর এই সব দেখার পরেই মা বাবা বুঝতে পারলেন যে এ শিশুটির শরীরের একেবারে কোনায় কোনায়, বা কোনায় কোনায় বলা যেতে পারে, সঙ্গীত রয়েছে। আর মা বাবা বুঝলেন যে সঙ্গীতের শিক্ষা তাকে দিতেই হবে। ফলে সঙ্গীতের তালিম নেওয়া শুরু।

0: হলো 5 বছর বয়সে বীণা শেখা শুরু করেন ললিতা ভেঙ্কটরমণের কাছে। পণ্ডিত শ্রীনিবাস খালের কাছে মারাঠি শাস্ত্রীয় সঙ্গীত শেখা শুরু হয়। টি আর বালামণির কাছে কর্ণাটকী সঙ্গীত শিক্ষা শুরু হয়। এই ছোট্ট ছেলেটি কে, বলবো তার কথা।
1: এই ছেলেটি বড় হয়ে কিন্তু সঙ্গীতকে যে পেশা করে নেবেন, এরকম কিন্তু যখন সঙ্গীত চর্চা করছেন তখন ভাবনার মধ্যেও ছিল না। তিনি ভর্তি হলেন ইঞ্জিনিয়ারিংয়ে এবং কম্পিউটার সায়েন্স নিয়ে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং পড়াশোনা করলেন এবং সেই একটা প্রাইভেট কোম্পানিতে, নাম করা একটি কোম্পানিতে তিনি জবও পেয়ে গেলেন। এইরকম অবস্থাতে তিনি পরবর্তী সময়ে সিদ্ধান্ত নিলেন, না, সঙ্গীত তাকে কোথাও টানছে, সঙ্গীতে তার মানে পুরোপুরি তার যে মনোনিবেশ সেটা তিনি করতে শুরু করলেন। প্রথমত তিনি শুরু করেছিলেন জিঙ্গল গাওয়া দিয়ে, বিভিন্ন অ্যাডভার্টাইজিং কোম্পানির সেই জিঙ্গল দিয়ে শুরু, এবং সেই শুরুটা পূর্ণতা পেল একটা অ্যালবামে।
0: ঠিক,
1: সেই অ্যালবামের নাম ব্রেথলেস।
0: ব্রেথলেস অ্যালবাম তাকে, যাকে বলে, একেবারে উচ্চতায় নিয়ে গেল, সাফল্যের শিখরে নিয়ে গেল। আমরা যখন ছোট ছিলাম তখন ব্রেথলেস এবং শঙ্কর মহাদেবন কোথাও আমাদের কাছে একসঙ্গে উচ্চারিত হতো এই নামটি। আমরা শুনি সেই গান, ফিরে আসছি তারপরে তাকে নিয়ে কথায়।

দেখো, এই যে আমরা গানটা শুনছিলাম ব্রেথলেস, এটা তো 1998 সালে জাভেদ আখতারের কথা এবং শঙ্কর মহাদেবনের নিজস্ব সুর। শঙ্কর মহাদেবন জাভেদ আখতারকে একটা মিটার বেঁধে দিয়েছিলেন যে এই মিটারে কিছু গান লিখে দিতে হবে, তো সেই অনুযায়ী লেখা হয়েছে এবং দুজনের একেবারে

0: যৌথ উদ্যোগে দুর্দান্ত সাফল্য। এই অ্যালবামটি 1998 সালে স্ক্রিন অ্যাওয়ার্ডে সেরা নন ফিল্ম অ্যালবামের পুরস্কার জিতে নিয়েছিল। এবং এই যে ধরো এই একটানা যে শঙ্কর মহাদেবন গেয়ে গেলেন, তিনি বিভিন্ন সাক্ষাৎকারে জানিয়েছেন যে না, এটা কিন্তু আমি সত্যি সত্যি এরকম একটানা গাইনি, এটা পোস্ট প্রোডাকশানে এইভাবে তৈরি করা হয়েছিল। এবং একটা রাগের কনসেপ্ট, এটা একটা রাগের কনসেপ্ট সং যেখানে ওপেন ইম্প্রোভাইজেশন রয়েছে, সেটাকে গাঁথা হয়েছে একেবারে, মানে ব্রেথলেসলি বলা যায়
1: না। আমরা আমরা যখন এই গানটি শুনেছি, খুব গানটি খুব মন দিয়ে শুনলেই বোঝা যায় যে গানটির মধ্যে একটা মানে কোথাও ব্রেক রয়েছে, কোথাও পাঞ্চ রয়েছে, কোথায় কোথায় রয়েছে সেটা খুব মন দিয়ে শুনলেই বোঝা যাচ্ছে কোথায় উনি পাঞ্চ নিয়েছেন। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে যখন আমরা গানটা শুনেছিলাম এবং গানটা তৈরি যেভাবে হয়েছিল ব্রেথলেস এই নাম নিয়ে আর কি, মানে গানটির জন্যই কিন্তু গোটা অ্যালবামটার নাম হয়ে গিয়েছিল ব্রেথলেস। এবং আমরা যখন পরবর্তীকালে শঙ্কর মহাদেবনকে মঞ্চে দেখেছি, বিভিন্ন লাইভ পারফরমেন্সে দেখেছি, তখন কিন্তু তার তিনি যে সত্যি এরকম গাইতে পারেন তার উদাহরণ তিনি মাঝে মধ্যে দেখিয়েছেন আমাদের, মানে সেই জাদু তিনি দেখিয়েছেন এটা বলা যেতেই পারে। এই মানুষটি আসলে শাস্ত্রীয় সঙ্গীত কেমনভাবে নিয়েছেন, যেখানে ধরো একটা সময় তো এই মানে ছবির জগতে যখন তারা এলেন এই একসঙ্গে ছবির কাজ করতে, কিন্তু সেই কথাতে আমরা আসব, কিন্তু তার আগে বলি যে এই মানুষটি শাস্ত্রীয় সঙ্গীতকে তো ছোটবেলা থেকে সঙ্গী করে বড় হয়েছেন, এবং বাড়িতে যেহেতু সঙ্গীতের পরিবেশ ছিল এবং স্বাভাবিকভাবে একটি সাউথ ইন্ডিয়ান পরিবার, সবসময় আমরা দেখেছি যে তাদের যেরকম বাঙালি পরিবারে ভীষণ একটা সময় গানের বা সঙ্গীতের চর্চা ছিল, সব বাড়িতেই হারমোনিয়াম তবলা তানপুরা থাকতো, তেমনই দক্ষিণ ভারতীয় যে সমস্ত পরিবার রয়েছে তারা ছোটবেলা থেকে শাস্ত্রীয় সঙ্গীতের তালিম দেওয়া, গান শেখানো, সেই রকম একটা পরিবেশ তাদের থাকেই। তো সেই পরিবেশে বড় হওয়া একজন মানুষ খুব স্বাভাবিকভাবেই শুধুমাত্র দক্ষিণ ভারতীয় কর্ণাটকী সঙ্গীত নয়, উত্তর ভারতীয় রাগাশ্রয়ী যে ধরন বা সঙ্গীত শিক্ষা সেখানেও তিনি যথেষ্ট পারদর্শী, এবং যেহেতু সব দিকেই মানে সমস্ত ধরনের শাস্ত্রীয় গানের সঙ্গে তিনি পারদর্শী গানের ক্ষেত্রে, ফলে তাকে আমরা যেরকম একজন প্লেব্যাক সিঙ্গার হিসেবে পেয়েছি, একই সঙ্গে তাকে কিন্তু আমরা শাস্ত্রীয় সঙ্গীতের মঞ্চেও পাই। এবং একটা বিষয় দেখো, যে মানুষটি হয় না, অনেক সময় যারা শাস্ত্রীয় গায়ক বা শাস্ত্রীয় সঙ্গীতের যারা খুব গোড়া মানুষ, তারা অনেক সময় ছবির গান বা ফিল্ম মিউজিককে ততটা ভালো চোখে দেখেন না, কিন্তু এই মানুষটি দুদিকেই এত সমানতালে এত সুন্দর ব্যালেন্স করে চলেছেন। আমরা তো জানি যে পণ্ডিত হরিপ্রসাদ চৌরাসিয়া বা পণ্ডিত শিবকুমার শর্মা, তারাও যখন ছবিতে সঙ্গীত পরিবেশন করেছেন শিবহরি জুটি এই নামে, কিন্তু তাদের আবার আমরা কি শাস্ত্রীয় সঙ্গীতের এক মার্গদর্শক হিসেবে আমরা
0: দুটো মঞ্চেই সমানভাবে পেয়েছি,
1: পাই
0: যেমন শিবহরিকেও পেয়েছি, তেমনি শঙ্কর মহাদেবনও সেই
1: গোত্রেরই মানুষ,
0: শিল্পী।
1: আমরা এরপরে শঙ্কর মহাদেবনের কণ্ঠে তাদের কম্পোজিশনেরই একটি গান শুনবো মিশন কাশ্মীর থেকে। আমরা তার কণ্ঠতে খানিকক্ষণ থাকি, কিন্তু তারপরে আমরা চলে যাব তার সুরারোপিত গান, কিন্তু অন্য কারোর কণ্ঠে,
0: শিল্পী অন্য কিন্তু পরিচালনা শঙ্কর মহাদেবন, এবং তার সঙ্গে আরও দুইজন রয়েছেন, আমরা আসছি তাদের কথায়।
1: আপাতত মিশন কাশ্মীর থেকে এই গান রইল।

0: আজ মেলোডি মেকার শাশ্বতী আর প্রযুক্তির সঙ্গে আপনি রয়েছেন 100.1 FM গোল্ডে। আজ মেলোডি মেকারের আমরা প্রথম দিকটা ভাবছি এমন একজন মানুষকে নিয়ে সাজাতে যে মানুষটি ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীত সেখানেও যেরকম নিজের স্বাক্ষর রেখেছেন, একই সঙ্গে তার যে বিরাট একটা কাজের জায়গা সেটা হচ্ছে আমাদের বলিউড ফিল্ম জগৎ, সেখানেও তিনি অসাধারণ কিছু গান নিজে গেয়েছেন এবং সুরারোপ তো বটেই, সেটা তো সবাই জানে এবং সবার অত্যন্ত পছন্দের একজন মানুষ।
1: একেবারেই। আর এই যে ধরো যে ছবিটার গান আমরা শুনছিলাম মিশন কাশ্মীর, তারপরে ধরো তারে জমিন পর, এবং এই যে আমরা শুনেছি কাল হো না হো শুনেছি, যে ছবির গানগুলো শুনেছি আমরা প্রত্যেকে, আমাদের জেনারেশন বিশেষ করে বা আমাদের পরবর্তী জেনারেশনও এই গানগুলো দ্বারা ভীষণভাবে প্রভাবিত। এই যে তারে জমিন পর ছবিতে যে ছোট্ট ছেলেটির অভিনয়, ঈশান চরিত্র, সেখানে তার যে কিছু সমস্যা, শারীরিক মানসিক কিছু সমস্যার কারণে তাকে যে মানে আমির খান যেভাবে তাকে শিক্ষিত করার চেষ্টা করছে, শেখানোর চেষ্টা করছে, সেই জায়গাটাতে গানের দরকার যখন হয়েছিল। এবং আমাদের এই ছবির গীতিকার ছিলেন প্রসূন যোশী এবং সুরকার শঙ্কর মহাদেবন, তাঁদের সঙ্গে যখন আমির খান আলোচনা করছেন যে কিছু গান এমন দরকার, এই সিচুয়েশন তিনি কিছু দিয়েছিলেন এবং এই সিচুয়েশনে কি গান হলে হয় ঠিকঠাক যাবে, তখন প্রসূন যোশী তার যে গানগুলো লেখা ছিল এই ফিল্মের জন্য সেই গানগুলো তিনি পড়ে শোনান। পড়ে শোনানোর পরে আমির খান ছিলেন এবং আমাদের শঙ্কর মহাদেবন, তার সঙ্গে এহসান এবং লায়ও ছিলেন, এবং সকলে মিলে শুনে যখন একটা ঘরের মধ্যে বসে পড়া হচ্ছে, গানগুলো পড়ার পর সব একদম নিস্তব্ধ হয়ে গেল পরিবেশটা, এবং আমির খানের চোখ দিয়ে জল পড়তে থাকলো। মানে তিনি যা চেয়েছিলেন সেটা পেয়ে গেছেন, এরকমই একটা অভিব্যক্তি। এবং তারপরে তো সেই গান রেকর্ডিং, সেই গান রেকর্ডিং এর ইতিহাসও, মানে সেখানে যত কম হওয়া যায় মিউজিক, মিউজিক নেই বললেই চলে, কিছুটা পিয়ানোর আওয়াজ ছিল, এবং গানটা যখন শেষ হচ্ছে রেকর্ডিং তখন স্টুডিওতে পিন ড্রপ সাইলেন্স, এরকম একটা পরিবেশ। আমরা কি সেই গানটা শুনবো?
0: আমরা সেই গানটা শুনবো। এবং তুমি যে কথাটা বলছো যে এমনভাবে প্রভাব ফেলেছিল, আমির খান নিজে ভীষণভাবে একজন খুব সফট হার্টেড মানুষ, যে কোনো কথাতেই তিনি কেঁদে ফেলেন, কিন্তু একজন মানুষকে এই গানটি ভীষণভাবে নাড়া দিয়েছিল, তিনি শাস্ত্রীয় সঙ্গীত শিল্পী কিশোরী আমানকার, তার এত ভালো লেগেছিল গানটি, তিনি শঙ্কর মহাদেবনকে বলেছিলেন যে তুমি আমাকে বাড়িতে এসে এই গানটি শুনিয়ে যেও তো ভাই। সেই গান আমরা শুনি।

আমরা চলে যাব সংবাদ বিরতিতে। সংবাদ বিরতির পর 3:10 আবার ফিরে আসছি শাশ্বতী আর প্রযুক্তি সুরেলা সফর নিয়ে। আজ মেলোডি মেকার।

0: teams are maintaining round-the-clock surveillance and patrolling of the embankments. The northern range of the Delhi Police Special Cell has busted an alleged ISI-backed Pakistan-based espionage network and arrested a Delhi-based couple accused of working for Pakistani intelligence operatives through social media since 2024. According to Delhi Police, the couple allegedly provided logistical support to Pakistan-based handlers, including procuring Indian SIM cards and sending them to Pakistan via Dubai. The SIM cards were allegedly used by Pakistani operatives to activate WhatsApp accounts and contact Indians. The network recruited local people in Delhi to help procure Indian SIM cards. Finance Minister Nirmala Sitharaman will be on a six-day visit to the United States beginning today. During her visit, she will travel to Chicago, Asheville, and New York. In Chicago, Finance Minister will participate in a roundtable conference with prominent investors and engage with leading CEOs, presidents, and senior representatives of the private sector. In Asheville, Ms. Sitharaman will lead the Indian delegation at the G20 Finance Ministers and Central Bank Governors meeting. In New York, Ms. Sitharaman will participate in an investor roundtable with the CEOs and senior representatives of leading New York-based companies. Raksha Bandhan, the festival of special bond between brothers and sisters, is being celebrated today across the country. President, Vice President and Prime Minister celebrated the occasion with children and students of various schools and organizations in New Delhi today. Iranian Foreign Minister Abbas Araghchi has said that renewed diplomacy with Washington remains possible if the U.S. changes its approach and abandons coercion. Mr. Araghchi said in a social media post that the U.S. should build trust, speak respectfully, acknowledge our rights and uphold commitments. India's Vilavan Senthil Kumar stormed into the final of the PSA Budapest Squash Open after a thrilling victory over compatriot Veer Chotrani in the semi-finals last night. Vilavan will now face local favourite Bolaj Farkas of Hungary in the final tonight. And that is the end of this news bulletin.
1: গোল্ডেন সময় আপনি শুনছেন 100.1 এফএম গোল্ড 100.1 এফএম গোল্ড এফএম গোল্ড
2: মন কি বাত জনগণের কথা সকলের নিজের কথা কিছু লড়াইয়ের কাহিনী কিছু সাফল্যের আখ্যান অব্যক্ত ঐতিহ্যের গাথা নতুন ভারতবর্ষের আশা মাসের শেষ রবিবারের অপেক্ষায় থাকা মলয় পর্বতের কোল থেকে বিন্ধ্যাচলের পাদদেশ পর্যন্ত ব্রহ্মপুত্র নদের তীর থেকে হিমালয় পর্বতমালা পর্যন্ত পৌঁছে যায় মাননীয় প্রধানমন্ত্রীর মনের কথা মন কি বাত। মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে আকাশবাণী কলকাতার সবকটি প্রচার তরঙ্গ সহ প্রসার ভারতীর ওটিটি প্ল্যাটফর্ম ওয়েভসে 30 অগস্ট ঠিক সকাল 11টায়। মাননীয় প্রধানমন্ত্রীর মূল অনুষ্ঠানটি সম্প্রচারের ঠিক পরেই মন কি বাত অনুষ্ঠানে প্রদত্ত বেতার ভাষণের বাংলা রূপান্তর শোনা যাবে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, এফএম রেইনবো, এফএম গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে ও ডিটিএইচ বাংলা পরিষেবায়। এবং পুনঃসম্প্রচার শোনা যাবে সেই দিন রাত 8টায় আকাশবাণীর গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, এফএম রেইনবো, এফএম গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে এবং ডিটিএইচ বাংলা পরিষেবায়। এছাড়াও আকাশবাণী ও দূরদর্শনের ইউটিউব চ্যানেলে এবং প্রসার ভারতীর নিউজ অন এআইআর অ্যাপ সহ প্রসার ভারতীর ওটিটি প্ল্যাটফর্ম ওয়েভসে সরাসরি সম্প্রচার করা হবে লাইভ স্ট্রিমিংয়ের মাধ্যমে। আরও একবার মনে করিয়ে দিই, মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে 30 অগস্ট রবিবার ঠিক সকাল 11টায়। আকাশবাণী কলকাতা, একটি ঘোষণা। শিশুমহল ও গল্পদাদুর আসরে শিল্পী হিসেবে অংশগ্রহণ করার জন্য একটি প্যানেল গঠন করা হবে। ইচ্ছুক প্রার্থীদের অভিভাবকদের কাছ থেকে দরখাস্ত আহ্বান করা হচ্ছে, যার ভিত্তিতে সংশ্লিষ্ট বিভাগ থেকে ফর্ম দেওয়া হবে। প্রার্থীর বয়সসীমা 31 অগস্ট 2026 তারিখে 6 বছর পূর্ণ ও 12 বছরের মধ্যে হতে হবে। এই আবেদন করতে পারবেন ইচ্ছুক প্রার্থীর অভিভাবকেরাই। স্ক্রিনিং হবে আবৃত্তি, কণ্ঠসঙ্গীত ও যন্ত্রসঙ্গীতে। আবৃত্তিতে একক এবং গ্রুপ দুয়ের জন্যই আবেদন করা যাবে। ফর্মে উল্লেখ করতে হবে প্রার্থী কোন কোন বিষয়ে স্ক্রিনিংয়ে অংশ নিতে চায়। এক বা একাধিক বিষয় হলেও একটি ফর্ম দেওয়া হবে, যাতে সেই বিষয়গুলোর উল্লেখ থাকবে। গ্রুপের রেজিস্ট্রেশন থাকতে হবে। গ্রুপের যিনি লিডার তার নামে আবেদনপত্র হবে, ঠিকানাও গ্রুপেরই হতে হবে এবং আবেদনপত্রে গ্রুপের প্রত্যেক সদস্যের নাম, বয়স ও রেজিস্ট্রেশন নাম্বারের উল্লেখ থাকবে। ফর্মে প্রার্থীর বয়সের উল্লেখ অবশ্যই থাকবে। ফর্মের সঙ্গে দিতে হবে প্রার্থীর বয়সের প্রমাণপত্রের প্রত্যয়িত নকল। এছাড়া ফর্মে উল্লেখ থাকতে হবে অভিভাবকের পোস্টাল অ্যাড্রেস, হোয়াটসঅ্যাপ নাম্বার, ফোন নাম্বার ও ইমেল আইডি। ফর্ম আকাশবাণী ভবনের শিশুমহল বিভাগে এসে নিতে হবে 31 অগস্ট 2026 থেকে 8ই সেপ্টেম্বর 2026 পর্যন্ত। শুধুমাত্র সোম থেকে শুক্রবার দুপুর 11টা থেকে বিকেল 4টে অবধি। ফর্ম জমা দেবার শেষ তারিখ 11ই সেপ্টেম্বর 2026। ফর্ম বাছাইয়ের পর স্ক্রিনিংয়ে অংশগ্রহণ করার জন্য প্রার্থীর অভিভাবকের ইমেল আইডি এবং ফোন নম্বরে স্ক্রিনিংয়ের দিন ও সময় জানিয়ে দেওয়া হবে। ফর্মের সঙ্গে কোনো রকম ফিস জমা দিতে হবে না। আবেদন করতে হবে এই ঠিকানায়: শিশু বিভাগ, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001। আবারও জানাচ্ছি, ফর্ম আকাশবাণী ভবনের শিশুমহল বিভাগে এসে নিতে হবে 31 অগস্ট 2026 থেকে 8ই সেপ্টেম্বর 2026 পর্যন্ত, শুধুমাত্র সোম থেকে শুক্রবার দুপুর 11টা থেকে বিকেল 4টে অবধি। ফর্ম জমা দেবার শেষ তারিখ 11ই সেপ্টেম্বর 2026। ঘোষণাটি শেষ হল।
1: সফরে আজ মেলডি মেকার্স।

0: ফিরে এলাম আবারও আমরা সুরেলা সফর নিয়ে শাশ্বতী আর প্রযুক্তি 100.1 FM গোল্ডে।
1: আর একেবারে বান্টি বাবলির গান নিয়ে, সে কাজরারে যে কি জনপ্রিয় গান হয়েছিল এবং শুধুমাত্র মানুষের জনপ্রিয়তা পেয়েছে এমন নয়, পুরস্কারও জিতে নিয়েছে।
0: এই হয়েছিল পাস্ট টেন্স বলো না কিন্তু, মানে আজকেও আমরা রীতিমতো স্টুডিওর মধ্যে নাচানাচি করেছি,
1: মানে 2005 সালে, আজকে 2026, প্রযুক্তি কিন্তু এখনো সমান্তালে সেই 2005-এর মতোই নেচে গেল। এটা হচ্ছে এই গানটার মানে
0: জাদু,
1: জাদু বলা যায় আর কি। এবং ওই যে শঙ্কর আহসান লয়ের কেরামতি, তার সঙ্গে জাভেদ আখতারের এই গুলজারের মানে শব্দের কেরামতি, সবকিছু মিলেমিশে। আর এই যে ছবিটি কিন্তু সঙ্গীত পরিচালনার দায়িত্ব এআর রহমানের উপরে প্রথমে বর্তে ছিল, কিন্তু এআর রহমানের সঙ্গে সাদ আলীর ওই সময়ের একটা সমস্যা তৈরি হয়, যার ফলে তখন এই শঙ্কর মহাদেবন এবং আহসান এবং লয়কে দায়িত্ব দেওয়া হয়।
0: হ্যাঁ, এহসান নুরানি এবং লয় মেন্ডোনসা এবং তার সঙ্গে শঙ্কর মহাদেবন। দেখো, আজ রাখি বন্ধনের দিনে এমন একটি বন্ধনের কথা আমরা বলছি এখানে বসে, যে বন্ধনে মানে কোনো কি বলবো, কোনো বাধা নেই, কোনো কিছু নেই, একেবারে একটা সৌভ্রাতৃত্বের বন্ধন যাকে বলে। এবং এরা যখন একসঙ্গে কাজ করা শুরু করেছেন, তার অনেক আগে থেকেই শঙ্কর মহাদেবন আলাদাভাবে কাজ করছেন, গান তৈরি করছেন, গান গাইছেন সেই সময়, এবং এহসান এবং লয় তাঁরাও কিন্তু নানা ইন্ডিপেন্ডেন্ট মিউজিক তৈরি করছেন। মূলত তারা দুজনেই ছিলেন অ্যাডভার্টাইজমেন্ট জগতের। আমরা জানি, আমরা অনেক এই মুহূর্তে যেহেতু আমরা আকাশবাণী থেকে সেই সমস্ত প্রোডাক্টের নাম বলতে পারবো না, কিন্তু আমরা জানি, আমরা যদি সুরটা একটুখানি গুনগুন করি তাহলে আপনারা বুঝতেই পারবেন যে কোন কোন খুব বিখ্যাত বিখ্যাত বিজ্ঞাপনে তারা মনে করিয়ে
1: দেওয়ার জন্য। এটুকু বলতে পারি কি, ঠান্ডা পানির বিজ্ঞাপন ছিল।
0: হ্যাঁ, একদম, সেসব তো ছিলই। এছাড়াও দূরদর্শনের একটি খুব জনপ্রিয় অনুষ্ঠান, তারও সঙ্গীত পরিচালনা করেছিলেন এরা। এবং এই যে এই ধরনের সঙ্গীত পরিচালনা করতে করতেই তাদের কোথাও একসঙ্গে জোট বাঁধা, এবং তারপর 1997 থেকে শঙ্কর আহসান লয় এই তিন, এই নামে, এই জুটি নামে তারা কিন্তু এই ত্রয়ী, এই ট্রায়ো একসঙ্গে কাজ করা শুরু করলেন। এবং সেই সময় তারাও আবার একসঙ্গে কিন্তু বেশ কিছু বিজ্ঞাপন তৈরি করেছেন। 1997-এই মুকুল আনন্দ একটি ছবি তৈরি করার কথা ভাবলেন, ছবিটির নাম দাস। এবং এই ছবিটিতে প্রথম তারা এই ট্রায়োকে সুযোগ দিলেন, কিন্তু যেটা হলো, ছবিটির মধ্যিখানেই, ছবিটি তৈরি হওয়ার মধ্যিখানেই মুকুল আনন্দের হার্ট অ্যাটাকে মৃত্যু হয়, ফলে ছবিটি তো
1: সম্পূর্ণ
0: হয়নি। কিন্তু এই ছবিটি একটি গান সেই সময় তুমুল জনপ্রিয় হয়েছিল, মানে সেই সময় তো আমাদের, দেখো, এত চ্যানেল ছিল না, টেলিভিশনের এত উপায় ছিল না, এত কিছু শোনার। আমাদের একটি চ্যানেল ছিল কি দুটি চ্যানেল ছিল সেই সময়, আমরা সেই সময় প্রায় সবকটি অনুষ্ঠানেই এই গানটি শুনতাম। আমরা গানটি উল্লেখ করছি, সুনো গর সে দুনিয়া বালো, বুরি নজর না হাম পে ডালো, চাহে জিতনা জোর লাগালো, সবসে আগে হোঙ্গে হিন্দুস্তানি। এবং আমরা যখন দেখি গানটির পিকচারাইজেশন, বোঝাই যায় যে সেই গানটা কোনো মানে কোনো কি বলবো, খুব প্রপার পিকচারাইজেশন সেটা ছিল না, তার কারণ এই দুর্ঘটনা একটা কারণ। পরবর্তীকালে অবশ্য এই ছবিটি তৈরি হয় 2004
1: হিসেবে দুর্দান্ত মানুষের কাছে জনপ্রিয় হয়েছিল,
0: একদম,
1: মানে সিনেমাটি রিলিজ হয়নি কিন্তু গানটা তার আগে রিলিজ হয়ে গিয়েছিল, যেহেতু মানে অডিও ভার্সনটা, সেটা মানুষের কাছে খুব জনপ্রিয় হয়েছিল
0: এবং
1: এখনো জনপ্রিয় বলা ভালো।
0: হ্যাঁ, 2004 এই ছবিটি অনুভব সিনহা আবার তৈরি করেন, ট্রিবিউট টু মুকুল আনন্দ। কিন্তু যাই হোক, মানে সেই সময় সেই ছবির গানগুলো অনেক জনপ্রিয় হয়েছিল, কিন্তু আজকে আমরা সেই বিষয় নিয়ে কথা বলছি না। এরপর 1998-এ ব্রেথলেসের কথা তো আমরা বললামই, এবং ব্রেথলেসের পরেই কিন্তু শঙ্কর মহাদেবন কোথাও একটা মানুষের মনের কাছে পৌঁছে গেলেন। 1998-এ রকফোর্ট এবং 2001-এ যে ছবিটি সবচেয়ে বেশি জনপ্রিয় হলো, এবং একটা কি বলবো, কোথাও শুধু যে শ্রোতার কাছে নয়, কোথাও তো এমন

প্রডিউসারদের কাছেও সেই নামটা পৌঁছতে হয় যে এই মানুষটি বা এরা যখন একসঙ্গে কাজ করেন তখন সেই কাজ কোথাও একটা গিয়ে পৌঁছয়, কোথাও একটা মান তৈরি হয়, কোথাও একটা রিবেট পাওয়া, মানে একটা যে রিওয়ার্ড পাওয়া যায়, তো সেইটা গিয়ে পৌঁছলো এবং সেই ছবি হলো দিল চাহতা হ্যায়। আমরা দিল চাহতা হ্যায়ের একটা গান শুনি, সেই গান শুনে তারপরে আবার ফিরে আসছি আরও অনেক গল্প নিয়ে।

0: এই যে গানটি শুনছিলাম আমরা দিল চাহতে হ্যায় ছবি থেকে, এই গানটির জন্ম হয়েছিল মাত্র 5 মিনিটে, লেখা হয়েছিল আর কি। শঙ্কর মহাদেবনের যে এক জায়গায় ইন্টারভিউতে বলছেন যে গানটি হঠাৎ করেই জন্ম হয়েছিল, তখন তারা ওই লোনাওয়ালার একটা বাংলোতে ছিলেন আর কি। খুব ভোরে যখন সবাই ঘুমোচ্ছেন তখন জাভেদ আখতার এবং শঙ্কর মহাদেবন জেগেছিলেন। তো বাংলোর বাইরে একটি দোলনায় বসে বসে তারা আড্ডা দিচ্ছিলেন। তো জাভেদ আখতার বললেন যে গানটি কোনো প্রথাগত ফরম্যাটে না হয়ে দুটি মানুষের মধ্যেকার যদি কথোপকথনের আকারে হয়, তো এই আইডিয়াটা দেওয়ার সঙ্গে সঙ্গেই মানে জাভেদ আখতারের মাথায় মানে তার
1: পোকা নড়ে উঠল,
0: পোকা নড়ে উঠল এবং সেটা লেখা হয়ে গেল 5 মিনিটের মধ্যে গান। এই সিনেমার আরো যে গানগুলো, যেমন ওই ও লড়কি হ্যায় কাহাঁ, সেটাও কিন্তু একটা গাড়ির মধ্যে তৈরি হয়েছিল। তাই এই যে সিনেমার প্রত্যেকটা গান, তার গানের পেছনে কিন্তু একটা করে গল্প থাকে। সেই গল্পগুলো সব গল্প বলা হয়ে উঠবে না, কিন্তু আমরা ছোট ছোট গল্প বলতেই পারি। হ্যাঁ, তুমি কিছু বলবে?
1: না, আসলে এই মানুষটির, এই যে আমরা বারে বারে বলছি, আজকে আমরা শঙ্কর মহাদেবনকে নিয়ে যেমন কথা বলছি মেলোডি মেকারে, এবং শঙ্কর মহাদেবনের সঙ্গে খুব স্বাভাবিকভাবেই এহসান এবং লয় কে জুড়ে করতেই হয়, তার কারণ তারা যখন এই একসঙ্গে মিউজিক করছেন,
0: মানে ফিল্মের মিউজিক মানে তিনজনে একসঙ্গে,
1: একদম
0: এটাই ছিল তাদের ট্রায়ো। নিজে শঙ্কর মহাদেবন তার শাস্ত্রীয় সঙ্গীতের জ্ঞান এবং কন্টেম্পোরারি মিউজিক গাওয়ার যে অভিজ্ঞতা, আর এদের মানে কি বলবো, এহসান নুরানি এবং লয় মেন্ডনসার যে ইনস্ট্রুমেন্টাল মানে বাজানোর যে তাদের অভিজ্ঞতা, এই তিনটে মিলেমিশে তাদের যে ট্রায়ো তৈরি হয়েছিল, সেই ট্রায়োটাই কিন্তু এই যে গানগুলো আমরা আজ শুনছি বা শোনাচ্ছি তার প্রতিফলন।
1: ঠিক তাই। আসলে আমরা দেখো, যদি আমরা শাস্ত্রের দিকে যাই তাহলে দেখব যে পরাপশ্যন্তি মধ্যমা বৈখরী চার ধরনের বাক রয়েছে, এবং এই যে মধ্যমা অর্থাৎ আমরা মনে মনে যেটা ভাবি, যে যে সুর বলো যেটা ভাবছি আমরা, সেইটাকে আমরা যখন এই যে এহসান এবং লয় যে কাজটা করতেন আর কি, সেটা হচ্ছে ওই কল্পনায় সুরটাকে তৈরি করা, আর সেই সুরটাকে বৈখরীর মাধ্যমে সকলের সামনে নিয়ে আসছেন শঙ্কর মহাদেবন তার এই চর্চিত কণ্ঠ দ্বারা। ফলে যেটা হয় সেটা না কোথাও একটা মানে ডিভাইন ব্লেন্ডিং বলা যেতে পারে, আর সেই ব্লেন্ডিং যখন একসঙ্গে তৈরি হয় সেটা যে কি তৈরি হয়। আর এই যে ডিভাইন কথাটা বলছি, দেখো আমাদের শাস্ত্রীয় সঙ্গীতের সঙ্গে আমরা সবসময় এটাকে ম্যাচ করে থাকি এই টার্মটাকে, এবং তারা যখন তৈরি করছেন ধরো এই যে কাজরারে, কাজরারেটা একেবারেই একটা কাওয়ালি ভাঙা একটা খুব রিদমিক একটা সং। একবার পণ্ডিত জসরাজ ফোন করলেন শঙ্কর মহাদেবনকে, তিনি ফোন করে রীতিমতো তাকে বললেন যে এটা তুমি কি করেছো, কি গান গেয়েছো তুমি এটা। তো শঙ্কর মহাদেবন বেশ চমকে গেছেন, মানে বেশ ভয় পেয়ে গেছেন যে পণ্ডিত জসরাজের মতন একজন মানুষ তিনি বলছেন, তিনি ভাবছেন যে এমন কিছু একটা বিরাট তিনি ভুল করে ফেলেছেন যার জন্য মানে পণ্ডিতজি নিজে ফোন করে তাকে বকাবকি করার জন্য তৈরি হয়ে আছেন। তো শঙ্কর মহাদেবন একদম চুপ করে রয়েছেন, কিছু বলছেন না। তো প্রান্ত থেকে পণ্ডিত জসরাজ বলছেন যে আমার বাড়িতে সকাল থেকে কজরারে চলছে এবং এখন মানে এতক্ষণ সময় পেরিয়ে গেছে, আমার মাথা থেকে কিছুতেই বেরোচ্ছে না সুরটা, তুমি এমন সুর তৈরি করেছো আর এমনভাবে গিয়েছো যে এই গানটা আমার ভেতরে মানে একদম ঢুকে গেছে এবং আমার মাথা থেকে কিছুতেই বেরোচ্ছে না। তখন শঙ্কর মহাদেবন মানে যাকে বলে না যে দম ফিরে পাওয়ার মতো আর কি, হ্যাঁ তখন দম ফিরে পেলেন এবং বললেন যে মানে তিনি খুব খুশি হলেন, কি বলবেন পণ্ডিত জসরাজের সামনে আর কি বলা যেতে পারে। তো এইরকম মানে কোথাও একটা প্রভাব, কোথাও একটা ট্রান্সে তিনি আমাদের নিয়ে যান সঙ্গীতের মধ্যে দিয়ে। শুধু তিনি কেন বলবো, অবভিয়াসলি আজকে তাঁরা বলতে হয়, শঙ্কর এহসান লয় তাঁদের সঙ্গীত নির্দেশনায় এমন অসাধারণ সমস্ত গান আমরা পেয়েছি। তেমন একটি গান এই মুহূর্তে আবারও আপনাদের জন্য রইলো।

0: জানো শাশ্বতী, এহসান নুরানি একটি ইন্টারভিউতে বলছেন, তাকে জিজ্ঞাসা করা হয়েছে যে আপনারা এই যে একসঙ্গে কি করে হলেন, এমন কি জিনিস যেটা আপনাদের তিনজনকে বেঁধে রাখে। তিনি বলছেন মেলোডি, মেলোডি আমাদের তিনজনকে বেঁধে রাখে। আর তিনি যখন তিনি বলছেন যে আমি এবং লয় আমরা দুজন অ্যাডভার্টাইজমেন্ট থেকে এসেছি, ফলে আমরা না জানি যে আমাদের করতে হয়েছে, এটা আমাদের কাজের মধ্যেই ছিল যে খুব কম ডিউরেশনের মধ্যে কী করে একজন মানুষের মনের ভিতরে ঢুকে যেতে হবে, একজন মানুষের মনকে ওই কয়েক সেকেন্ড, 30 সেকেন্ড, 25 সেকেন্ডসের মধ্যে আমাকে তাকে ওই প্রোডাক্টটা সম্পর্কে তার আকর্ষণ তৈরি করতে হবে থ্রু মিউজিক। তো সেটা আমরা খুব ভালো জানতাম, এবং তার সঙ্গে যখন শঙ্কর এসে যুক্ত হলেন আমাদের সঙ্গে, এবং সেই শাস্ত্রীয় সঙ্গীতের পুরো বিষয়টা জেনে তারপরে যুক্ত হওয়া, ফলে দেখো যখন আমরা তাদের তৈরি করা যে সঙ্গীতগুলি আমরা শুনি, তখন না সব ধরনের মানুষের মনের মধ্যে আমাদের কিন্তু সেই মানে কি বলবো দোলা লাগে আর কি। যেরকম যারা যারা হার্ডকোর শাস্ত্রীয় সঙ্গীত ভালোবাসেন, বা যারা হার্ডকোর না হলেও যারা আধুনিক ইম্প্রোভাইজেশন বলো বা ইনস্ট্রুমেন্টের ব্যবহার সেইগুলো তারা যদি কম ভালোবেসে থাকেন, তাদেরও যেরকম ভালো লাগবে, ঠিক একইভাবে তারা যখন এই যে ইয়াং জেনারেশনকে ক্যাটার করছেন, তাদেরও ভীষণ পছন্দের হয়ে উঠছেন এই ত্রয়ী বলা যেতে পারে।
1: তিনজনের মাথা যখন এক জায়গায় হয়েছে না, তখন 8 থেকে 80 সবাইকে মাতিয়ে দেবার মতো উপকরণ তাদের হাতে এসে গেছিল আর কি। আর সেটা শুধু মানে মানুষের কাছে পৌঁছে যাবার সময়ের অপেক্ষা ছিল, সেই সময় মানে মানুষ হাতে পেয়েছে অপেক্ষা করে, এবং সুন্দর সুন্দর গান উপহার পেয়েছে। আর সেই গানগুলোই কিন্তু আজ আমরা ফিরে দেখছি, ফিরে শুনছি বলা ভালো।
0: ঠিক তাই, এবং এই যে এক্সপেরিমেন্টেশনও কিন্তু তারা দুর্দান্ত করেছেন, এক এক সময় এক এক ধরনের এক্সপেরিমেন্টেশন করেছেন। এবং একটা খুব মজার কথা শঙ্কর মহাদেবন বলছিলেন যে সং অফ রাজস্থান বা এই ধরনের একটি অ্যালবাম তারা করেছিলেন অনেক বছর আগে, তখন ক্যাসেটের যুগ ছিল আর কি। তো সেই সময় তারা গার্গেলকে বিভিন্নভাবে রেকর্ডিং করেছিলেন, খুব অদ্ভুত আর কি, নানারকমভাবে গার্গেলকে রেকর্ডিং করেছিলেন, এবং তারপর সেটাকে মিক্স করে মাস্টারিং করে এমনভাবে ওই গানের মধ্যে ঢুকিয়েছিলেন যে সেটা একটা অন্য মাত্রা, অন্য লেভেলে চলে গিয়েছিল। তাদের গান মানেই হচ্ছে যেমন একদিকে খুব সফট রোম্যান্টিক গান, আবার অন্যদিকে এমন গান যে গান শুনলে আমাদের পা নেচে ওঠে, মন নেচে ওঠে, তেমনই একটা গান আবারও আপনাদের জন্য।

0: শঙ্কর মহাদেবনের ফিল্ম সঙ্গীত জীবনের কথা বলবো, আর ফারহান আক্তারের কথা আসবে না, এটা বোধহয় অসম্পূর্ণ থেকে যাবে।
1: একদমই তাই, কারণ এই যে ব্রেথলেসের লিরিসিস্ট ছিলেন জাভেদ আক্তার, এবং তার এবং সেই ব্রেথলেসের যখন মিউজিক ভিডিওটা তৈরি হয়েছিল তখন তার কিন্তু ডিরেকশন দিয়েছিলেন ফারহান আক্তার এবং জোয়া আক্তার,
0: ফলে
1: হ্যাঁ ফলে এই পরিবারের সঙ্গে তাদের তো একটা খুব দারুণ সম্পর্ক
0: বলা যায়। আর সেই তার ফলস্বরূপ পরবর্তী সময়ে আমরা প্রচুর সিনেমাতে একসঙ্গে কাজ করতে দেখেছি তাদের, দিল চাহতা হ্যায়, লক্স ডন, তারপর ডন টু, রক অন, ভাগ মিলখা ভাগ, দিল ধড়কনে দো, এই ধরনের ছবিগুলো আমরা পরবর্তী সময় পেয়েছি। আর আমাদের এই রকম এই ছবিগুলোর মধ্যে থেকে একটা গান দিয়েই আজকের আমাদের প্রোগ্রাম শেষ করতে হবে।
1: ঠিক তাই,
0: হ্যাঁ। আর তাহলে আমরা কি আজকে রকনের কোনো গান শুনে শেষ করব?
1: একদমই, রকনের গান এবং ফারহান আক্তারের কণ্ঠে সেই গান শুনতে শুনতে শেষ করব। তবে একটা কথা বলি, এই যে এই শঙ্কর মহাদেবন এখন তারা সেই তাকে তাদের জুটি হিসাবে ছবির জগতে হয়তো আমরা সেই রকমভাবে পাচ্ছি না, কিন্তু বিভিন্ন জায়গায় বিভিন্ন কনসার্টে আমরা এই তিন মূর্তিকে একসঙ্গে পেয়ে থাকি, এবং তারা বিভিন্ন জায়গায় এখনও শো করছেন, গান গাইছেন। শঙ্কর মহাদেবন এবং জাকির হোসেনের যে যৌথ প্রোডাকশন শক্তি, সেটি তো গ্র্যামি জিতে নিয়েছিল আমরা সবাই জানি, এবং গুনগুন আলে বলে তিনি একটি প্ল্যাটফর্ম তৈরি করেছেন, যে প্ল্যাটফর্মে ইন্ডিপেন্ডেন্ট মিউজিককে একটা আলাদা জায়গা দেওয়া হচ্ছে, ফলে সঙ্গীতের সঙ্গে সঙ্গীতের মূল ধারার সঙ্গে এখনো কিন্তু তারা যুক্ত হয়ে আছেন।
0: আজকে স্বাভাবিক বয়স, মাত্র এখনো ষাট পৌঁছয়নি, তো এই বয়সে তিনি সঙ্গীতের সঙ্গে আরও ওতপ্রোতভাবে জুড়ে থাকবেন এবং আমাদের আরও নতুন নতুন মানে মিউজিক উপহার দেবেন, এই আশাই আমাদের থাকবে। শঙ্কর মহাদেবন খুব ভালো থাকবেন, তার সঙ্গে সঙ্গীরা ত্রায়ও ভালো থাকবেন, এবং আমাদের সঙ্গীত আরও সমৃদ্ধ হবে। আজকে মেলোডি মেকার এই পর্যন্তই।

0: আকাশবাণী কলকাতা এফএম প্রচার তরঙ্গে খবর পড়ছি সুস্মিতা সেন। নেপাল তিব্বত সীমান্তে বিধ্বংসী আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে 538 দাঁড়িয়েছে এবং সীমান্তের উভয় পাশে 1545 জন নিখোঁজ রয়েছেন। উদ্ধারকারী দলগুলি নদীর তীর ও বিচ্ছিন্ন জনবসতিগুলো থেকে জীবিতদের সন্ধান করছে এবং স্রোতে ভেসে যাওয়া মৃতদেহ উদ্ধার করছে। তবে ভোতেকোশি নদীর উৎসের কাছে নতুন একটি হ্রদ সৃষ্টি হওয়ায় জলস্রোতে প্রতিবন্ধকতা তৈরি হয়েছে। কর্তৃপক্ষ আশঙ্কা করছে যে এই হ্রদটি ভেঙে গেলে দুর্যোগকে আরও ভয়াবহ করে তুলবে এবং উদ্ধার অভিযান ব্যাহত হবে। নেপালের নিরাপত্তা কর্মীরা ক্ষতিগ্রস্ত জেলাগুলি থেকে 800 জনেরও বেশি মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে গিয়েছে। এদিকে আজ দক্ষিণ পশ্চিম চীনের সিচুয়ান প্রদেশে 5.1 মাত্রার একটি ভূমিকম্প আঘাত হানায় নেপালে নতুন করে বন্যার সতর্কতা জারি করা হয়েছে। নদীর জলস্তর বৃদ্ধির আশঙ্কায় কর্তৃপক্ষ ত্রিশুলি এলাকা থেকে লোকজনকে সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে। নেপাল পুলিশ জানিয়েছে তিব্বত সীমান্তে একটি বাঁধ আবারও ভেঙে গেছে এবং বাসিন্দা নিরাপত্তা কর্মী ও উদ্ধারকর্মীদের নিরাপদ স্থানে সরে যাওয়া আহ্বান জানানো হয়েছে। জলস্তর বেড়ে যাওয়ায় ভারী যন্ত্রপাতি সরিয়ে নেওয়ায় ত্রিশুলি ও রাসুয়ার মধ্যে সড়ক নির্মাণ কাজ স্থগিত করা হয়েছে। ত্রিশুলি ও ধোবি নদী এলাকায় বন্যার জল প্রবল বেগে বয়ে যাওয়ায় বাসিন্দারা ঘরবাড়ি দোকানপাট ও জিনিসপত্র হারিয়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছেন বলে জানা গেছে। দুর্গম এলাকা থেকে প্রতিকূল আবহাওয়া সত্ত্বেও উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। বিদেশ মন্ত্রক জানিয়েছে নেপালে হড়পাবানে বিধ্বস্ত এলাকা থেকে উদ্ধার হওয়া তামিলনাড়ুর 21 জন নাগরিক আজ দিল্লি ফিরেছেন। মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল আজ এক সাংবাদিক বৈঠকে জানান, গত বুধবারের ওই বিধ্বংসী বন্যার পর থেকে 320 জন ভারতীয় নাগরিকের কোনো সন্ধান মেলেনি। ভারতীয় বংশোদ্ভূত কিন্তু অন্য দেশের নাগরিক এমন 100 জন নাগরিকও নিখোঁজ। শ্রী জয়সওয়াল বলেন, দেশে ফেরায় 21 জনের পাশাপাশি ত্রিশুলি 1 নম্বর জলবিদ্যুৎ প্রকল্পে কর্মরত 63 জন ভারতীয়কেও উদ্ধার করা সম্ভব হয়েছে।
1: 21 भारतीय नागरिक जो कल जो फंसे हुए थे कैलाश मानसरोवर की यात्रा पे गए थे, वो 21 भारतीय नागरिक कल काठमांडू पहुंचे और आज वो दिल्ली पहुंच चुके हैं। इसके अलावा मैं ये कहना चाहूंगा कि हमारे पास जो लापता लोगों का जो लिस्ट है वो भी 320 का है, लेकिन ये मान के चलिए चूंकि स्थिति हर घड़ी बदल रही है, इसमें कुछ ऊपर नीचे भी हो सकता है। इसके अलावा 100 ऐसे लोग हैं करीबन जो भारतीय मूल के लोग हैं, उनसे भी हमारा संपर्क नहीं हो पा रहा है।
0: বিদেশ মন্ত্রকের মুখপাত্র বলেন, চীনের সীমান্তে আটকে পড়া আরও 96 জন ভারতীয় নাগরিক নেপাল পৌঁছেছেন, তাদের দেশে ফেরানোর যাবতীয় বন্দোবস্ত করা হচ্ছে। চীনে থাকা প্রায় 400 ভারতীয় নাগরিক নিরাপদে রয়েছেন, তাদের পরিবারের সঙ্গে কথা হয়েছে। পেচিংয়ে ভারতীয় দূতাবাস, স্থানীয় প্রশাসন, ভ্রমণ সংস্থা এবং উদ্ধারকারী দলের সঙ্গে সমন্বয় রেখে চলেছে বলেও শ্রী জয়সওয়াল জানান। এদিকে ভারত নেপালে মানবিক ত্রাণ সহায়তার পরিমাণ বাড়িয়েছে। শ্রী জয়সওয়াল জানিয়েছেন, উদ্ধার কাজের সাহায্যার্থে তৃতীয় দফায় আরও 47 টন জরুরি ত্রাণ সামগ্রী সেদেশে পাঠানো হচ্ছে। এদিকে বিদেশমন্ত্রী ডক্টর সুব্রহ্মণ্যম জয়শঙ্কর আজ নেপালে ত্রাণ ও উদ্ধার কাজের অগ্রগতি খতিয়ে দেখেছেন। সামাজিক মাধ্যমে এক বার্তায় ডক্টর জয়শঙ্কর বলেছেন, কাঠমান্ডুতে ভারতীয় দূতাবাস ও পেইচিং ভারতীয় নাগরিকদের অবস্থান সম্পর্কে সাম্প্রতিক তথ্য জানিয়েছে। বিদেশ মন্ত্রক আরও বেশ কয়েক টন ত্রাণ সামগ্রী সেদেশে পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ বলেও উল্লেখ করেন তিনি। নেপালে প্রাকৃতিক বিপর্যয়ে নিখোঁজদের মধ্যে রাজ্যের 32 জন রয়েছেন বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন। নেপালে বেড়াতে গিয়ে নিখোঁজ হুগলির তারকেশ্বরের বাসিন্দা স্নেহাশিস দত্ত গত 21 আগস্ট নেপালে মানস সরোবর দর্শনে গিয়েছিলেন, এখন পর্যন্ত তার খোঁজ পাওয়া যাচ্ছে না।

বলে জানিয়েছেন তার পরিবারের সদস্যরা। তারকেশ্বর পৌরসভার 8 নম্বর ওয়ার্ড চালপট্টির মোড়ে তার বাড়ি ও এলাকার মানুষ উদ্বেগের মধ্যে রয়েছেন। নেপালে প্রাকৃতিক দুর্যোগের পর থেকেই নিখোঁজ বীরভূমের ময়ূরেশ্বর 1 নম্বর ব্লকের মল্লারপুর কোড়াপাড়ার বাসিন্দা জবা দাসের স্বামী অশোক পাল, তার সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ায় চরম চিন্তায় রয়েছে তার পরিবার। পরিবার সূত্রে জানা গিয়েছে, বাঁকুড়ার মদনিয়া গ্রামের বাসিন্দা অশোক পাল প্রায় 12 বছর ধরে নেপালের পাওয়ার সাপ্লাই দপ্তরে একটি বেসরকারি সংস্থার অধীনে কাজ করত। প্রধানমন্ত্রী জনধন যোজনা আজ 12 বছর পূর্ণ করল। এই উপলক্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, জনধন যোজনা অভূতপূর্ব পরিসরে আর্থিক পরিষেবা পৌঁছে দেওয়ার পাশাপাশি রূপান্তরমূলক ফলাফল এনে দিয়েছে। এর নজিরবিহীন প্রভাবও পরিলক্ষিত হচ্ছে। এই প্রকল্পের আওতায় এখনও পর্যন্ত চালু হওয়া 59 কোটিরও বেশি ব্যাংক অ্যাকাউন্টে মোট জমার পরিমাণ 3,17,000 কোটি টাকা। আজ রাখি বন্ধন। ভাই ও বোনের পবিত্র বন্ধনের এই উৎসব চিরাচরিত উৎসাহ উদ্দীপনার মধ্যে দেশ জুড়ে পালিত হচ্ছে। এই উপলক্ষে বোনেরা ভাইয়েদের হাতে রাখি বেঁধে তাদের সুস্বাস্থ্য, সমৃদ্ধি ও মঙ্গল কামনা করেন। অন্যদিকে ভাইয়েরা শপথ নেন বোনেদের রক্ষা ও সবরকম সহায়তার। চলে পারস্পরিক উপহার বিনিময়ের পালা। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাখিবন্ধন উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ কলকাতায় নজরুল মঞ্চে রাখিবন্ধন উপলক্ষে রাজ্যস্তরের মূল অনুষ্ঠানের সূচনা করেছেন। মন্ত্রিসভার একাধিক সদস্য ছাড়াও বহু বিশিষ্টজন, কলেজ পড়ুয়া, এনএসএস এবং যুব কম্পিউটার সেন্টারের শিক্ষার্থীরা এই অনুষ্ঠানে যোগ দেন। যাদবপুর 8B বাসস্ট্যান্ডে 10,000 কণ্ঠে বন্দে মাতরম গাওয়ার অনুষ্ঠান শুরু হয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ ওই অনুষ্ঠানে অংশ নিচ্ছেন। শতবর্ষে পা দিয়েছে আকাশবাণী কলকাতা। এই 100 বছরে নানান বিবর্তন ঘটেছে আকাশবাণী সংবাদেরও। কেমন ছিল শুরুর দিনগুলি, কেমন ছিল পরিবর্তিত হতে থাকা সংবাদের রূপ, এই সব নিয়ে নিজেদের অভিজ্ঞতা বিনিময় করেছেন আকাশবাণী কলকাতার সংবাদের বিভিন্ন বিভাগের পুরোধায় থাকা 3 প্রাক্তন বরিষ্ঠ আধিকারিক, শঙ্কর দাশগুপ্ত, শান্তনু পালুধি এবং সুনীত চক্রবর্তী। অনুষ্ঠানটির সঞ্চালনায় সন্দীপন দাশগুপ্ত। সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটি প্রচারিত হচ্ছে 2টি ভাগে। দ্বিতীয় পর্বের তথা শেষ পর্বের সম্প্রচার শোনা যাবে আগামীকাল শনিবার রাত 8টায় গীতাঞ্জলি প্রচার তরঙ্গ ও DTH বাংলা পরিষেবায়। খবর এখনকার মতো এ পর্যন্ত। এরপর শুনবেন গ্রামীণ সংবাদ 6টা বেজে 35 মিনিটে।

আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছি সুস্মিতা সেন। বিশেষ বিশেষ খবর হলো, নেপালে প্রাকৃতিক বিপর্যয়ে নিখোঁজদের মধ্যে এরাজ্যের একজনের সন্ধান পাওয়া গেছে। ওই অঞ্চলে আজ মাঝারি মাপের এক

0: ভূমিকম্পের পর নতুন করে হড়পাবানের আশঙ্কায় সতর্কবার্তা জারি করা হয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ যাদবপুরে বন্দে মাতরম কর্মসূচি পালনের পর দেশবিরোধী শক্তির বিরুদ্ধে লড়াইয়ের ডাক দিয়েছেন। আজ রাজ্য জুড়ে রাখি বন্ধন পালিত হচ্ছে। কলকাতা হাইকোর্ট আরজিকর কাণ্ডের তদন্ত 3 সপ্তাহের মধ্যে শেষ করতে সিবিআইকে নির্দেশ দিয়েছে। উত্তর চব্বিশ পরগনার অশোকনগরে আজ বাণিজ্যিকভাবে তেল উত্তোলনের কাজ সফলভাবে শুরু হয়েছে। ঘূর্ণাবর্ত এবং সক্রিয় মৌসুমি অক্ষরেখার জন্য আগামী 24 ঘণ্টায় দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস। আসছি বিস্তারিত খবরে। নেপালের ভয়াবহ আকস্মিক বন্যায় আটকে পড়া এরাজ্যের বাসিন্দাদের নিয়ে উদ্বেগের মধ্যেই কিছুটা স্বস্তির খবর মিলেছে। প্রাথমিকভাবে নিখোঁজ বলে আশঙ্কা করা 32 জনের মধ্যে একজনের সন্ধান মিলেছে বলে প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে। তবে এখনও বাকি 31 জনের খোঁজ মেলেনি। তাদের সন্ধানে নেপালের প্রশাসন ও ভারতীয় দূতাবাসের সঙ্গে যোগাযোগ রেখে তৎপরতা চালানো হচ্ছে। এদিকে পরিস্থিতি খতিয়ে দেখতে আজ রাত 8টায় ভবানী ভবন থেকে অনলাইনে নিখোঁজ ব্যক্তিদের পরিবারের সদস্য এবং সংশ্লিষ্ট ট্যুর অপারেটরের সঙ্গে বৈঠক করবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ওই বৈঠকে উদ্ধার কাজের অগ্রগতি, প্রশাসনের পদক্ষেপ এবং পরিবারের উদ্বেগ আশঙ্কার কথা শোনা হবে বলে নবান্ন সূত্রে জানা গেছে। কলকাতার 30 জন তীর্থযাত্রী ও 2 জন ট্যুর ম্যানেজার সহ 32 সদস্যের একটি দল কৈলাস মানসরোবর যাত্রায় গিয়ে নেপাল তিব্বত সীমান্তের রাসুয়াগাধি এলাকায় আকস্মিক বন্যার কবলে পড়ে। বুধবার সকাল থেকে তাদের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। পরে জানা যায় নিখোঁজদের মধ্যে একজন নিরাপদে রয়েছেন, তবে অন্যদের অবস্থান এখনও স্পষ্ট নয়। রাজ্য সরকার ইতোমধ্যে কন্ট্রোল রুম এবং হেল্পলাইন চালু করেছে। প্রশাসনের পক্ষ থেকে নিখোঁজদের পরিবারের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে। নেপাল ও তিব্বতে হড়পাবানে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 547। 1545 জন এখনও নিখোঁজ। জীবিত ও মৃতদেহের সন্ধানে উদ্ধারকারী দলগুলি তল্লাশি চালিয়ে যাচ্ছে। দুর্গত জেলাগুলি থেকে কর্তৃপক্ষ 800-এর বেশি মানুষকে উদ্ধার করেছে। দক্ষিণ পশ্চিম চীনে আজ 5.1 তীব্রতার ভূমিকম্পের পর আবার বন্যার আশঙ্কায় নতুন করে সতর্কবার্তা জারি করা হয়েছে। ভোতেকোশি নদীর মোহনার কাছে নতুন করে কৃত্রিম হ্রদ সৃষ্টি হওয়ার পর তা ভেঙে যাওয়ার খবরে নতুন করে ওই অঞ্চলে উদ্বেগের সৃষ্টি হয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী দেশবিরোধী শক্তির বিরুদ্ধে লড়াইয়ের ডাক দিয়েছেন। যাদবপুরের এইচবিতে আজ বন্দে মাতরম কর্মসূচি পালনের পর মুখ্যমন্ত্রী অভিযোগ করে বলেন, যাদবপুর বিশ্ববিদ্যালয়ে দীর্ঘদিন বিদেশি প্রভাব ছিল। বাম ও অতিবাম ছাত্র সংগঠনগুলির উদ্দেশ্যে তিনি বলেন, এই বিশ্ববিদ্যালয়ে দেশবিরোধী শক্তিকে বাঁচিয়ে রাখা এবং সনাতনী ঐতিহ্যের অসম্মান করা হয়েছিল। পাশাপাশি নেতাজি এবং রবীন্দ্রনাথ ঠাকুরকেও অপমান করা হয়েছিল বলে তাঁর অভিযোগ।
1: দীর্ঘদিন ধরে যাদবপুরে 34 বছরে বিদেশী প্রভাব যুক্ত কমিউনিস্টদের যে রাজত্ব ছিল, যারা একটা সময় নেতাজিকে তোজোর কুকুর এবং রবীন্দ্রনাথ ঠাকুরকে বুর্জোয়া কবি বলেছিল, সেই কমিউনিস্টের 34 বছরের রাজত্বে এখানে উপাচার্য এবং যাদবপুরকে আমরা ভারত সরকারের সেন্টার অফ এক্সিলেন্স তৈরি করার জন্য 1000 কোটি টাকার স্পেশাল প্যাকেজে যুক্ত করার কথা এবারের অর্থ বাজেটে আমরা বলেছি।
0: পাহেলগামে নিরীহ পর্যটকদের হত্যা করার পরেও এই বাম সংগঠনগুলি প্রতিবাদ জানায়নি, তবে অপারেশন সিন্দুরের বিরুদ্ধে মিছিলে সামিল হয়েছিল বলে তিনি অভিযোগ করেন। এই বিশ্ববিদ্যালয়ে আজাদীর স্লোগান দেওয়া হয়। স্বাধীন দেশে কিসের আজাদীর স্লোগান এবং মাদক সেবনের আজাদীর স্লোগান কিনা মুখ্যমন্ত্রী তা নিয়ে প্রশ্ন তোলেন। এর আগে সেখানে বহু কণ্ঠে বন্দে মাতরম ধ্বনিত হয়। মুখ্যমন্ত্রী নিজে মঞ্চ থেকে নেমে রাস্তায় জাতীয় পতাকা হাতে বন্দে মাতরমের সঙ্গে কণ্ঠ মেলান। মঞ্চে মন্ত্রী স্বপন দাশগুপ্ত, তাপস রায় সহ বিজেপি নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। ভাই বোনের স্নেহের সম্পর্কের উৎসব রাখিবন্ধন রাজ্যে আজ চিরাচরিত উৎসাহ উদ্দীপনার সঙ্গে পালিত হচ্ছে। সরকারি উদ্যোগে এই প্রথম রাজ্যের প্রতিটি জেলা, মহকুমা, ব্লক, পুরসভা, পঞ্চায়েত থেকে শুরু করে কলকাতা পুর নিগমের ওয়ার্ড স্তরে পালিত হয় রাখিবন্ধন উৎসব। এই উপলক্ষে বিতরণ করা হয় প্রায় 25,60,500 রাখি। শিলিগুড়িতে পর্যটনমন্ত্রী শঙ্কর ঘোষ রাখিবন্ধন উৎসব উপলক্ষে বিভিন্ন কর্মসূচিতে অংশ নেন। পশ্চিম বর্ধমানের শিল্পাঞ্চল আসানসোলে এক অনন্য রাখিবন্ধন উপলক্ষে স্থানীয় রবীন্দ্রভবনে আয়োজিত বিশেষ অনুষ্ঠানে বৃহন্নলা সম্প্রদায়ের প্রতিনিধিরা, জেলাশাসক, আসানসোল উত্তরের বিধায়ক এবং বারাবণীর বিধায়কের হাতে রাখি পরিয়ে দেন। দুর্গাপুরের কাঁকসায় ট্রাফিক গার্ডের পক্ষ থেকে হেলমেটহীন বাইক চালকদের হাতে রাখি বেঁধে দেন আধিকারিকরা। নদিয়ার কৃষ্ণগঞ্জের গেদে সীমান্তে বিএসএফ জওয়ানদের হাতে রাখি পরিয়ে দেন স্থানীয় মহিলারা। একই সঙ্গে সীমান্ত দিয়ে আসা বাংলাদেশের নাগরিকদের হাতেও রাখি পরানো হয়। মেকলিগঞ্জের ভারত বাংলাদেশ সীমান্তে চ্যাংড়াবান্ধা ইমিগ্রেশন চেকপোস্টে বাংলাদেশী নাগরিকদের রাখি পরানো হয়। পুরুলিয়ার মানবাজারে মাধবপুর ফুটবল ময়দানে মুখ্যমন্ত্রী রোপণ করা চারাগাছ আজকে রাখি পড়ান।

0: এলাকার আদিবাসী মানুষজন। ছাত্র পরিষদের প্রতিষ্ঠা বার্ষিকীর মঞ্চ থেকে তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা ব্যানার্জি শাসক দলের বিরুদ্ধে অত্যাচারের অভিযোগ করে বলেছেন, প্রয়োজনে তারা রাস্তায় নামবেন। ক্যাথিড্রাল রোডে তাদের এই ছাত্র সমাবেশে তৃণমূল কংগ্রেস আবার ক্ষমতায় আসবে বলে শ্রীমতী ব্যানার্জি দাবি করেন। অন্যদিকে রানী রাসমণি অ্যাভিনিউতে বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায় কলেজ বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচনের দাবি জানিয়ে অভিযোগ করেছেন যে কালীঘাট তৃণমূলের সঙ্গে বিজেপির আঁতাত রয়েছে, না হলে দুর্নীতির মাথারা ঘুরে বেড়াতে পারে না। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্যামাক স্ট্রিটের পার্টি অফিসের বিলবোর্ডে ভাঙার ঘটনায় কোনো অন্তর্বর্তী নির্দেশ দিল না কলকাতা হাইকোর্ট। বিচারপতি রাজা বসু চৌধুরী এদিন নির্দেশে জানিয়েছেন, যেহেতু বিলবোর্ড ইতোমধ্যে খুলে ফেলা হয়েছে, সে কারণে আপাতত এখানে কোনো অন্তর্বর্তী নির্দেশ দেওয়ার প্রয়োজন নেই বলে তারা মনে করছেন। পাশাপাশি পার্টি অফিসের উপর যাতে কোনো পদক্ষেপ না করা হয় সেই আবেদন করা হয়েছিল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। সে ব্যাপারে বিচারপতি জানিয়েছেন, এই মুহূর্তে এই আশঙ্কা অমূলক বলেই মনে করছে আদালত। অনুমানের ভিত্তিতে আদালত কোনো নির্দেশ দিতে পারে না। সব পক্ষকে মামলার কপি দিতে নির্দেশ দিয়েছেন বিচারপতি এবং দু সপ্তাহের মধ্যে হলফনামা দিয়ে বক্তব্য জানাতে নির্দেশ দেওয়া হয়েছে সব পক্ষকে। ৯ নম্বর ক্যামাক স্ট্রিটে তৃণমূল কংগ্রেসের পার্টি অফিসের বিলবোর্ড সরানোর বিরুদ্ধে আজ জরুরি ভিত্তিতে মামলা দায়ের করেছিল তৃণমূল কংগ্রেস। এদিকে এই মামলায় ধৃত ১৩ জন আজ আদালতে তোলা হলে ৩রা সেপ্টেম্বর পর্যন্ত বিচার বিভাগীয় হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে। আরজি করে অভয়ের ধর্ষণ ও খুনের ঘটনার তদন্ত ৩ সপ্তাহের মধ্যে শেষ করতে সিবিআইকে নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। দুই বিচারপতি শম্পা সরকার ও তীর্থঙ্কর ঘোষের ডিভিশন বেঞ্চে আজ সিবিআই এর পক্ষ থেকে তদন্তের অগ্রগতি সংক্রান্ত একটি রিপোর্ট পেশ করা হয়। অভয়ার পরিবার যাদের জিজ্ঞাসাবাদের দাবি জানিয়েছিল তাদের মধ্যে ১৬ জনকে চিহ্নিত করে জেরা করা হয়েছে বলে এই রিপোর্টে উল্লেখ করা হয়েছে। সিবিআই এর পক্ষ থেকে তদন্ত শেষ করতে আরও ৪ সপ্তাহ সময় চাওয়া হলেও ডিভিশন বেঞ্চ ৩ সপ্তাহের মধ্যে তদন্ত শেষ করার নির্দেশ দেয়। ২৪শে সেপ্টেম্বর মামলার পরবর্তী শুনানি। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। উত্তর চব্বিশ পরগনার অশোকনগর থেকে আজ বাণিজ্যিকভাবে তেল উত্তোলন শুরু হল। আনুষ্ঠানিকভাবে এর সূচনা করেন অশোকনগরের বিধায়ক ডাক্তার সুময় হীরা। উপস্থিত ছিলেন তেল ও প্রাকৃতিক গ্যাস কমিশন ওএনজিসির ডিরেক্টর অফ এক্সপ্লোরেশন ওম প্রকাশ সিনহা সহ উচ্চপদস্থ আধিকারিকরা। আজ তেলভর্তি ট্যাঙ্কার হলদিয়ার উদ্দেশ্যে যাত্রা করে। উল্লেখ্য, ২০১৮ সালে অশোকনগরে খনিজ তেলের সন্ধান পায় ওএনজিসি, তৈরি করা হয় অশোকনগর সাইট ১। প্রধানমন্ত্রী জনধন যোজনা আজ ১২ বছর পূর্ণ করল। এই উপলক্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, জনধন যোজনা অভূতপূর্ব পরিসরে আর্থিক পরিষেবা পৌঁছে দেওয়ার পাশাপাশি এই রূপান্তরমূলক ফলাফল এনে দিয়েছে। এর নজিরবিহীন প্রভাবও পরিলক্ষিত হচ্ছে। এই প্রকল্পের আওতায় এখনও পর্যন্ত চালু হওয়া ৫৯ কোটিরও বেশি ব্যাংক অ্যাকাউন্টে মোট জমার পরিমাণ ৩,১৭,০০০ কোটি টাকা। পশ্চিমবঙ্গে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে চলতি মাসে অন্তত ৬০ জন নবজাতকের মৃত্যুর খবরকে কেন্দ্র করে জাতীয় মানবাধিকার কমিশন রাজ্যের মুখ্য সচিবকে নোটিশ পাঠিয়েছে। সংবাদ মাধ্যমের একটি প্রতিবেদনের ভিত্তিতে স্বতঃপ্রণোদিত হয়ে বিষয়টি নিয়ে কমিশন ২ সপ্তাহের মধ্যে এ বিষয়ে বিস্তারিত রিপোর্ট চেয়েছে। কমিশন জানিয়েছে যে সংবাদ প্রতিবেদনের তথ্য যদি সত্য হয় তবে তা মানবাধিকার লঙ্ঘনের গুরুতর বিষয়। প্রতিবেদন অনুযায়ী ওই ৬০ জন নবজাতকের মধ্যে ৪৪ জনকেই শারীরিক অবস্থার অবনতির কারণে অন্যান্য চিকিৎসা কেন্দ্র থেকে সেখানে রেফার করা হয়েছিল। উত্তর বঙ্গোপসাগর ও সংলগ্ন পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ উপকূলের উপর একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। আগামী ২৪ ঘণ্টায় সেটি ঘনীভূত হয়ে পশ্চিমবঙ্গ এবং উত্তর ওড়িশা উপকূলের উপর নিম্নচাপ এলাকায় পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া বাঁকুড়ার উপর দিয়ে বিস্তৃত হয়েছে সক্রিয় মৌসুমি অক্ষরেখা। এই দুই কারণে আগামী ২৪ ঘণ্টায় উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা এবং হুগলি জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির কমলা সতর্কতা রয়েছে। এছাড়া উত্তর চব্বিশ পরগনা এবং দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় ভারী বৃষ্টির সতর্কতা দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। আগামীকালও দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। উপকূলীয় এলাকায় ৩৫ থেকে ৪৫ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে, যা সর্বোচ্চ ৫৫ কিলোমিটার পর্যন্ত হওয়ার সম্ভাবনা। সে কারণে মৎস্যজীবীদের আজ উত্তর বঙ্গোপসাগর এবং আগামীকাল থেকে ৩১ তারিখ পর্যন্ত পশ্চিমবঙ্গ, ওড়িশা এবং বাংলাদেশ উপকূল এলাকায় যেতে নিষেধ করা হয়েছে। শতবর্ষে পা দিয়েছে আকাশবাণী কলকাতা। এই ১০০ বছরে নানা বিবর্তন ঘটেছে আকাশবাণীর সংবাদেরও। কেমন ছিল শুরুর দিনগুলি, কেমন ছিল পরিবর্তিত হতে থাকা সংবাদের রূপ, এসব নিয়েই নিজেদের অভিজ্ঞতা বিনিময় করেছেন আকাশবাণী কলকাতার সংবাদের বিভিন্ন বিভাগের পুরোধায় থাকা তিন প্রাক্তন বরিষ্ঠ আধিকারিক শঙ্কর দাশগুপ্ত, শান্তনু পালোধি এবং সুনীত চক্রবর্তী। অনুষ্ঠানটির সঞ্চালনায় সন্দীপন দাশগুপ্ত। সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটি প্রচারিত হচ্ছে দুটি ভাগে।
1: নমস্কার, আকাশবাণী সমাচার কে সাথ মে বিশাল শর্মা। नेपाल और तिब्बत में विनाशकारी बाढ़ से

101 এআইআর এফএম গোল্ড স্টুডিও এই মুহূর্তে রয়েছে মনীষা আর তাপস, শুনছেন বাংলা গান।

আকাশবাণী এফএম গোল্ড খাঁটি সোনা। আকাশবাণী এফএম গোল্ডে স্টুডিওতে এই মুহূর্তে মনীষা আর তাপস। আর আপনারা জানেন যে সময়টা আজ অনুগল্পের আসরের, কিন্তু সেই অনুগল্পের আসরে যাওয়ার আগে আমাদের একটি বিশেষ পর্ব রয়েছে। একটা গান, তারপর আসছি আমরা সেই বিশেষ পর্বে।

0: আমরা জানি যে আপনারা এসে গিয়েছেন, কান পেতেছেন, কিন্তু বলেছিলাম যে আজ অনু গল্পের আসর শুরু করার আগে রয়েছে একটি বিশেষ পর্ব। আপনারা হয়তো অনেকেই জানেন, তাও আরও একবার বলি যে আমাদের কেন্দ্র সরকারের অর্থ মন্ত্রকের উদ্যোগে 12 বছর আগে শুরু হয়েছিল প্রধানমন্ত্রী জনধন যোজনা, অর্থাৎ তার 12 বছর পূর্তি। সেই উপলক্ষে কিন্তু আজকের আমাদের একটি ছোট্ট পর্ব।
1: জনধন যোজনা, তাই নিয়ে বিশিষ্ট অর্থনীতিবিদ সুপর্ণ মৈত্র রয়েছেন আমাদের সঙ্গে। তার কাছ থেকে জেনে নেব জনধন যোজনা সম্পর্কে বেশ কিছু প্রশ্ন। সুপর্ণবাবু, আপনাকে আমাদের অনুষ্ঠানে অনেক স্বাগত।
2: আমি নমস্কার জানাই আজকে যারা শ্রোতা বন্ধু আছে তাদের এবং আপনাদেরও।
1: প্রথমে যে প্রশ্ন আমাদের শুনতে ইচ্ছে করছে, জানতে ইচ্ছে করছে, এই যে জনধন যোজনা দেশের সাধারণ মানুষকে ব্যাংকিং ব্যবস্থার সঙ্গে যুক্ত করার ক্ষেত্রে কতটা পরিবর্তন এনেছে, একজন সাধারণ মানুষের দৈনিক জীবনে এর সবচেয়ে বড় প্রভাব কোথায় দেখতে পাওয়া যায়?
2: ভারত সরকারের তথ্য অনুযায়ী প্রধানমন্ত্রী জনধন যোজনা 59 কোটি মানুষকে প্রথমবার আনুষ্ঠানিক ব্যাংকিং ব্যবস্থার আওতায় এনেছে, যার মধ্যে 56% মানে প্রায় 33 কোটি 10 লক্ষ মহিলা। এর সবচেয়ে বড় সাফল্য হলো প্রায় জনধন

0: আমি যোজনায় গচ্ছিত নগদ রাশি প্রায় 3.1 লক্ষ কোটি টাকায় পৌঁছেছে এবং এখন সাধারণ মানুষ নিরাপদে টাকা সঞ্চয় করতে পারেন এবং সরকারি অর্থ সরাসরি আনুমানিক 53 লক্ষ কোটি টাকা তাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকে গেছে 12 বছরে। এবং এই যে আর্থিক অন্তর্ভুক্তিকরণ যেটা আমরা আলোচনা করছি, 78% জনধন অ্যাকাউন্ট যেটা আমি বললাম প্রায় 59 কোটি প্রায় গ্রামীণ বা ছোট শহরে, এবং ভারত সরকার যে ব্যবস্থা করেছেন প্রতি 5 কিলোমিটার অন্তর অন্তর একটি ব্যাংকিং পরিকাঠামো তৈরি করেছেন যাতে সাধারণ মানুষ জনধন অ্যাকাউন্ট সেখানে খুলতে পারেন।
1: আচ্ছা, একটি বিষয় জানার ছিল আপনার কাছে যে এই যে জনধন অ্যাকাউন্ট তার সঙ্গে ডিবিটি বা ডিরেক্ট বেনিফিট ট্রান্সফার যুক্ত হয়েছে, তাতে সরকারি সুবিধা সরাসরি মানুষের কাছে পৌঁছানোর ক্ষেত্রে কি ধরনের পরিবর্তন এসেছে?
0: খুবই ভালো প্রশ্ন। ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার বা ডিবিটি সরকারের সুবিধা দ্রুত ও স্বচ্ছভাবে, আমি শব্দটা যেটা খুব খুব কেয়ারফুলি ব্যবহার করছি, দ্রুত ও স্বচ্ছভাবে মানুষের হাতে পৌঁছে দিয়েছে। এতে মধ্যবর্তী অপচয় কমেছে, মানে মধ্যেখানে যে লিকেজ হতো সেটা কমেছে এবং মানুষের আস্থা বেড়ে উঠছে।
2: আচ্ছা, এই যে আমরা জানি যে শুধু ব্যাংক অ্যাকাউন্ট থাকাটাই যথেষ্ট নয়, সেই অ্যাকাউন্টের মাধ্যমে সঞ্চয়, বিমা, পেনশন বা ধরুন কোনো ঋণ, তার মতো পরিষেবা নেওয়ারও তো সুযোগ থাকে। জনধন যোজনা কিভাবে একজন সাধারণ মানুষকে এই বৃহত্তম আর্থিক যে ব্যবস্থা তার সঙ্গে যুক্ত করছে?
0: জনধন অ্যাকাউন্ট শুধু টাকা রাখার জায়গা নয়, যেটা আপনি সঠিকভাবেই বললেন, এটি সঞ্চয়, বিমা, পেনশন এবং প্রাতিষ্ঠানিক ঋণের দরজা খুলে দেয়। একটি সক্রিয় ব্যাংক অ্যাকাউন্টটি আর্থিক নিরাপত্তার প্রথম ধাপ।
2: আচ্ছা
1: আচ্ছা, এই যে ধরুন গ্রাম এবং শহরে যারা একটু নিম্ন আয়ের মানুষ তাদের মধ্যে কিন্তু আর্থিক সচেতনতার একটা অভাব এখনো রয়েছে, এই যে জনধন যোজনা তার পরবর্তী পর্যায়ে যদি আমরা বলি যে ফিনান্সিয়াল লিটারেসি বা আর্থিক শিক্ষা, তাকে কতটা গুরুত্ব দেওয়ার প্রয়োজন বলে আপনি মনে করছেন?
0: আর্থিক অন্তর্ভুক্তির পাশাপাশি আর্থিক সাক্ষরতাও সমান গুরুত্বপূর্ণ। অ্যাকাউন্ট খোলা যেমন জরুরি, তেমনি সেটি সঠিকভাবে ব্যবহার করতে শেখা প্রকৃত ক্ষমতায়নের চাবিকাঠি।
2: আচ্ছা আচ্ছা, এই যে একজন মানুষ যখন প্রথমবার নিজের নামে একটা অ্যাকাউন্ট খুলছেন ব্যাংকে, তখন সেটি তার আর্থিক জীবনে ঠিক কতটা পরিবর্তন আনছে, বা এই যে জনধন যোজনা যার একটা দীর্ঘমেয়াদী যে অর্থনৈতিক গুরুত্ব রয়েছে, এটাকে আপনি কিভাবে বিচার করছেন, এর সুবিধে বা এটা কিভাবে মানুষের সুবিধে করছে, কিংবা ধরুন এই জনধন যোজনা বিফল হতে পারে, ব্যর্থ হতে পারে কোন ভুলে, এবং সেটা রুখে দেওয়ার জন্য সরকার কি করছেন?
0: আমি আপনার প্রথম আপনার প্রশ্নটা বোধ হয় দুটো ভাগে বিভক্ত, আর আগে আমি আপনার প্রথম প্রশ্নের উত্তর দিই।
2: বেশ,
0: নিজের নিজের নাম প্রথম ব্যাংক অ্যাকাউন্টে একজন মানুষকে আর্থিক মর্যাদা ও আত্মনির্ভরতার সূচনা করতে পারে। দীর্ঘমেয়াদে জনধন যোজনা এমন একটি অন্তর্ভুক্তিমূলক অর্থনীতি গড়তে সাহায্য করবে যেখানে উন্নয়নের সুফল প্রত্যেক পরিবারের কাছে পৌঁছবে। এটা হচ্ছে আপনার প্রথম প্রশ্নের উত্তর, প্রথম ভাগের উত্তর। দ্বিতীয় যে ব্যাপারটা আছে, আমার মনে হয় সরকার এটাকে, যে কোনো সরকারই, এটা শুধুমাত্র একটা রাজনৈতিক সাফল্য হিসেবে এটাকে না দেখিয়ে তারা যদি মানুষের জন্য, মানুষকে এটা কতটা লাভবান হতে পারে সেই জায়গাগুলোকে করে, এবং যে যে ব্যাংকগুলোতে সাধারণ মানুষকে অ্যাকাউন্ট খোলার চেষ্টা করছেন সেখানে যারা কাজ করেন তারা যদি সাধারণ মানুষের ভাষাটাও ঠিকভাবে বলতে পারেন। ধরুন অনেক সময় দেখা গেল যে কেন প্রত্যেকটাই তো ট্রান্সফারেবল জব, ধরুন বাইরে থেকে কেউ এখানে এসে কাজ করলেন বা এখান থেকে গিয়ে কোথাও কাজ করলেন, সেখানে যদি সাধারণ মানুষ আছে তিনি হয়তো ভাষাটা ঠিকভাবে বুঝিয়ে উঠতে পারছেন না, সেখানে কিন্তু একটা গ্যাপ তৈরি হতে পারে। সুতরাং ভাষার জায়গা থেকে যদি একটু ভালো করে দেখা যায় যে যারা এই লেভেলে জনধন অ্যাকাউন্ট হ্যান্ডেল করছেন তারা লোকাল ল্যাঙ্গুয়েজের সম্বন্ধে পারদর্শী হন, এক। দুই হচ্ছে তারা একটু মানে মানে একটু যদি সহনশীলতার সাথে এই মানুষগুলোর কথা শোনেন, তার কারণ তারা জীবনের প্রথম নিজের নামে একটি ব্যাংক অ্যাকাউন্ট করাতে এসেছেন, এবং তাদের সাথে যদি অন্যদেরকে গুলিয়ে না ফেলে তাদেরকে একটু মর্যাদা সহকারে সময় দিয়ে সহনশীলতার সাথে দেখা যায়, তাহলে আমার মনে হয় এই যোজনা আরো বেশি সফল হবে। এবং যেটা আমি মনে করছি যে জনধন যোজনার আসল সাফল্য শুধু অ্যাকাউন্টের সংখ্যায় নয়, নিশ্চয়ই আমাদের 59 কোটি অ্যাকাউন্ট রয়েছে, কিন্তু তার থেকে বড় সাফল্য হচ্ছে কত মানুষ সেই অ্যাকাউন্টের মাধ্যমে নিরাপদ সচেতন ও মর্যাদাপূর্ণ আর্থিক জীবনে প্রবেশ করেছেন, সেটাই সবচেয়ে বড় বিষয় হিসেবে আমি মনে করছি।
1: হ্যাঁ, আপনি খুব স্বল্প পরিসরে ভীষণ সুন্দর আলোকপাত করলেন, খুব সমৃদ্ধ হলাম আমরা।
2: আপনাকে অনেক ধন্যবাদ। আবারও আমরা আপনাকে যে কোনো অনুষ্ঠানে এরকম আর্থিক উপদেষ্টা হিসেবে সঙ্গে চাই, সঙ্গে থাকুন।
3: গানে কথায় গোল্ডেন সময়, আপনি শুনছেন 100.1 FM Gold, 100.1 FM Gold, FM Gold. আপনার লেখা গল্পে সাজানো অনুগল্পের আসর, শুনছেন 100.1 FM Gold এ অনুগল্পের আসর, অনুগল্পের আসর।

না, গল্প শোনার দিনগুলো খুব দূরে নয়, কারণ রয়েছে অন্য গল্পের আসর। আপনারা জানেন যে প্রত্যেক মাসের দ্বিতীয় এবং চতুর্থ শুক্রবার অনুগল্পের আসর, মানে আপনারা সেখানে।

0: উপরান্তে। আর আজকে এ প্রান্তে রয়েছে আমরা মনীষা আর তাপস। আজ প্রথম যার গল্প দিয়ে শুরু করব, তিনি হচ্ছেন পিউপা ঘোষ, পাঠিয়েছেন শোক ডাল বুদবুদ পূর্ব বর্ধমান থেকে। আপনারা জানেন যে এ মাসের অনুগল্পের আসর তার বিষয় হচ্ছে কঠিন সত্য, আর এ বিষয়ে গল্পের নাম দিয়েছেন যন্ত্রণা। ওহ, কি অসহ্য যন্ত্রণা! সিস্টার, সিস্টার, থাকতে পারছি না, ডাকুন, ডাক্তারবাবুকে একটিবার ডাকুন প্লিজ। সিস্টার ছুটে আসে, বলে, বাবু আপনি একটু শান্ত হন, একটু শান্ত হয়ে ঘুমোতে চেষ্টা করুন। না না, পারছি না, আমার ডান পাটা যন্ত্রণা ছেড়ে যাচ্ছে। মলে বাবু, আপনার ডান পাটা আর নেই, 3 দিন হলো সেটি বাদ দিতে হয়েছে, এ কঠিন সত্য আপনাকে মেনে নিতেই হবে। কাটা পায়ের উপর কাঁপা হাতটা যেন থেমে গেল, যন্ত্রণাগুলো এখনো গেঁথে আছে অনুভবে, অদৃশ্য ছায়া পিছু ছাড়ে না।
1: গল্পের নাম অন্য জগৎ, লিখছেন কৃষ্ণাংশু মাকুর, আরগোয়াল পটাশপুর পূর্ব মেদিনীপুর থেকে। এইমাত্র ঘুম ভাঙল মলয়েন্দুর। আজ বাড়িতে যেন একটু বেশি লোকজন, তবে সকলে যেন মৌন, নিচু স্বরে কথা বলছে। সিঁড়িতে কাজ করতে আসা পারুলকে দেখল, পারুলও তাকে দেখল মনে হল, অথচ কথা বলল না। এখন যে তার চা খাওয়ার সময়। পারুল আজ খুব ব্যস্ত, টেবিলে একটা ফটো ফ্রেমে সাদা রজনীগন্ধার মালা দিয়ে প্রদীপ চালাল, ধূপ দিল, প্রণাম করতে গিয়ে ফুঁপিয়ে কেঁদে উঠল। মলয়েন্দু ধীরে ধীরে টেবিলটার কাছে গেল, দেখল তারই ছবি, চমকে উঠল। তবে কি

0: আপনার লেখা গল্পে সাজানো অনুগল্পের আসর। শুনছেন 100.1 FM গোল্ডে অনুগল্পের আসর। অনুগল্পের আসর।
1: অনুগল্পের আসর। কঠিন সত্য আগস্ট মাসের এই বিষয়ে, তাতে এবারের গল্প শেষ রক্ষা। পাঠিয়েছেন সোমনাথ দাস সোনামুখী বাঁকুড়া থেকে।
2: বেদনাম স্যার, রোগীর বাড়ির লোক কে আছেন?
1: রোগীর অবস্থা কেমন ডাক্তারবাবু? এই মুহূর্তে কিছু বলা যাচ্ছে না, বন্ডে সই করুন, জরুরি অপারেশন প্রয়োজন, বি নেগেটিভ, দুবোতল রক্ত লাগবে। মা সন্তান বাঁচবে তো? অপারেশনে জানা যাবে। গর্ভাবস্থায় পড়ে রক্তক্ষরণে মারাত্মক জখম, যা টাকা লাগে দেব। ওদের রক্ষা করুন ডাক্তারবাবু, যথাসাধ্য চেষ্টা করব। ঈশ্বরকে ডাকুন। দুঃখিত, বহু চেষ্টা করেও বাচ্চাকে রাখতে পারলাম না। মা বিপদ মুক্ত।
3: গল্পের নাম ভূত দেখা। লিখছেন কাঞ্চন চ্যাটার্জি, MAMC টাউনশিপ, দুর্গাপুর থেকে। বৃষ্টি পড়ছে। অমাবস্যার রাতে শ্মশানে যেতে ভয় পাওয়া মানুষের সংখ্যা নিতান্ত কম নয়। আমি ভূতে বিশ্বাস করি না, আর ভূতকে ডরাইও না। রাত বিরেতে পাড়ার বা আশপাশের কেউ মারা গেলে দাহ করতে শ্মশানে যেতে অনেকে পিছপা হলেও আমি কখনো না বলিনি। সেদিনও অন্ধকার নেমে আসার পরেই বলহরি হরিবোল বলতে বলতে পাড়ারই দাসকাকুর মৃতদেহ নিয়ে শ্মশানে গিয়েছিলাম। চারিদিকে মেঘ জমেছে, বিদ্যুৎ চমকাচ্ছে, গাছ ছমছম যে করেনি তা কিন্তু বলছি না। করমর করমর করে বাজ পড়ল, বিদ্যুতের আলোয় চোখে পড়ল ধূসর কালো একটি মানব অবয়ব। মুহূর্তে আকাশের অন্ধকারে যেন মিলিয়ে গেল, চমকে গেছি। ভূতের ভয়ে এক কঠিন সত্যর মুখোমুখি হয়েছিলাম সেদিন। জীবনে প্রথমবার ভূত দেখার অভিজ্ঞতা, নাকি নেহাতি দৃষ্টি বিভ্রম?

আকাশবাণী খবর পড়ছি সুস্মিতা সেন। বিশেষ বিশেষ খবর হলো, ভারত হড়পাবানে বিধ্বস্ত নেপালে 10 টন মানবিক সহায়তা নিয়ে তৃতীয় বিমান পাঠিয়েছে। বিদেশ মন্ত্রক জানিয়েছে 320 জন ভারতীয় নাগরিকের এখনও কোনো সন্ধান মেলেনি। নেপাল ও তিব্বতে বিপর্যয়ে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 547, এখনও নিখোঁজ 1545 জন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল 4 দিনের সফরে উজবেকিস্তান ও কিরগিজস্তান যাচ্ছেন। মিল থেকে বেরোনো চিনির দাম 20% কমায় খুচরো বাজারেও চিনির দাম কমতে শুরু করেছে বলে সরকার জানিয়েছে। কলকাতা হাইকোর্ট আরজিকর কাণ্ডের তদন্ত 3 সপ্তাহের মধ্যে শেষ করতে সিবিআইকে নির্দেশ দিয়েছে। পিএসএ বুদাপেস্ট স্কোয়াশ ওপেনের ফাইনালে ভারতের ভেলাভান সেন্থিল কুমার হাঙ্গেরির বালাজ ফার্কাসের মুখোমুখি হয়েছেন। আসছি বিস্তারিত খবরে। হড়পাবানে বিধ্বস্ত নেপালে 10 টন মানবিক সহায়তা নিয়ে তৃতীয় বিমানটি কাঠমান্ডুর উদ্দেশ্যে রওনা হয়েছে। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর জানিয়েছেন, এই সহায়তার মধ্যে রয়েছে বহনযোগ্য জেনারেটর সেট, পরিচ্ছন্নতা ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী, খাবারের প্যাকেট এবং জল বিশুদ্ধকরণের ট্যাবলেট। বিমানে চিকিৎসক ও প্যারামেডিক্সদের একটি 11 সদস্যের দল এবং সুড়ঙ্গে উদ্ধার কাজের জন্য একটি বিশেষ দলও রয়েছে। এর আগে ভারত 2টি বিমানে 47 টনেরও বেশি জরুরি ত্রাণ সামগ্রী পাঠিয়েছিল। এদিকে

0: বিদেশমন্ত্রী আজ নতুন দিল্লিতে তামিলনাড়ুর 21 জন তীর্থযাত্রী যাদের নেপাল থেকে উদ্ধার করা হয়েছে তাদের সঙ্গে সাক্ষাৎ করেন। বন্যাদুর্গত এলাকা থেকে গতকাল কাঠমান্ডু পৌঁছানোর পর আজ বিকেলে তারা নতুন দিল্লিতে এসে পৌঁছন। সোশ্যাল মিডিয়ায় দেওয়া এক বার্তায় ডক্টর জয়শঙ্কর উদ্ধার কাজের জন্য নেপাল সরকার ও সে দেশের সেনাবাহিনীকে ধন্যবাদ জানান। এছাড়া তাদের নির্বিঘ্নে ভারতে ফিরিয়ে আনার ক্ষেত্রে সহায়তা করার জন্য তিনি কাঠমান্ডুর ভারতীয় দূতাবাসেরও প্রশংসা করেন। ডক্টর জয়শঙ্কর জানান যে আকস্মিক বন্যার পর উদ্ধার ও ত্রাণ কাজে নেপালকে সহায়তা করার জন্য ভারত সরকার কাজ করে যাচ্ছে। তিনি জানান আজ সকালে নেপালের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে তিনি কথা বলেছেন এবং সব ধরনের সহায়তার প্রস্তাব দিয়েছেন।
1: They told me about exactly what happened to them, how the floods came, and they were very thankful, particularly to the Nepal army, which made this great effort to get them out of that very difficult place where they were. So right now, our effort is on supporting Nepal in the relief, in the rescue of people. So even today, I spoke in the morning to the Nepal foreign minister. We have given them a range of support offers.
0: বিদেশ মন্ত্রক জানিয়েছে নেপালে হড়পা বানে বিধ্বস্ত এলাকা থেকে উদ্ধার হওয়া তামিলনাড়ুর 21 জন নাগরিক আজ দিল্লি ফিরেছেন। মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল আজ এক সাংবাদিক বৈঠকে জানান গত বুধবারের ওই বিধ্বংসী বন্যার পর থেকে 320 জন ভারতীয় নাগরিকের কোনো সন্ধান মেলেনি। ভারতীয় বংশোদ্ভূত কিন্তু অন্য দেশের নাগরিক এমন 100 জন নাগরিকও নিখোঁজ। শ্রী জয়সওয়াল বলেন দেশে ফেরা 21 জনের পাশাপাশি ত্রিশুলি 1 নম্বর জলবিদ্যুৎ প্রকল্পে কর্মরত 63 জন ভারতীয়কে উদ্ধার করা সম্ভব হয়েছে।
2: 21 भारतीय नागरिक जो फंसे हुए थे कैलाश मानसरोवर की यात्रा पे गए थे, कल काठमांडू पहुंचे उस क्षेत्र से जहां पर ये हादसा हुआ, और कल हमारे राजदूत उनसे मिले, उनका हालचाल पूछा और हमारी एम्बेसी ने उनके लिए ये ट्रैवल अरेंजमेंट बनाया। आज वो दिल्ली पहुंच चुके हैं। उसके अलावा 63 भारतीय नागरिक जो त्रिशूली हाइड्रो पावर में काम करते हैं, त्रिशूली 1, उनको भी वहां से बचाया गया है। 96 भारतीय नागरिक चीन से नेपाल की तरफ आ चुके हैं और ये सभी लोग सुरक्षित हैं।
0: বিদেশ মন্ত্রকের মুখপাত্র বলেন চীনের সীমান্তে আটকে পড়া আরও 96 জন ভারতীয় নাগরিক নেপালে পৌঁছেছেন। তাদের দেশে ফেরানোর যাবতীয় বন্দোবস্ত করা হচ্ছে। চীনে থাকা প্রায় 400 ভারতীয় নাগরিক নিরাপদে রয়েছেন, তাদের পরিবারের সঙ্গে কথাও হয়েছে। পেইচিংয়ে ভারতীয় দূতাবাস, স্থানীয় প্রশাসন, ভ্রমণ সংস্থা এবং উদ্ধারকারী দলের সঙ্গে সমন্বয় রেখে ত্রাণ সহায়তার পরিমাণ বাড়িয়েছে বলেও শ্রী জয়সওয়াল জানান।
3: Let me update you on the relief efforts. As you know that we have, as this tragedy unfolded, the same day we mobilized our humanitarian assistance efforts, and we had one aircraft. The first aircraft departed on 26 August in the evening time. It carried 10 tons of relief materials, which included temporary shelters, blankets, hygiene kits, solar lamp and medicines.
0: নেপাল ও তিব্বতে বিধ্বংসী হড়পা বানে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 547, এখনও 1545 জন নিখোঁজ রয়েছেন। উদ্ধারকারী দলগুলি নদীর তীর ও বিচ্ছিন্ন জনবসতিগুলি থেকে জীবিতদের এবং স্রোতে ভেসে যাওয়া মৃতদেহগুলির সন্ধানে তল্লাশি চালাচ্ছে। দক্ষিণ পশ্চিম চীনে 5.1 মাত্রার ভূমিকম্প আঘাত হানার পর কর্তৃপক্ষ ক্ষতিগ্রস্ত জেলাগুলো থেকে 800 জনের বেশি মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়েছে এবং নতুন করে সতর্কবার্তা জারি করেছে, কারণ এতে আরও বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। ভোতেকোশি নদীর উৎসের কাছে নতুন সৃষ্ট একটি হ্রদ এবং তিব্বত অংশে একটি বাঁধ ভেঙে পড়ায় নতুন করে বন্যার আশঙ্কা আরও বেড়েছে। নদীর জলস্তর বেড়ে যাওয়ায় ত্রিশুলি এলাকার বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি ত্রিশুলি ও রাসুয়ার মধ্যবর্তী সড়ক নির্মাণ কাজ স্থগিত করা হয়েছে এবং ভারী যন্ত্রপাতি সরিয়ে নেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল মধ্য এশিয়ার উজবেকিস্তান সফরে যাবেন। থাশখান্দে তাঁর দুদিনের সফরকালে প্রধানমন্ত্রী উজবেকিস্তানের রাষ্ট্রপতি শাফকত মির্জিওয়েভের সঙ্গে প্রতিনিধি স্তরের বৈঠকে মিলিত হবেন। দুদেশের কৌশলগত অংশীদারিত্ব আরও জোরদার করাই এই বৈঠকের মূল লক্ষ্য। আকাশবাণীর সংবাদদাতা জানাচ্ছেন প্রধানমন্ত্রী মোদী তাশখান্দে লালবাহাদুর শাস্ত্রীর স্মৃতিসৌধ পরিদর্শনে যেতে পারেন। সেখানে ভারতের তৃতীয় প্রধানমন্ত্রী লালবাহাদুর শাস্ত্রীর স্মৃতিতে একটি ব্রঞ্জের আবক্ষ মূর্তি প্রতিষ্ঠিত রয়েছে। ভারত ও উজবেকিস্তানের মধ্যে দ্বিপাক্ষিক সহযোগিতা আরও জোরদার করাও এই কেন্দ্রের অন্যতম উদ্দেশ্য। ভারতীয় জনগোষ্ঠীর ইতিহাস এবং সাহিত্য, বিশেষ করে হিন্দি ও অন্যান্য ভারতীয় ভাষা নিয়ে এই কেন্দ্রে গবেষণা ও পঠন পাঠন হয়। সফরের দ্বিতীয় পর্যায়ে কিরগিজ প্রজাতন্ত্রের প্রেসিডেন্ট সাদির জাফারভের আমন্ত্রণে সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের 26তম শীর্ষ সম্মেলনে যোগ দিতে প্রধানমন্ত্রী বিশকেক সফর করবেন। উল্লেখ্য, ভারত 2017 থেকে এই সংস্থার পূর্ণ সদস্য। প্রধানমন্ত্রী এই সম্মেলনে ভাষণ দেবেন এবং সেখানে নিরাপত্তা, সংযোগ ও সুযোগ সুবিধার ক্ষেত্রে ভারতের অগ্রাধিকারের বিষয়গুলি তুলে ধরবেন। প্রধানমন্ত্রী জনধন যোজনা আজ 12 বছর পূর্ণ করল। এই উপলক্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, জনধন যোজনা ও অভূতপূর্ব পরিসরে আর্থিক পরিষেবা পৌঁছে দেওয়ার পাশাপাশি রূপান্তরমূলক ফলাফল এনে দিয়েছে। এর নজিরবিহীন প্রভাবও পরিলক্ষিত হচ্ছে। এই প্রকল্পের আওতায়

0: এখনও পর্যন্ত চালু হওয়া 59 কোটিরও বেশি ব্যাংক অ্যাকাউন্টে মোট জমার পরিমাণ 3,17,000 কোটি টাকা। খবর শুনছেন আকাশবাণী থেকে। বাজারে চিনির যোগান বাড়াতে কৃত্রিমভাবে যোগানের ঘাটতি কমানোর জন্য সরকার একের পর এক ব্যবস্থা নিয়েছে। এর ফলে মিল থেকে বেরোনো চিনির দাম 20% কমেছে। খুচরো বাজারেও চিনির দাম কমতে শুরু করেছে বলে সরকারি সূত্রে জানানো হয়েছে। চিনির দাম মজুত এবং দেশের বিভিন্ন স্থানে পাঠানোর উপর সরকার তীক্ষ্ণ নজর রাখছে বলেও জানানো হয়েছে। শিল্পোৎপাদন সূচকের পরিমাপ অনুযায়ী চলতি বছরের জুলাই মাসে ভারতের শিল্পোৎপাদন বার্ষিক ভিত্তিতে 6.7% বৃদ্ধি পেয়েছে। যদিও জুনের সংশোধিত হারের তুলনায় এই বৃদ্ধির হার কিছুটা কম। জুনে আইআইপি বৃদ্ধির হার 7.3% থেকে বাড়িয়ে 8.8% করা হয়। ফলে জুলাইয়ের শুরুতে শিল্পক্ষেত্রে বৃদ্ধির গতিবেগ প্রাথমিক পূর্বাভাসের চেয়ে অনেক বেশি শক্তিশালী ছিল। আরজি করে অভয়ার ধর্ষণ ও খুনের ঘটনার তদন্ত 3 সপ্তাহের মধ্যে শেষ করতে সিবিআইকে নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। 2 বিচারপতি শম্পা সরকার ও তীর্থঙ্কর ঘোষের ডিভিশন বেঞ্চে আজ সিবিআই এর পক্ষ থেকে তদন্তের অগ্রগতি সংক্রান্ত একটি রিপোর্ট পেশ করা হয়। অভয়ার পরিবার যাদের জিজ্ঞাসাবাদের দাবি জানিয়েছিল তাদের মধ্যে 16 জনকে চিহ্নিত করে জেরা করা হয়েছে বলে এই রিপোর্টে উল্লেখ করা হয়েছে। এর মধ্যে 4 জন ডাক্তার ও ঘটনার দিন রাতে যে ডেলিভারি বয় খাবার দিয়েছিলেন তিনিও রয়েছেন। সিবিআই এর পক্ষ থেকে তদন্ত শেষ করতে আরও 4 সপ্তাহ সময় চাওয়া হলেও ডিভিশন বেঞ্চ 3 সপ্তাহের মধ্যে তদন্ত শেষ করার নির্দেশ দেয়। 24 সেপ্টেম্বর মামলার পরবর্তী শুনানি। উত্তর চব্বিশ পরগনার অশোকনগর থেকে আজ বাণিজ্যিকভাবে তেল উত্তোলন শুরু হল। আনুষ্ঠানিকভাবে এর সূচনা করেন অশোকনগরের বিধায়ক ডাক্তার সুময় হীরা। উপস্থিত ছিলেন তেল ও প্রাকৃতিক গ্যাস কমিশন ওএনজিসির ডিরেক্টর অফ এক্সপ্লোরেশন ওমপ্রকাশ সিনহা সহ উচ্চপদস্থ আধিকারিকরা। আজ তেল ভর্তি ট্যাঙ্কার হলদিয়ার উদ্দেশ্যে যাত্রা করে। সরকারি পরীক্ষা ব্যবস্থায় সংস্কারের লক্ষ্যে গঠিত উচ্চ ক্ষমতা সম্পন্ন টাস্কফোর্স শিক্ষার্থী অভিভাবক ও শিক্ষক সহ সংশ্লিষ্ট সকল পক্ষের কাছ থেকে পরামর্শ চেয়েছে। টাস্কফোর্স জানিয়েছে আগামী মাসের 13 তারিখের মধ্যে তাদের ওয়েবসাইট হোয়াটসঅ্যাপ অথবা 1800-1804747 নম্বরের মাধ্যমে এই পরামর্শ দেওয়া যাবে। আজ রাখি বন্ধন, ভাই ও বোনের পবিত্র বন্ধনের এই উৎসব চিরাচরিত উৎসাহ উদ্দীপনার মধ্যে দেশজুড়ে পালিত হয়। এই উপলক্ষে বোনেরা ভাইয়েদের হাতে রাখি বেঁধে তাদের সুস্বাস্থ্য, সমৃদ্ধি ও মঙ্গল কামনা করেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাখি বন্ধন উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। পশ্চিমবঙ্গে মূল অনুষ্ঠানটি হয় কলকাতার নজরুল মঞ্চে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সহ বিশিষ্ট ব্যক্তিরা অনুষ্ঠানে অংশ নেন। পিএসএ বুদাপেস্ট স্কোয়াশ ওপেনের ফাইনালে ভারতের ভেলাভান সেন্থিল কুমার হাঙ্গেরির বালাজ ফার্কাসের মুখোমুখি হয়েছেন। গতরাতে সেমিফাইনালে তিনি স্বদেশের বীর ছাটরানিকে 3-2 হারিয়ে দেন। অন্যদিকে স্থানীয় ফেভারিট ও বিশ্ব র্যাঙ্কিংয়ের 55 নম্বর খেলোয়াড় ফার্কাস মিশরের মুস্তাফা এলসিটির বিপক্ষে 3-0 সেটে সরাসরি জয় পেয়ে ফাইনালে নিজের স্থান নিশ্চিত করেন। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরেকবার। ভারত হড়পাবানে বিধ্বস্ত নেপালে 10 টন মানবিক সহায়তা নিয়ে তৃতীয় বিমান কাঠমান্ডুতে পাঠিয়েছে। বিদেশ মন্ত্রক জানিয়েছে 320 জন ভারতীয় নাগরিকের এখনও কোনো সন্ধান মেলেনি। নেপাল ও তিব্বতে বিপর্যয়ে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 547, এখনও নিখোঁজ 1,545 জন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল 4 দিনের সফরে উজবেকিস্তান ও কিরগিজস্তান যাচ্ছেন। মিল থেকে বেরোনো চিনির দাম 20% কমায় খুচরো বাজারেও চিনির দাম কমতে শুরু করেছে বলে সরকার জানিয়েছে। খবর এখনকার মতো এ পর্যন্ত। এর পরের খবর শুনবেন আগামীকাল সকাল 6:20 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে।
1: গানে কথায় গোল্ডেন সময়, আপনি শুনছেন 100.1 FM Gold। আপনার লেখা গল্পে সাজানো অনুগল্পের আসর শুনছেন 100.1 FM Gold-এ। অনুগল্পের আসর, অনুগল্পের আসর।

0: ছলাত ছল ছলাত ছল ছলাত ছল ঘাটের কাছে গল্প বলে নদীর জল ছলাত ছল ছলাত ছল ছলাত ছল ঘাটের কাছে গল্প বলে নদীর জল
1: গল্পের আসর শুনছেন মনীষা আর তাপসের সঙ্গে। আর আপনারা জানেন যে আগস্ট মাসের অনুগল্পের আসর তার বিষয় হল কঠিন সত্য। সেই বিষয়ে এবারের যে গল্প সেটি পাঠিয়েছেন সুজাতা আচার্য মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর থেকে। গল্পের নাম দিয়েছেন ভগ্ন হৃদয়। রাত দুটো, মন্মথর দরজা ধাক্কার শব্দ, প্রতিমা ঘুমোচ্ছে। বেলখুরা কি গো, দল বাইদা লাঠি শুটা লইয়া গোরারা উৎপাত করছে আবার, মন্মথ জিজ্ঞাসা। তক বাদন সাধন হইছে, বর হওনে রায়গে বিদায় হইবা। খুড়ার নিধান, কি কও শৈলা সামু বেটা সাইরা, তোমাকে বেটি লাতি লাতিন মুখ দেখবে না। বিস্মিত ভগ্ন হৃদয় মন্মথ কপাল চাপড়ে বেলুমিয়া জোরে কেঁদে ওঠে।
2: থাকতে পারবে বাপ,
3: অনুগল্পের নাম কঠিন সত্যিটা জানার পর। লিখছেন মহাশ্বেতা দাশপতি, তমলুক, পূর্ব মেদিনীপুর থেকে। ঘটনার মাসখানিক পর শুভকে নিয়ে এলো বড়মাসি। সজল চোখে শুভ এসে দাঁড়াল দাদু দিদার সামনে, ন্যাড়া মাথায় খোঁচা খোঁচা চুল। সত্তরোর্ধ বৃদ্ধ বৃদ্ধা আতঙ্কে একসঙ্গে বলে উঠলেন, দুজনেই। শুভ বলল,
4: পরপর দুদিনে দুজনেই।
3: শুভকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়লেন দাদু দিদা। কর্মসূত্রে মালদায়

থাকা ছোট মেয়ে জামাই করোনায় মারা গেছে। এই মর্মান্তিক সত্য এতদিন লুকোনো ছিল। কঠিন সত্যের মুখোমুখি হওয়ার পর 7 দিনের মাথায় হার্ট অ্যাটাকে মারা গেলেন দিদা। আর দাদু চিরতরে বোবা হয়ে গেলেন।

কোন গল্পের আসর শুনছেন 100.1 FM গোল্ডে মনীষা আর তাপসের সঙ্গে। কঠিন সত্য আগস্ট মাসের এই বিষয়ে এবারের যে গল্প সেটি পাঠিয়েছেন তাপসী সৎপথী পাহাড়ি, বিধাননগর পূর্ব মেদিনীপুর সকর পশ্চিম মেদিনীপুর থেকে। গল্পের আলাদা করে কোনো নাম দেননি। কি গো, কখন আসবে বাবু? কি কি বলল? মৃণালবাবু ফোনটা টেবিলে রেখে কিছুক্ষণ চুপ করে থাকলেন। অসুস্থ স্ত্রীর হাতটা ধরে বললেন, সব ঠিক হয়ে যাবে। কি ঠিক হয়ে যাবে বাবা? পাশে দাঁড়িয়ে থাকা বৌমার প্রশ্নে হতচকিত হয়ে পড়েন মৃণালবাবু।

স্নেহলতা তার পিতামাতার ঔরসজাত সন্তান নয়, দত্তক সন্তান। সে কথা সত্যবানের সঙ্গে বিবাহের সময় গোপন করা হয়েছিল। ওর সৌন্দর্য আর মধুর ব্যবহারে আকৃষ্ট হয়ে সত্যবানও ওকে জীবনসঙ্গী নির্বাচন করে। এবার ভোটের আগে এসআইআর ফর্ম পূরণ করার সময় এই কঠিন সত্য সম্মুখে আসায় সত্যবান অন্তঃসত্ত্বা স্নেহলতাকে ত্যাগ করে। এই কঠিন সত্য গোপন মেনে নেবে নাকি? বন্ধু পার্থ স্নেহলতাকে গ্রহণ করে ও সন্তানের পরিচয় দেওয়ার শর্তে। ভালোবাসার কাছে কিছুই কঠিন নয়।

0: সাজানো অনুগল্পের আসর। শুনছেন 100.1 FM গোল্ডে অনুগল্পের আসর। অনুগল্পের আসর।
1: মনীষা আর তাপস আপনাদের আজকের সঙ্গে। যে গল্পটি পড়ব সেটি পাঠিয়েছেন সত্যজিৎ ঘোষ, পুরা বাদুরিয়া, উত্তর চব্বিশ পরগনা থেকে। গল্পের নাম দিয়েছেন সুরক্ষা বলয়। ঘটনার পর প্রশাসনের উপর ক্ষোভ উগড়ে দিচ্ছিলেন সকলেই। বেকাল রাস্তা, ট্রাফিক পুলিশের গাফিলতি, আরও কত কি। পুলিশ সিসিটিভি ফুটেজ সামনে আনতেই থমকে গেল চাপান উত্তর। দেখা গেল বৈভানীর মা ইয়ারফোনে বাক্যালাপে ব্যস্ত থাকায় স্পিড ব্রেকার খেয়াল করেননি। আচমকা ধাক্কায় টাল সামলাতে ব্যর্থ হয়ে 4 বছরের বৈভানী ছিটকে পড়ে রাস্তায়। নেমে সেই হেলমেটবিহীন ছোট্ট মাথাটা। ঘটনার অভিঘাত দীর্ঘস্থায়ী হয়নি। ছোট্ট মাথাগুলো হেলমেটে না ঢেকে রোজই মা বাবারা এগিয়ে চলেছেন ভবিষ্যতের দিকে। ভাইরাল ফুটেজের ভিউয়ার বেড়েই চলেছে।
2: পরের গল্প, মুখ আর মুখোশ। লিখছেন দিলীপ কুমার দত্ত, রাঙামাটি, মধ্যপাড়া, মেদিনীপুর থেকে। বাবা যতদিন বেঁচে ছিলেন শিবেনবাবু ভরসার একটা জায়গা পেতেন। কোনো সমস্যায় পড়লে বাবার সঙ্গে আলোচনা, পরামর্শ সব করতেন। যিনি ছেলের পাশে থেকে সাহস দিয়ে বলতেন,
1: কোনো টেনশন করো না, আমি তো আছি।
2: বাবার অকাল মৃত্যুর পর শিবেনবাবু অনুভব করেন কঠিন বাস্তব সত্যটা হলো জীবনের তাকে একাই লড়তে হবে। বিপদের দিনে বাবার মতো কাউকে পাশে না পেয়ে কঠিন সত্যের মুখোমুখি হয়ে বুঝেছেন মানুষের মুখ আর মুখোশকে।
1: এবারের গল্প পাঠিয়েছেন মাথুর রামনগর, দক্ষিণ চব্বিশ পরগনা থেকে, চিত্তরঞ্জন দাস। গল্পের নাম দিয়েছেন বর্ণপরিচয়। রক্ষণশীল ব্রাহ্মণ পরিবারের দুলালী মল্লিকা ভালোবাসে আদিবাসী তরুণ মহিমকে। সময় শ্রুতি প্রেমের ছোট্ট কুঁড়িটা বিয়ের সুবাস ছড়াতেই ব্যাকুল হল নহবতের সুর। কিন্তু মল্লিকা জানে অসবর্ণ প্রেম মানবে না তাদের পরিবার, তাই সে বলল,
2: মহিম, একটা কঠিন সত্য তুমি মানবে?
1: কি সেই সত্য? উৎকণ্ঠিত মহিম,
2: কথা দাও, তোমার বর্ণের পরিচয় আমাদের বিয়েতে যদি বাধা হয়, পবিত্র প্রেমের মর্যাদা রাখতে আমরা অবিবাহিত থাকবো চিরদিন।
1: কথা দিলাম। দীর্ঘ নিরবতায় দুজনের নয়নে নামল শ্রাবণের প্লাবন ধারা।

0: আগস্ট মাসে অনুগল্পের বিষয় ছিল কঠিন সত্য। সেই বিষয় অবলম্বনে পরের অনুগল্প, লিখেছেন অরুণ বন্দ্যোপাধ্যায়। গল্পের নাম উপলব্ধি। প্রত্যন্ত গ্রামের দরিদ্র বৃদ্ধা সরলাবালা ছেলে আর বৌমার সঙ্গে গঙ্গাসাগরে এসেছেন পুণ্য স্নানে। খুব ভিড়, স্নান তো হলো, তারপর বৃদ্ধা হঠাৎ দেখলেন তিনি একা, ছেলে বউ কেউ নেই।
1: দেখো না, কেটু কলম দিচ্ছে না।
0: শাসন করতে পারিস না?
1: পারি না, কারণ ও আমার প্রাণ।
0: আদিক্ষেতা
2: বিধবা নিরুপমা দেবীর সংসারে কুল প্রদীপ বিল্টু ও বিল্টুর নিত্য ছায়া সঙ্গী টিটু। সেদিন সকালবেলা উঠোনে খেলছে টিটু, আচমকা পাশের বাড়ির হুলোটা ঝাঁপিয়ে পড়ল আর্তচিৎকার। নিরুপমা দেবী দৌড়ে এলেন উঠোনে। ততক্ষণে তোতা পাখি টিটুর আত্মা খাঁচা ছেড়ে উড়ে গেছে উপরে। নিরুপমা দেবী কঠিন সত্যিটাকে গোপন করে আকাশের দিকে আঙুল তুললেন। দু চোখ জলে ভরা, সাথী হারা মন মরা বিল্টু সেই দিকে তাকিয়ে শূন্য দৃষ্টিতে।
0: পরের গল্পের নাম লাল সাইকেল, লিখছেন অরিজিৎ রায়। তিলপাড়া শিউড়ি বীরভূম থেকে। আলোয় সাজানো ঘর, 150 অতিথির কোলাহল। আজ দেবতনুর 15তম জন্মদিন, কিন্তু দেবতনু কালো মেঘের মতো মুখ করে চেয়ে আছে ওর 5 বছরের জন্মদিনে পাওয়া বাবার শেষ স্মৃতি লাল সাইকেলটার দিকে। মা শুধু হলেন, কি হয়েছে বাবু?
1: বাবার কথা খুব মনে পড়ছে।
0: ছেলের কথায় মায়ের বুকটা অন্ধকারের মতো খাঁ খাঁ করতে লাগলো। ভাবলেন, সেদিন যদি কেউ একটু নত হতো তাহলে আজকে আমাদের বাবু ওর বাবার বুকের মাঝেই থাকত। আমাদের মধ্যে যাই হোক, বাবুকে তো

0: অনুগল্পের আসর 100.1 এফএম গোল্ড, মনীষা আর তাপস আজ আপনাদের সঙ্গে। এবারের গল্প নতুনপল্লী দুবরাজপুর থেকে পাঠিয়েছেন সুমনা পাঠক, দুবরাজপুর বীরভূম। গল্পের নাম দিয়েছেন ভাড়াটে মজুর। বড় মেয়ে 2 বছরের, ছোটটা 6 মাসের। কুলি 6 মাসের মেয়েকে নিয়ে কাজে গেল কমললতা, পশ্চিম ভারতের একটা রাজ্যে। বাপ ঠাকুমার কাছে থাকলে বড়টা, যখন ফিরল ছোটটার বয়স 2 বছর। শরীরে একটা জেল্লা ফিরেছে, কমললতার চোখ মুখে ছাপ পড়লেও ফর্সা হয়েছে বেশ। এতদিন তো সারাক্ষণ এসির মধ্যে থাকত, অনেক টাকা রোজগার করে এনেছে হাভাত ঘরের বউটা। না, অনৈতিক কাজ সে করেনি, গর্ভ ভাড়া দিয়েছিল সে। তার দিকে আঙুল তোলাদেরকে কমললতা পাত্তা দেয় না, ওরা তো জানে না দারিদ্র কতখানি কঠিন সত্য।
1: এবারে বিষয় কঠিন সত্য, সেই অবলম্বনে অনুগল্প লিখেছেন শিউলি জানা প্রামাণিক, কালীপুর গৌরাঙ্গতলা বজবজ থেকে। গল্পের নাম মুখোমুখি। বাবাকে কোনোদিন ঠিক করে মন দিয়ে দেখেনি মৈনাক। দিন রাত বাবার খাটুনির অর্থেই মৈনাকের পড়াশোনায় কোনো দিন ব্যাঘাত ঘটেনি। আজ মৈনাক সরকারি উচ্চ পদে আসীন। সেদিন ভরা বর্ষায় বাড়ি ফিরতে না পেরে সহকর্মীর ভাড়া বাড়িতে আশ্রয় নেয়। মাঝরাতে বাড়িতে আসা চোরকে জাপটে ধরে মৈনাক ও তার সহকর্মী। আলো জ্বললে মৈনাক চমকে ওঠে, সে তার বাবার মুখ দেখে কেঁপে ওঠে। মৈনাকের সহকর্মী তখন পুলিশে ফোন করছে। কঠিন সত্যের সামনে দাঁড়িয়ে মৈনাক বুঝতে পারে না সে কি করবে।

এরপর চুরি গেলে বাবুদের ব্রিফকেস অথবা গৃহিণীদের সোনার নেকলেস, সকলে সমস্বরে এক রাশ ঘৃণা ভরে চিৎকার করে বলে চোর চোর চোর চোর চোর।

টাকা তবু চুরি যায় প্রতিবাদের ভাষা। কখনো বাজারে গেলে দোকানে কিশোর ছেলে কাঁপা কাঁপা হাত নিয়ে ওজনেতে কম দিলে, কখনো বাজারে গেলে দোকানে কিশোর

0: আগস্ট মাসে অনুগল্পের বিষয় ছিল কঠিন সত্যি। সেই অবলম্বনে গল্প লিখেছেন নাজির হোসেন বিশ্বাস, চোঁয়া হরিহরপাড়া মুর্শিদাবাদ থেকে। গল্পের নাম একসঙ্গে বাঁচি। অসিত শোভাদেবীর একমাত্র সন্তান, ছেলের সঙ্গে বান্ধবীর মেয়ের বিয়ে দিয়েছেন। বছর ঘুরতে না ঘুরতেই অসিতের ক্যান্সার ধরা পড়ল। কষ্ট পাবেন ভেবে বৌমা শাশুড়িকে কিছুই বলল না। হাসপাতাল ডাক্তার করেও শেষ রক্ষা হল না। অবশেষে বৌমা শাশুড়িকে কঠিন সত্যটা বলল, মা, আপনার ছেলে। শোভাদেবী চোখের জল মুছে বৌমাকে বুকে টেনে নিয়ে বলল, আমাকে না বললেও আমি জানতাম পাগলি, তোর চেষ্টার ত্রুটি ছিল না। সবাই অলক্ষ্মী বললেও তুই আমার লক্ষ্মী। আয় একসঙ্গে বাঁচি।
1: এবারের যে গল্প পড়ব, হ্যাঁ, সেটি পাঠিয়েছেন কলল রায় মুম্বাই থেকে। গল্পের নাম আলাদা করে কোনো নামকরণ করেননি, না করেছেন কোনটা সত্যি। চঞ্চল যখন অফিস ট্যুর করে বাড়ি ফিরল তখন মধ্যরাত্রি। লখনৌ থেকে কলকাতার ফ্লাইট কিন্তু দুপুরে ছেড়েছিল। মেইন দরজাটা ভেজানো ছিল। ভিতরে এসে আলুথালু শাড়িতে সুদেশনা বসে, চোখ মুখ ফোলা, জল ঝরছে, সামনে টিভি চলছে, কিন্তু সুদেশনা ওর দিকে তাকাচ্ছে না কেন, কথা বলছে না কেন, চোখ গেল টিভি স্ক্রিনে। বিশেষ

0: বৃষ্টির দিনে মাটির ভেজা গন্ধ, ফুটন্ত চায়ের বা ভাতের গন্ধ, মায়ের শাড়ির ভাঁজ ভাঙা গন্ধ, নতুন বইয়ের পাতার গন্ধ বা কিছু উদ্ভট গন্ধ যেমন কেরোসিন তেল, কর্পূরের গন্ধ, এসবই প্রতিটি মানুষ আর তার প্রিয় গন্ধ, যেখানে পারফিউম ও হার মেনে যায়, যে গন্ধ আর্টিফিশিয়াল নয় কিন্তু আত্মতৃপ্তি দেয়। প্রিয় গন্ধ নিয়ে গল্প এবার বলেই ফেলুন, হোক না তা উদ্ভট বা স্মৃতি মাখানো, সেই মন কেমনের গন্ধ নিয়ে অনুগল্প লিখুন অনধিক 70টি শব্দের মধ্যে, আর পাঠিয়ে দিন 9903050992 এই নম্বরে হোয়াটসঅ্যাপ করে। চিঠির মাধ্যমে গল্প পাঠাতে চাইলে ঠিকানা অনুগল্পের আসর, FM গোল্ড, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, কলকাতা 700001। ইমেল করতে পারেন airfmgoldkolkata@gmail.com-এ। সেপ্টেম্বর মাসের অনুগল্প লেখার বিষয় মন কেমনের গন্ধ। গল্প পাঠানোর শেষ তারিখ 25শে সেপ্টেম্বর। শুনুন অনুগল্পের আসর মাসের দ্বিতীয় ও চতুর্থ শুক্রবার রাত 9:30 100.1 FM গোল্ডে।
1: এবার অনুগল্পের আসরে ফিরছি আমরা সংবাদের পর ঠিক 11:10।
2: আকাশবাণী সমাচার কে সাথ মে আশুতোষ মিশ্র। विदेश मंत्रालय के प्रवक्ता रणधीर जायसवाल ने बताया कि नेपाल में बुधवार को अचानक आई बाढ़ के बाद 320 भारतीय नागरिकों से संपर्क नहीं हो सका है। उन्होंने कहा कि अन्य देशों के भारतीय मूल के लगभग 100 लोगों से भी संपर्क नहीं हो पा रहा है। श्री जायसवाल ने नई दिल्ली में बताया कि तमिलनाडु के 21 भारतीय नागरिक बाढ़ प्रभावित इलाके से नई दिल्ली पहुंच गए हैं।
3: 21 भारतीय नागरिक जो फंसे हुए थे कैलाश मानसरोवर की यात्रा पे गए थे, कल काठमांडू पहुंचे उस क्षेत्र से जहां पर ये हादसा

0: বৃষ্টির দিনে মাটির ভেজা গন্ধ, ফুটন্ত চায়ের বা ভাতের গন্ধ, মায়ের শাড়ির ভাঁজ ভাঙা গন্ধ, নতুন বইয়ের পাতার গন্ধ বা কিছু উদ্ভট গন্ধ যেমন কেরোসিন তেল, কর্পূরের গন্ধ, এসবই প্রতিটি মানুষ আর তার প্রিয় গন্ধ, যেখানে পারফিউমও হার মেনে যায়, যে গন্ধ আর্টিফিশিয়াল নয় কিন্তু আত্মতৃপ্তি দেয়। প্রিয় গন্ধ নিয়ে গল্প এবার বলেই ফেলুন, হোক না তা উদ্ভট বা স্মৃতি মাখানো, সেই মন কেমনের গন্ধ নিয়ে অনুগল্প লিখুন অনধিক 70টি শব্দের মধ্যে, আর পাঠিয়ে দিন 9903 05 9992 এই নম্বরে হোয়াটসঅ্যাপ করে। চিঠির মাধ্যমে গল্প পাঠাতে চাইলে ঠিকানা অনুগল্পের আসর, FM গোল্ড, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, কলকাতা 700001। ইমেল করতে পারেন airfmgoldkolkata@gmail.com-এ। সেপ্টেম্বর মাসের অনুগল্প লেখার বিষয় মন কেমনের গন্ধ। গল্প পাঠানোর শেষ তারিখ 25শে সেপ্টেম্বর। শুনুন অনুগল্পের আসর মাসের দ্বিতীয় ও চতুর্থ শুক্রবার রাত 9:30 100.1 FM গোল্ডে।
1: অনুগল্পের আসর মনীষা আর তাপসের সঙ্গে আমাদের আগস্ট মাসের পরবর্তী অনুগল্প পড়ব, শোনাবো আপনাদের নিশ্চয়ই, কিন্তু তার আগে শুনে নেব আমাদের গত মাসের অনুগল্পের আসরের যিনি বিজয়ী যশোদানন্দ গোস্বামী, তার কথা, তার সঙ্গে কথা বলেছেন আমাদের প্রোগ্রাম এক্সিকিউটিভ শ্রীমতী পায়েল চট্টোপাধ্যায়।
2: আজকের এই পর্বে অনুগল্প বিজয়ী রয়েছেন আমাদের সঙ্গে, যিনি রয়েছেন তার সঙ্গেই সরাসরি কথা বলে নেব।

0: কে রয়েছেন?
1: আমি যশোদানন্দ গোস্বামী, বলাগড়, হুগলি থেকে।
0: বেশ, এই সুদূর হুগলি থেকে বোধহয় প্রথমবার আকাশবাণী আসা।
1: হ্যাঁ।
0: কেমন লাগছে?
1: ভীষণ ভালো লাগছে।
0: আর যখন আপনি এই অনুগল্প লিখছিলেন, তখন কি আশা করেছিলেন আকাশবাণীতে এটা পাঠিয়ে বিজয়ী হবেন?
1: না, সেইভাবে কিছু আশা করিনি।
0: শুধু কি লিখতে ভালো লাগে? আজ বেশ, এই সুদূর হুগলি থেকে বোধহয় প্রথমবার আকাশবাণী আসা।
1: হ্যাঁ।
0: কেমন লাগছে?
1: ভীষণ ভালো লাগছে।
0: আর যখন আপনি এই অনুগল্প লিখছিলেন, তখন কি আশা করেছিলেন আকাশবাণীতে এটা পাঠিয়ে বিজয়ী হবেন?
1: না, সেইভাবে কিছু আশা করিনি।
0: শুধু কি লিখতে ভালো লাগে বলেই লেখা?
1: হ্যাঁ, লিখতে ভালো লাগে। এবং অ্যাকচুয়ালি আমি আমার জীবনের প্রথম অনুগল্পের হাতে খড়ি অনুগল্পের আসরের মাধ্যমে। এখানেই আমি প্রথম অনুগল্প লেখা শুরু করি 2025 জানুয়ারিতে, এবং আমার প্রথম গল্পটাই পাঠ করা হয়। সেখান থেকে আমি উৎসাহ পাই।
0: বাহ, আপনি তো নিয়মিত শুনে পাঠান আমাদের এখানে অনুগল্প।
1: হ্যাঁ,
0: মানে 1.5 বছর ধরে প্রায় আপনি নিয়মিতই শুনছেন।
1: হ্যাঁ।
0: কেমন লাগে?
1: ভীষণ ভালো লাগে, কারণ বেশিরভাগ গল্পের মধ্যেই একটা বার্তা থাকে, যে বার্তাটা সমাজের অনেক কাজে লাগে, অনেকে এটাকে খুব উপভোগ করে।
0: বাহ, অনেক ধন্যবাদ। আপনি আকাশবাণীর আমাদের একজন গুণমুগ্ধ শ্রোতা। আচ্ছা, আপনি কি করেন?
1: অ্যাকচুয়ালি আমি অবসর জীবনের পরে লেখা শুরু করেছি।
0: আচ্ছা, আপনি আগে কি করতেন অবসর জীবনের আগে?
1: আমি আগে ব্যাংকের চাকরি করতাম, ব্যাংক কর্মচারী।
0: ব্যাংকে চাকরি করতেন, তো ওই চাকরি করতে করতেই কি লেখালেখির ইচ্ছে জাগতো? সময়ের অভাবে হয়ে উঠতো না?
1: এক্স্যাক্টলি, আমার সময়ের অভাবেই মানে লেখা তখন হয়ে ওঠেনি। সময় পেয়ে এবং খানিকটা আমার স্বর্গত পিতার ইচ্ছে অনুযায়ী আমি লেখালেখি শুরু করি।
0: বেশ, অর্থাৎ ব্যাংকে যে সময় হিসেব নিকেশ করতেন, লেখালেখির ইচ্ছেটা কিন্তু সেই সময় থেকেই
1: ছিল।
0: তারপর রিটায়ারমেন্টের পর বোধহয় লেখা শুরু করেছেন, তো বিভিন্ন পত্র পত্রিকায় লেখা দেন?
1: হ্যাঁ, বিভিন্ন পত্র পত্রিকায় লেখা দিই।
0: আচ্ছা, আপনি যে আমাদের এখানে যে অনুগল্পটা পাঠিয়েছিলেন বিষয়ের উপর, নির্দিষ্ট বিষয়টির উপর, কি ভাবনা কাজ করেছিল এটা লেখার সময়?
1: অ্যাকচুয়ালি ভাবনাটা ছিল গল্পের ভেতরেই যে চরিত্রটা আছে, কালিন্দী ফিরে আসার ব্যাপারে বাবার যখন ফোনটা পাই, এই ফোনটা মানে অত্যন্ত সেন্সিটিভ ছিল, আমার মনকে খুব নাড়া দেয়, যার ফলে আমি বাড়ি ফিরে আসার মনস্থ করি।
0: মানে এটা আপনি নিজের অভিজ্ঞতা থেকেই লিখেছেন?
1: এক্স্যাক্টলি।
0: আচ্ছা, মানে এটা সত্যি ঘটনা?
1: সত্যি ঘটনা, একদম সত্যি ঘটনা, এটা আমার জীবনের ঘটনা,
0: সেটাকেই আপনি গল্পের আকার দিয়েছেন। বেশ, তো আকাশবাণী থেকে যখন প্রথম আপনার কাছে এই ফোন যায় যে আপনি বিজয়ী হয়েছেন, কেমন লেগেছিল?
1: হ্যাঁ, আকাশবাণী থেকে যখন জানতে পারলাম আমি জুলাই মাসের অনুগল্পের আসরে সেরা সেরা হয়েছি, তখন আমার পাশে ছিলেন আমার স্ত্রী। স্ত্রী আমাকে জিজ্ঞাসা করলেন যে ফোনটা কিসের গো, কোনো ভয়ের নয় তো? আমি বললাম না না, ফোনটা জয়েড।
0: বাহ, এটা একটা দারুণ বললেন, যে সত্যি আমরা অনেক সময় আননোন নাম্বার দেখলে একটুখানি কুণ্ঠিত হই বা সংকোচ বোধ করি বা ভয় পাই, কিন্তু আপনার কাছে আকাশবাণীর তরফ থেকে যাওয়া ফোনটা ছিল জয়ের, আপনার আনন্দের। অনেক ধন্যবাদ আকাশবাণীতে আসার জন্য, এবং আশা করব আপনার লেখালেখির পথে এই যে বিজয়ী হওয়া, সেটা আকাশবাণীর তরফ থেকে আপনার কাছে মোটিভেশনের মতোই কাজ করলো।
1: হ্যাঁ, সে তো নিশ্চয়ই।
0: অনেক ধন্যবাদ।
2: আমরা শুনছিলাম গত মাসের অনুগল্পের আসর, তার বিজয়ী যশোদানন্দ গোস্বামীর কথা। কথা বলেছেন আমাদের প্রোগ্রাম এক্সিকিউটিভ শ্রীমতী পায়েল চট্টোপাধ্যায়।

0: আগস্ট মাসে অনুগল্পের বিষয় ছিল কঠিন সত্য। লিখছেন তন্ময় দাস, রানাঘাট নদিয়া থেকে। আলাদা করে গল্পের কোনো নাম দেননি। মাঠে বল করতে গিয়ে জুতোটা গেল ছিঁড়ে, বুঝলাম এটার অবস্থা দফা রফা। বাড়ি ফেরার পথে তাও একবার ঢুকলাম মুচির দোকানে, প্রায় 70 বয়স মনে হলো লোকটার। জুতোটা দেখে বলল, জোড়াতালি দিলেও বেশি দিন আর ব্যবহার করতে পারবে না। বললাম, তাহলে থাক, আমি বরং নতুন একটা কিনে নেব। সামান্য কণ্ঠিত গলায় লোকটা বলল, আমার নাতির না ক্রিকেট খেলার খুব শখ, এই জুতোটা আমাকে দেবে? যতদিন চলে পড়ে খেলবে। আমার চোখ দুটো জলে ভরে উঠল।
1: এবারের গল্প পাঠিয়েছেন আকাশ পরামানিক, কোনা আমবাগান লিলুয়া হাওড়া থেকে। গল্পের নাম দিয়েছেন ভাতা। ভাতায় সংসার চলে না ঠিকই, যেটুকু মাইনে পাই বাজেট পুরো বাঁধা। মুদির দোকান, শাকসবজি, রবিবার বাচ্চাদের জন্য একটু মাংস, সপ্তাহে একটু জ্যান্ত মাছ, চায়ের জন্য দুধ, মোবাইলের নেট রিচার্জ, কেবলের টাকা, মাসের ইএমআই, ও হ্যাঁ গ্যাসের সিলিন্ডার। তারপর যদি নিমন্ত্রণ পড়ে, নিজেদের লোকের লোক চেয়ে থাকে কি দিচ্ছি উপহার। আর যদি ঢোকে বাড়িতে ডাক্তার, ভাতাটা পেলে একটু সাশ্রয় কয়, অভ্যাস খারাপ হয়ে যায়, কিন্তু বিকল্প তো কিছু নাই।
0: পরের গল্প কঠিন সত্য বিষয়ের উপর, অনুগল্পের নামও দিয়েছেন কঠিন সত্য। লিখেছেন শুভ্রা সামন্ত, বালিচক, পশ্চিম মেদিনীপুর। অকৃতদার অহিনবাবুর একমাত্র সঙ্গী পিকু। ভারী মজার, যখন অহিনবাবুর মন খারাপ, মুখ কোমড়া কিংবা চিন্তিত তিনি, তখন দুপা মাটিতে দুপা শূন্যে তুলে এমন সব মজার খেলা দেখায় পিকু যে অহিনবাবু হেসে ফেলতে বাধ্য হন। রোজ পিকু স্টেশন পর্যন্ত এগিয়ে দিয়ে আসে অহিনবাবুকে, সারাদিন ঘর পাহারা দেয়, আবার বিকেলে স্টেশনে হাজির হয়। একদিন অফিস ফেরত ট্রেন দুর্ঘটনায় মারা যান অহিনবাবু। পিকু কিন্তু স্টেশনে অপেক্ষায় থাকে। মাসখানেক অহিনবাবুর প্রতিবেশীরা পিকুকে কিচ্ছু খাওয়াতে পারেনি। অহিনবাবুর এই পোষ্য কুকুরটির নীরব প্রতীক্ষায় জমাট বাঁধা কঠিন সত্য আজ লোকগাথা, জনমনের নীরব স্মরণে অনুরণিত হয়।
1: এবারে গল্প পাঠিয়েছেন প্রীতিকণা রায় ঘোষ, ব্রিজি ওয়েস্ট, গড়িয়া, কলকাতা 84 থেকে। গল্পের কোনো নাম নেই। ছোট্ট মিতিন মাত্র 10 জীবনে এক কঠিন সত্যের মুখোমুখি। বাবার নিথর দেহের দিকে তাকিয়ে আছে নিষ্পলক চোখে। একটা অ্যাক্সিডেন্ট, কয়েক মিনিটের মধ্যে সব শেষ। উত্তর আকাশে ধ্রুবতারা চেনানো তার শিক্ষক বাবা আর নেই। এবার থেকে জীবনের দিক নির্ণয় করতে হবে তাকে।

একা, তার জীবনের ধ্রুব তারা আছে আর নেই। তার দু চোখের দীপ্তিতে আজ শুধুই শূন্যতা, আর চোখের জলে টলটল করছে বাবার দেখানো স্বপ্নটা। চাঁদের মাটিতে তার চারা গাছগুলো তরতরিয়ে বাড়ছে।

গল্প লিখেছেন ডালিয়া রায় মুখার্জি। গল্পের নাম তাসের ঘর। শিবাঙ্গীর ফোন বাজছে। হ্যালো, স্ক্রিন দেখে গলা কেঁপে গেল। দেহ আর মস্তিষ্ক দুটোই বিবশ। আজ রাতুলের জন্মদিন, নিজের হাতে ওর পছন্দের পদ রেঁধেছে, উত্তরটা আজই পাবে। উৎকণ্ঠায় গলা বুঝে আসছে। হ্যালো ডিয়ার, তোমার নিমন্ত্রণ তো আগেই গ্রান্টেড, আজ একটা আবদার আছে। এর পরের শব্দগুলো সে শুনবে কি? আনন্দে স্তব্ধ। রাতুলের সঙ্গে ইউনিভার্সিটিতে পরিচয়, গবেষণার অঞ্চল একই। রাতুল দুর্ধর্ষ, রাতুলের শানিত মেধায় সে বিদ্ধ হয়েছে। এই এক বছরে যে কথা বলা

0: হয়নি, বুদ্ধিমান ব্যক্তিকে কি সেটা বলতে হয় সোচ্চারে? তবু উদ্বেগ, সারপ্রাইজ আছে আমার সঙ্গে কিন্তু একজন যাবে, তমালিকা, আমার ইহকাল, ফিলাডেলফিয়ায় পিএইচডি করছে, 2 বছর পর এসেছে, আমায় একদিনও মিস করতে চাইছে না, প্লিজ।
1: মমিতা ঘোষ পাঠিয়েছেন রামগোপালপুর হরেন্দ্রনগর কাকদ্বীপ দক্ষিণ চব্বিশ পরগনা থেকে। গল্পের নাম দিয়েছেন সর্বহারা।
2: ও কর্মী চাষা, নদ নেমেছে, নদীতে প্রচুর জল বেরিয়েছে গো, দরকারি জিনিসপত্র আর সকলকে নিয়ে স্কুল ঘরে সরে যাও, বাদ মেরামতির কাজে এখনই হাত লাগাতে হবে।
1: এ কথা বলতে বলতে শ্যামল দৌড়তে থাকে, স্কুল ঘরে ভিড়, করিম মিয়া বউ ছেলে পুলেদের রেখে বেরিয়ে পড়ে নদীর দিকে, প্রচণ্ড বাতাসের বেগ, উত্তাল নদী বারবার বিড়বিড় করে প্রার্থনা করে খোদা তালার কাছে। সন্ধ্যা নামে, উৎকণ্ঠা বাড়ে, গ্রামবাসীদের আপ্রাণ চেষ্টা ব্যর্থ, ভেসে যায় সব। পরদিন সকালে আর 5 জনের মতো করিম মিয়াও নিদারুণ সত্যের মুখোমুখি হয়।
0: গল্পের নাম চরিত্রবান চরিত্রহীন, লিখছেন তাপস কুমার ঘোষ পাথরঘাটা বহরকুলি কালনা থেকে। বিবাহ বাসর থেকে পালিয়ে আসা মল্লিকা মাহাতোকে আশ্রয় দিয়েছিল চরিত্রহীন কালুয়া। বছরখানিক পর কালুয়ার 2 চালা ঘরে সাংবাদিকের 6 লাপ শুনে জনতা ভিড় জমায় চরিত্রহীনের কাহিনী চাক্ষুষ করতে। কিন্তু সবাইকে অবাক করে মল্লিকা বলে, কালুর আশ্রয়ে থেকেই সে বিসিএসে ভালো র্যাঙ্ক করেছে, বিডিও হিসেবে জয়েন করে সে কালুয়াকেই বিয়ে করবে। এই কঠিন সত্যটা সহ্য করতে না পেরে উপস্থিত জনতা প্রস্থান উদ্যত। অন্যদিকে মল্লিকার আলিঙ্গনে আবদ্ধ চরিত্রবান চরিত্রহীন কালুয়ার হাসি মুখে ফ্ল্যাশ লাইট ঝলসে উঠছে।
1: সুব্রত সুন্দর জানা পাঠিয়েছেন গণেশনগর কাকদ্বীপ দক্ষিণ চব্বিশ পরগনা সুন্দরবন থেকে। গল্পের নাম আলাদা করে কিছু নেই, কঠিন সত্যি তো বিষয়। রতন দেখল তার দাদু শুয়ে আছে, গায়ে সাদা কাপড় ঢাকা, পাশে বসা মা ঠাকুমারা কাঁদতে কাঁদতে বলল,
3: রতন যা তো বাবা, তো জ্যাঠামশাই আর পিসিমার বাড়িতে খবর দিয়ে আসবি।
1: রতন তাদের বাড়িতে বলে এলো, দাদুর কিছু হয়েছে, তোমরা তাড়াতাড়ি এসো। তারা ভাবল ওর হয়তো শরীর খারাপ, তাই একটু দেরিতে এলো। এসে দেখে উনি আর নেই। রতনকে সবাই দোষ দিল, তুই সত্যি কথাটা বলে এলি না কেন? রতন অপ্রস্তুত যে কঠিন সত্যি কথাটা সে নিজেই বিশ্বাস করতে পারছে না, তা অপরকে বলবে কিভাবে?

0: গল্পের নাম কঠিন সত্য, শিরোনাম সত্যের আঘাত, কলমে শাহানা নন্দন। সেনজিমের দামি আইটেন ঘ্যাচ করে ব্রেক কষে, পুজোর শপিং এর ভিড়, তবু চোখে পড়েছে তার, রূপু তুই উঠে আয়। রূপার পরনে সস্তা প্রিন্টেড শাড়ি, সংসারের ঘানি টেনে হাত দুখানা কর্কশ, স্বামীর স্বল্প আয়ে টালমাটাল সংসার, কলেজ জীবন পিছন ফেলে এসেছে অনেক দিন। আপনি ভুল করছেন, আমি অসীমা, আপনাকে চিনি না, রুক্ষ মরুভূমির মতো বাক্য ব্যয়। রূপা পিছন ফেরে, কঠিন সত্য গোপন করা বড় কষ্টের, নীরবে অশ্রু নামে। সেঞ্জিনি হতভম্ব হয়ে গাড়ি ঘোড়ায়। শাহানা নন্দন গড়ফা থেকে গল্পটি পাঠিয়েছেন।
1: পরে গল্প পাঠিয়েছেন অনঙ্গমোহন রায়। বরগোদা গোদার পোরসাঘাট পূর্ব মেদিনীপুর থেকে। বর্ষাকাল দু মাস, বর্তমানে বর্ষার কোনো নিরূপণ নেই। আবহাওয়া দপ্তরের খবর অনুযায়ী সঠিক মেলে না। বাজ পড়ে ঘন ঘন, মৃত্যুও হচ্ছে সঘন। বাস্তব বড় কঠিন, বর্ষায় না জেহাল, ডিভিসি ছাড়ে জল, সঙ্গে বিদ্যুৎ বিভ্রাট। কেউ আবার ছাদের উপরে সোলারে বিদ্যুৎ পায়, মেঘলা দিনে তাও আবার পাওয়া যায় না। এবছর বৃষ্টির প্রকোপ সমস্ত প্রাণীকুলকে ভীতিব্যস্ত করে তুলেছে, বাস্তবকে তো মানতেই হবে।
0: গল্পের নাম সম্পর্ক, লিখছেন মীরা কাজী, দাঁইহাট স্টেশন রোড, দাঁইহাট পূর্ব বর্ধমান থেকে। ময়ূখের সঙ্গে বিদিশার সম্পর্কটা বিয়েতে পরিণতি পেতে চলেছে, আয়োজন প্রায় সম্পূর্ণ। বিদিশা অফিস থেকে ফিরলে তার মা বললেন, আজ তোকে নিয়ে গয়নার দোকানে যাব। বিদিশার মোবাইলটা বেজে উঠল, ময়ূখের ফোন। হ্যালো বিদিশা, এই বিয়েটা আমার পক্ষে করা সম্ভব হচ্ছে না। কিরে এখনো তৈরি হোসনি, মা ডাকলেন। বিদিশাকে অফিসের পোশাকে দাঁড়িয়ে থাকতে দেখে মা বললেন, আর ওসবের দরকার নেই, এই কঠিন সত্যটা কিভাবে উচ্চারণ করবে।

0: ভেবে পাচ্ছে না বিদিশা।
1: এবার গল্প পাঠিয়েছেন ডাক্তার সুবল দাস, দাঁতঘর ক্রান্তিঘাট জলপাইগুড়ি থেকে। গল্পের নাম দিয়েছেন স্বদেশ প্রেম। স্বাধীনতা সংগ্রামের বীরাঙ্গনা নীরা আর্য নেতাজিকে বাঁচানোর জন্য নিজ হাতে বুক ছিঁড়েছিলেন বিশ্বাসঘাতক স্বামীর। ব্রিটিশের দলদাস পুলিশ বর্বরোচিত চাবুক মেরেছিল, বিভৎসভাবে ক্ষতবিক্ষত করেছিল, অকথ্য নির্যাতন চালিয়েছিল, তবুও নেতাজির খবর বলেনি। স্বাধীনতার পর উপেক্ষিত ও চরম দারিদ্র্যের শিকারগণ শেষ বয়সে হায়দ্রাবাদে এক জীর্ণ কুটিরে ফুল বিক্রি করে জীবন কাটান। ১৯৯৮ সালে নিঃস্ব অবস্থায় ভারত মাতার কোলে চিরনিদ্রায় শায়িত হন। তাঁর এই স্বদেশ প্রেমের পরম মূল্যই ভারতের ইতিহাসে সবচেয়ে কঠিন সত্য।

অনুগল্পের নাম কঠিন সত্য, লেখিকা রোশনি হালসানা, লিখছেন কৃষ্ণনগর নদিয়া থেকে। সোমা ছেলের টিফিন বক্স খুলে দেখে আজও একই রকম অবস্থা, যেমনকার টিফিন তেমনই রয়েছে। ছেলেকে জিজ্ঞেস করলে ছেলে বলল, আমজাদের টিফিন খেতে আমার বেশি ভালো লাগে, আমি খাই বলে ওর মা আর একটু টিফিন বেশি দেয়। হঠাৎ চিৎকার করে উঠল সোমা, তোকে না কতবার বলেছি ওদের সঙ্গে মিশবি না, ওদের কিছু খাবি না, ওদের সঙ্গে আমাদের এক পাতে খাওয়া যায় না। রুদ্র বলে উঠল, কিন্তু ম্যাম তো বলেছে ক্লাসে সবার সঙ্গে মিলেমিশে থাকতে।

0: আমরা সবাই বন্ধু জানো। টিভির সাউন্ড কমিয়ে রুদ্রর দাদু বলে উঠল, তুমি বোধহয় সেদিনের কথা ভুলে গেছ বৌমা। তোমার ডেলিভারির সময় একজন মুসলিমই কিন্তু রক্ত দিয়ে তোমার প্রাণ বাঁচিয়েছিলেন, তখন তো তুমি একবারও তা নিতে অস্বীকার করনি। তাহলে কি এবার দাদু ভাই তোমার হাতেও খাওয়া বন্ধ করে দেবে? সোমা লক্ষ্য করল ছেলের চোখে মুখে ফুটে উঠছে হাজারো প্রশ্ন। এই এক কঠিন সত্যের মুখোমুখি দাঁড়িয়ে সোমা।
1: এবারের গল্প পাঠিয়েছেন উমা পাল কৃষ্ণনগর নদিয়া থেকে। গল্পের নাম দিয়েছেন মরিচিকা। স্কুলের বাচ্চাদের দেওয়া নেওয়ার সুবাদে পরিচয় বাবা প্রণব ও মা মিতালির। আড়াই বছরের রিভুকে নিয়ে ডিভোর্সি কম বয়সী সুন্দরী মিতালি প্রণবের সঙ্গে ঘর বাঁধে। পাঁচ ছ বছরের সুখের সংসারে হঠাৎ ছন্দপতন। প্রণবের মৃত্যুতে মিতালির জীবনে নেমে আসে ঘোর অন্ধকার। নাবালক সন্তানকে মানুষ করতে স্বামীর পেনশনের জন্য সরকারি অফিসে তাদের বিয়ের সার্টিফিকেট জমা দিতে ঈদ করা পড়ে। সার্টিফিকেটটা জাল। চরম বিশ্বাসে গড়ে ওঠা সম্পর্কের কঠিন সত্যটি প্রকাশেই মিতালির পায়ের তলার মাটি মুহূর্তেই সরে যায়।
0: এর পরের গল্প লিখছেন কাকলি মণ্ডল ঘোষ, সাউন্ডি খড়গ্রাম মুর্শিদাবাদ থেকে। গল্পের নাম ভালোবাসার বন্ধন। রিপোর্টটা আসার পর থেকেই সারাদিন মুখ গুঁজে বিছানায় পড়ে রয়েছে পিয়ালি। সন্ধেবেলা হাতে একটা কাগজ নিয়ে অভিকে ঘরে ঢুকতে দেখে সে বলল, বিশ্বাস করো আমি যে সন্তান ধারণে অক্ষম, এই কথা আগে জানলে তোমার জীবনটা আমি এভাবে নষ্ট করতাম না। দাও ডিভোর্স পেপারটা দাও, আমি সই করে দিই, তুমি নিশ্চিন্তে নতুন জীবন শুরু করো। অভিধীর পায়ে পিয়ালির মাথার কাছে এসে অনাথ আশ্রম থেকে আনা ফর্মটা তার হাতে দিয়ে বলে,
1: এখানে একটা সিগনেচার করো।
0: ফর্মটা দেখার পর অভিকে জড়িয়ে ধরে হাউ হাউ করে কেঁদে পিয়ালি বলে, এই কঠিন সত্যিটা জেনেও তুমি।
1: এবারে গল্প পাঠিয়েছেন কালীপদ চক্রবর্তী নতুন দিল্লি থেকে, ত্রিবেণী ফেজ টু নিউ দিল্লি সেখান থেকে। গল্পের নাম দিয়েছেন আয়না। প্রতিদিন আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে সফল মানুষ ভাবত শুভেন্দু। একদিন ছেলে হঠাৎ বলল, বাবা তুমি কি সত্যি সুখী? প্রশ্নটা শুনে শুভেন্দু থমকে গেল। দামি গাড়ি, বড় বাড়ি, সম্মান সবই আছে, শুধু নিজের জন্য বা পরিবারের জন্য তার কাছে সময় নেই। আয়নায় তাকিয়ে প্রথমবার সে বুঝল, এতদিন সে পৃথিবীকে নয় নিজেকেই ঠকিয়েছে। কঠিন সত্যটা মেনে নিয়ে সেদিন সে অফিসে গিয়ে পদত্যাগপত্র জমা দিল।
0: পরের গল্প, গল্পের নাম বিহঙ্গড়া। লিখছেন বুলবুল মণ্ডল গৌরীপুর সেনাই আরামবাগ থেকে। সেই কঠিন সত্যিটা মানতে প্রথমে বৃষ্টির খুব কষ্ট হয়েছিল। আকাশ বলেছিল, তোমার দেওয়া বিয়ের প্রস্তাবে আমি সম্মত হতেই পারি যদি কোনোদিন তুমি সন্তান ধারণের ইচ্ছা প্রকাশ না করো। কারণটা বৃষ্টি প্রথমে বোঝেনি। আকাশ তার স্বপ্ন সত্যি করতে নির্জন বিস্তৃত উপত্যকায় নিজেদের মনন সমৃদ্ধ ভাবনায় নির্মাণ করেছিল বিহঙ্গড়া নামের অনাথ আশ্রম, যেখানে খেলাধুলা নাচ গানের সঙ্গে শিক্ষার গুরুত্ব সবচেয়ে বেশি। কারণ শিক্ষাই তো মস্তিষ্কের কোষসমূহের পুষ্টি যোগায়।

0: এবার চলে যাব আগস্ট মাসের অনুগল্পের আসরের একেবারে সেরা গল্প এবং সেরা গল্পকারের কথায়। আগে গল্পটা পড়ে শোনাই আপনাদের। তোপসে, খাতাটা রাখ। ফেলুদা চার মিনার ধরিয়ে বলল। লালমোহনবাবু হতবাক হয়ে সোফায় বসে। তার মানে? জটায়ের গলা কাঁপল। হরে পদবাবু! হ্যাঁ, ফেলুদার চোখে ঠান্ডা দৃষ্টি। যিনি গত কুড়ি বছর ধরে আপনার সবচেয়ে কাছের মানুষ, তিনিই আপনার পাণ্ডুলিপি চুরির মূল চক্রি। লালমোহনবাবুর বিশ্বাসের রঙিন চশমাটা যেন ভেঙে গুঁড়িয়ে গেল। ফেলুদা দীর্ঘশ্বাস ফেলল। সত্যি সবসময় সুখের গয়না, মন ভাঙলেও এই কঠিন সত্য আপনাকে এবার মেনে নিতেই হবে। তাহলে এই হলো গল্প, আর যিনি সেরা গল্পকার তিনি হচ্ছেন সল্টলেক সিটি, বিধাননগর, কলকাতা 106-এর সৌমিত্র ব্যানার্জি। তার জন্য আমাদের অনেক অনেক অনেক অভিনন্দন। তাহলে অনুগল্পের আসর আজ এই পর্যন্তই। সঙ্গে ছিলাম আমরা, আমি তাপস,
1: আমি মনীষা। খুব ভালো থাকুন, শুভরাত্রি।

0: এবারে শিল্পী হেমন্ত মুখোপাধ্যায়।
1: রানার গ্রামের ডাকর করা, রাতের পর রাত ক্লান্তিহীন মানুষের সুখ দুঃখের খবরের বোঝা বয়ে সে পৌঁছে দেয় দোরে দোরে, কিন্তু তার খবর কে রাখে? রানার ছুটেছে তাই ঝুম।

ডিটিএইচ বাংলার অনুষ্ঠান শুনছেন। এখন বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠানের পর্ব। প্রথম গানটি দেয়ানেয়া ছবি থেকে।

0: এবারে ছবির নাম বসন্ত বিলাপ।
1: আগুন, আয় তোরা দেখে জানা, জ্বলছে জ্বলছে দেখ সব।

0: দাও দাও জলে দুরন্ত বন্নি খটকের জ্বালায় যে জ্বলছেন তন্নি জল দে
1: জল দে
0: ওরে জল দে
1: জল দে
0: দমকল দমকল যতই চাও না দু চোখের জল কল যত খুলে দাও না।

0: বড়
1: মোটেই না মোটেই না নারী পুরুষ সমান সমান আছে যে তার অনেক প্রমাণ
0: নারী পুরুষ সমান সমান অনেক সাথেও মানতে পারি লক্ষ ব্লেডেও কামালে যে উঠবে না তো গোপার দাড়ি বুঝলে নারী ওই লক্ষ ব্লেডেও কামালে যে উঠবে না তো গোপার দাড়ি

মাতাল হলে কথা ওঠে মর্ত লোকে, যদি জগাই মাধাই, ঠিক বলিনি, যদি জগাই মাধাই।

ডিটিএইচ বাংলা পরিষেবার অনুষ্ঠান শুনছেন। আজকের অনুষ্ঠানের তৃতীয় পর্বে এসেছি। তৃতীয় পর্বে আপনাদের নানা রঙের গান

0: এর রেডিও শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: শেষ হলো আপকে লিয়ে, এখন প্রভাতী। প্রভাতীর প্রথম পর্বে শুনব খেয়াল, শিল্পী তিয়াশা বসু রায়, রাগ বৈরাগী।

আমরা শুনলাম খেয়াল, শিল্পী ছিলেন তিয়াশা বসু রায়, রাগ বৈরাগী। এরপর শুনব বাঁশি, শিল্পী সুবীর রায়, রাগ পরমেশ্বরী।

আমরা শুনলাম বাঁশি, শিল্পী ছিলেন সুবীর রায়, রাগ পরমেশ্বরী। এই সঙ্গেই শেষ হলো আজকের প্রভাতী, অর্থাৎ শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান। একটু পরেই চিরন্তনী।

0: চিরন্তন কথায় সাজানো চিরন্তনী শুনছেন 107 FM রেইনবোতে। চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, চিরন্তন কথায় সাজানো চিরন্তনী 107 FM রেইনবোতে।
1: কিছু কথা আছে যেগুলো চিরকালীন, অন্ধকারে যা আলো দেখায়, গোলক ধাঁধায় যা পথের দিশা দেখায়, অস্থিরতার মধ্যে এনে দেয় স্থিরতা, তেমনি চিরকালীন কথায় সাজানো আমাদের এই চিরন্তনী। FM রেনবোতে প্রতি শুক্র, শনি ও রবিবার ভোর 5টা থেকে, আজ শনিবারের চিরন্তনী আপনাদের সঙ্গে তপজা রয়েছে।

চিরন্তনী সম্বন্ধে বা আজকের অনুষ্ঠানের বিষয় অথবা অনুপ্রেরণামূলক কোনো বিষয় নিয়ে আপনি আপনার মতামত, বক্তব্য, চিন্তা লিখতে পারেন, জানাতে পারেন আমাদের নাম্বারে মেসেজ করে 9903653992। আজকের গল্প 15 বছরের এক কিশোরকে নিয়ে। ডানার উড়ান নিয়ে এসেছিলাম এক লেখক হওয়ার গল্প শোনাতে গিয়ে, বলেছিলাম ডানার কথা। ঠিক একই রকমভাবে আজ বলবো এক যে ছিল শিবম, যার হাতে ছিল, বলা যেতে পারে তাকে দেওয়া হয়েছিল বা সে জোগাড় করে নিয়েছিল একটা ভাঙা ব্যাট, উইকেটটাও ভাঙা, আর কিছু বন্ধুবান্ধব যারা তারই মতো, যাদের অর্থনৈতিক সামর্থ্য খুবই কম, যারা স্কুলে যেতে পারে না, পড়াশোনা তাদের কাছে অনেক বড় মহার্ঘ একটা ব্যাপার, কারণ তারা দুবেলা দুমুঠো ভালো করে খেতেই পায় না। সেই শিবমের চোখে ছিল স্বপ্ন, কি না, সে বড় হয়ে ক্রিকেটার হবে, কারণ সেই 22 গজের পিচটা তাকে খুব টানত, তার ভালো লাগত ওই টিকে থাকার লড়াইটা। আর এই জীবনটা তো টিকে থাকারই, যে টিকে আছে সে বেঁচে গিয়েছে, যে টিকে নেই সে বেঁচে নেই, তাকে কেউ মনেও রাখবে না, সবাই ভুলে যাবে তার কথা। আর বড় হতে গেলে অনেক ঝড়, অনেক ঝাপটা, অনেক কিছু সহ্য করতে হয়, কারণ যে গাছ সব থেকে বেশি বড় মহিরুহ, সেই গাছে ঝড় বেশি আসে, সেই গাছে বেশি করে হাওয়া দিতে হয়, সূর্যের আলো সেই গাছেই বেশি পড়ে। তুমি কোনো ঝড় সহ্য করবে না, কোনো ঝাপটা নেবে না, কোনো প্রতিবন্ধকতা আসবে না, তুমি কেমন করে বড় হবে? তাহলে তো তোমার বড় হওয়াই হলো না। আর যে গাছগুলো ছোট ছোট সেখানে হাওয়া কম, ঝড় কম, তাদের কেউ মনেও রাখে না, বড় গাছের আঘাত বেশি, ঝঞ্ঝা বেশি, কারণ দুর্গমগিরি কান্তারো মনু যে পার হতে চায় তাকে অনেক বেশি সহ্য করতে হয়, অনেক বেশি সহনশীল হতে হয়। কারণ আমরা জানি সারদা মায়ের একটি কথাই আছে, যে যে সহে সে রহে, তিনি বলেছেন সহ্য করো, সহ্য করো, সহ্য করো, যত বেশি সহ্য করবে তত বেশি তোমার ভেতরের শক্তি বাড়বে। অন্ধকারে যদি আলোই দেখতে হয়, যদি সূর্যোদয়ের পথে যেতে হয়, যদি উদয়ের পথে যেতে হয়, যদি রুদ্রের আশীর্বাদ পেতে হয়, তাহলে তোমাকে অনেক বেশি শক্তপোক্ত হতে হবে। তোমাকে ভালো ব্যাট দেব না, উইকেটও দেব না, তোমার যে 22 গজের পিচ তুমি চাইছো সেটা পেতে গেলে তোমাকে অনেক দূর হাঁটতে হবে, তোমাকে আমি হাঁটাবো, এমনভাবে হাঁটাবো, এত ক্ষতবিক্ষত করে দেব যে তোমার হয়তো হাঁটতে ভয় লাগবে, কিন্তু তাই বলে তুমি পড়ে যাবে, ভেঙে পড়বে, মরে যাবে তা তো হয় না। তোমাকে যখন পাড়ি দিতেই হবে, তুমি যখন তোমার স্বপ্নকে সফল করে তুলতে চাও, তাহলে একবার না হলে দেখো বারবার, শতবার, কখনো না কখনো বন্ধ দরজা খুলবেই, খুলতে হবেই, কারণ ভেতরে যদি সেই জেদ থাকে, উদ্যম থাকে, সাহস থাকে, এগিয়ে যাওয়ার মতন দৃঢ়তা থাকে, ইচ্ছে থাকে, তাহলে কে তাকে দমায়? এত সোজা নয় আমাদের ছোট্ট ছেলে শিবমকেও দমানো। নাই বা থাকল তার খিদে, নাই বা পেল সে দুমুঠো ভাত, কিন্তু যেটুকু তার অন্ন জোটে সেই অন্নেই সে বলশালী। আমসত্ব দুধে ফেলি তাহাতে কদলী দলি, সন্দেশ মাখিয়া দিয়া তাতে হাপুস হুপুস শব্দ, চারিদিক নিস্তব্ধ, পিপিলিকা পড়িয়া যায় পাতে। মানে এমনভাবে খাওয়াটা হয়েছে যে পিপিলিকা এসে

কেঁদে যাচ্ছে সেই পাতে, অর্থাৎ তারও কিছু খাওয়ার থাকছে না। এরকম খাবার যেন আমাদেরকে ছোটবেলায় কে খাওয়াতেন? মা। শিবমের কিন্তু সেই মাও নেই, কারণ সে খুব ছোট্টবেলায় মাকে হারিয়েছে। পিপীলিকা কাঁদিয়া যায় পাতে, অর্থাৎ পিপীলিকা এসে কিছু পাচ্ছে না। শিবমের কাছে সেই আবশত্যটা তার কাছে সোনার পাথর বাটির মতো, কারণ তো সে সামান্য কিছু খেতে পায় না, তার এতটাই দরিদ্র। মাও নেই তার, কে তাকে খাওয়াবে? এক পিসি আছে, কিন্তু মা আর পিসির মধ্যে অনেক তফাত। শিবমের বাবা আছেন, বাবা একটা ক্লাবে আছেন, সেই ক্লাবে একটা ক্যান্টিন, সেখানে উনি কাজ করেন, রান্না করেন, তার জন্য শিবম দুবেলা খেতে পায়, কিন্তু সেটাও খুব যত সামান্য। কিন্তু সেই ক্লাবে আছে একটা 22 গজের পিচ, যে পিচের টানে শিবম যায়, খেতে যায় না। খাওয়াটা তো অছিলা, খায় কম, খেলা দেখে বেশি। যতটা বেশি করে খেলা দেখা যায় ততটা বেশি করে সে শিখবে। অনেক ভালো ভালো প্লেয়ার আছে, অনেক ভালো ভালো খেলোয়াড়, তাদেরকে দেখে শিবম, চেষ্টা করে শেখার, অনুসরণ করার, অনুকরণ করতে সে চায় না। কারণ যিনি ক্রিকেট কোচ আছেন, প্রশিক্ষক আছেন, তাকে শিবম খুব শ্রদ্ধা করে, একদম বাবার মতন। আর ক্লাবটাও যে একটা বিশাল আহামরি তা নয়, কিন্তু তাদের প্রচেষ্টা আছে আঞ্চলিক স্তর থেকে ভালো প্লেয়ার তুলে এনে তাকে রাজ্য স্তরে খেলানোর, এবং শেষ পর্যন্ত ইন্ডিয়া টিমে খেলানোর, দেশের হয়ে সে খেলুক, একটা প্রচেষ্টা আছে। এখান থেকে যে সুযোগ কেউ পায়নি তা নয়, হয়তো কম, কিন্তু যারা পেয়েছে তারা কিন্তু মুখ উজ্জ্বল করেছে। শিবম তাদেরই একজন হতে চায়। দেশের জার্সি, দেশের ক্যাপ, দেশের পতাকা বহন করার জন্য সে উদগ্রীব, সে কি পারবে? সেই নিয়ে কিন্তু আজকের গল্প। এক যে ছিল শিবম, তার স্বপ্নপূরণের গল্প নিয়ে দেখি সে আজ কতদূর হেঁটে যেতে পারে। তার সঙ্গে আজ আমরাও রাস্তা হাঁটব, দুর্গমগিরি কান্তারমরু পার হব আমরাও। চেষ্টা তো করতে ক্ষতি নেই। প্রথম গান হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে।

নদীর ধারে শিবমদের বাড়ি। প্রবল বৃষ্টিতে আবার সেই ঘর ভেঙে যায়, তখন আবার সেই ঘর আবার তৈরি করতে হয়, আর সেসব কাজ শিবম তার বাবার সাথে করে। মাঝে মধ্যে পিসিও থাকে, কিন্তু এসবের জন্য তার একটু সময় নষ্ট হয়, কারণ তার সবসময় মনে হয় সে স্কুলে যেতে পারছে না বটে, কিন্তু একটা পড়াশোনা সে করছে, সেটা হচ্ছে মাঠের পড়াশোনা। 22 গজের পিচে কিভাবে থাকতে হবে, ক্রিজে টিকে থাকার লড়াইয়ের একটা পাঠ কিন্তু তার চলছে। শিবমদের নদীপাড়ের এলাকায় কয়েক ঘর মাঝি মাল্লাদের বাস। তাদের ছেলেমেয়েদের সাথে শিবম একটা দল তৈরি করেছে, ক্রিকেটের দল। ভাঙাচোরা ব্যাট, উইকেট, ক্যাম্বিস বলে শিবমরা ক্রিকেট খেলে। আর খেলতে খেলতে স্বপ্ন দেখে, মহানভ অঙ্গন পার হয়ে যাবে সে একদিন, ওই মহাসাগরে সে একদিন জাহাজ ভাসাবেই, যে জাহাজ ডুববে না কখনো। কৃষ্ণা চট্টোপাধ্যায়।

শিবমের বাবা যে ক্লাবে ক্যান্টিনে কাজ করেন, নিজে রান্নাও করেন, আবার ক্যান্টিন ম্যানেজারও, সেই ক্লাবের নাম গোল্ডেন স্টার স্পোর্টিং ইউনিয়ন। যদি বাংলা করে বলি তাহলে সোনালী তারা স্পোর্টিং ইউনিয়ন। ক্লাবটার নামটা খুব সুন্দর, আর এই ক্লাব থেকে যারা বেরোয় তারাও তো তারাদেরই মতন জ্বলজ্বল করে।

মাঠের আকাশে। শিবমের বাবার নাম অতুল, তিনি সহকারী ক্যান্টিন ম্যানেজার, আর যিনি ক্যান্টিন ম্যানেজার সে সুবল গুপ্তের তিনি খুব কাছের লোক, খুব পছন্দ করেন। ছেলের স্বপ্নের কথা অতুল জানেন, আর এই সোনারি তারা ক্লাব অর্থাৎ গোল্ডেন স্টার, এটা কিন্তু সাঁতার ও ক্রিকেটের জন্য বিখ্যাত। অনেক ভালো খেলোয়াড় আঞ্চলিক রাজ্য জেলা স্তরে খেলেছে, এই মুহূর্তে দেশের হয়ে খেলছে মায়াঙ্ক শেঠ বলে একজন উইকেট কিপার। ক্রিকেটের যিনি গুরু আছেন এখানে অর্থাৎ যিনি প্রশিক্ষক, তিনি হচ্ছেন রামানন্দ তালুকদার, এবং রামানন্দ তালুকদার মায়াঙ্ককে অসম্ভব ভালোবাসেন। খুব ভালো ছেলে বললে কম বলা হয়, রীতিমতো পরিশ্রমী, অধ্যবসায়ী এবং ক্রিকেট ওর ধ্যান জ্ঞান, ও খেলাটা ছাড়া আর কিছু বোঝে না, মানে সবটাই ওই খেলাটিকে ঘিরে, ওর জীবনটাই আবর্তিত বিবর্তিত, মানে ওর কাছে এই 22 গজটা হচ্ছে একটা পাঠশালা, আর শিবম ওকে অনুসরণ করে। রামানন্দ যে দেশের হয়ে খেলেছেন তা নয়, উনি রঞ্জি খেলেছেন, দলীপ খেলেছেন, আঞ্চলিক স্তর খেলেছেন, রাজ্য স্তর খেলেছেন, কিন্তু হয়তো দেশের হয়ে খেলেননি, কিন্তু ওনার হাত ধরে তৈরি হয়েছে অনেকে। উনি খুব বড় মাপের, ভালো মাপের একজন গুরু, একজন প্রশিক্ষক। সবাই তো ভালো কোচ হতে পারেন না, অনেকে খুব ভালো খেলেন কিন্তু কোচ হতে পারেন না, আবার অনেকে খুব ভালো কোচিং করান, তিনি যে একটা বিরাট জায়গায় খেলেছেন তাও তো নয়, এটা এক একজনের এক এক রকম দক্ষতা। কিন্তু উনি কি শিবমের কথা জানেন, সেটাতে আসছি। রবীন বন্দ্যোপাধ্যায়,

দুপুরবেলা শিবম ক্যান্টিনে খেতে আসে, এটা অবশ্য তার অছিলা। খায় কম, খেলা দেখে বেশি। মাঠের ধারে রোদে তেতে পুড়ে খেতে খেতে বল ছুঁড়ে দেয়, সে তখন বল বয়। শিবম সব দেখে, আপার কাট, স্কোয়ার ড্রাইভ, হুক, পুল, সব, অফ ড্রাইভ, বেল, থার্ড অ্যাম্পায়ার, সুইং অফ বল, সবটাই কিন্তু সে শেখে। বল ছুঁড়ে দেওয়ার ফাঁকে ফাঁকে ওগুলো সে শিখছে। আর ছেলের খেলা দেখার বিষয়টা কিন্তু শিবমের বাবা জানে না, অতুল ওটা জানেন না। অনেক সময় সকালে প্র্যাকটিস থাকলে শিবম ছুট লাগায় মাঠে, আর কখন মাঠে কোন সময় প্র্যাকটিস হবে এটা কিন্তু শিবম খবর রাখে। খবর জোগাড় করে নিতে হয়, বড় হতে গেলে তো এগুলো করতেই হবে। আর মাঝে মধ্যে কি বলতে হবে, মিথ্যে কথা বলতে হবে। বাবা জিজ্ঞেস করলে বলে কোথায়, বাবা তো জিজ্ঞেস করছেন কোথায় যাচ্ছিস, শিবম তখন বলে না আসিস কাকুর নৌকোয়, যাত্রী পারাপারে সহায়তা করব। আসলে সে মিথ্যে বলে, খেলা দেখার জন্য মিথ্যে কথা চলতেই পারে। যদিও মিথ্যে বলাটা খুব খারাপ, কিন্তু প্রয়োজনে তো মিথ্যে বলতে হয়, বড় কোনো কাজ করতে গেলে তো বলতেই হবে। যেমন আমরা আশাপূর্ণা দেবীর অনাচার গল্পে সুভাষ কাকিমাকে দেখেছিলাম, যিনি তার স্বামীর মৃত্যুর কথা লুকিয়ে রেখেছিলেন তার শ্বশুর মশাইয়ের কাছ থেকে, যাতে করে তার শ্বশুর মশাই আরও দীর্ঘ জীবন পেতে পারেন। সমাজ তাকে অনেক কথা বলেছিল, অনেক, যা যা বলতে হয় সব, যেভাবে অপমান করতে হয় সেভাবেই অপমান করা হয়েছিল। যতটা অপমান করলে তিনি ক্ষতবিক্ষত হন, ততটাই অপমানিত তাকে করা হয়েছিল। কিন্তু সুভাষ কাকিমা যেটা করেছিলেন সেটা একটা অসাধারণ পবিত্রতম কাজ। একজন মানুষের জীবনদীপ্ত এমনি নিভে যাবে, কিন্তু তার আগে তাকে নিভতে দেওয়া কেন? তিনি যদি আরেকটু বেশি দিন একটু থাকতে চান এই পৃথিবীতে, কি এসে যায় তাতে? এটাকে যদি অনাচার বলা হয় তাহলে অনাচার? এটুকু মিথ্যে তো প্রয়োজনে হতেই পারে, অশ্বত্থামা হত ইতি গজ। কারণ মাঠে প্র্যাকটিস দেখাটা শিবমের কাছে অত্যন্ত পবিত্র এবং গুরুত্বপূর্ণ একটা কাজ, এর জন্য সে বাবাকেও মিথ্যে বলে, যদিও বাবাকে সে অসম্ভব ভালোবাসে, শ্রদ্ধা করে। আজকে তালুকদার স্যার ক্রিজে টিকে থাকা শেখাচ্ছিলেন, বলছিলেন ক্রিজে টিকে থাকলেই রান আসবে, তুমি যদি গিয়েই হুটপাট করে মারতে থাকো তাহলে তুমি আউট, ধরে খেলতে হয়। ক্রিকেট কি জীবনের পাঠ দেয়, কোনো জীবন দর্শন? আমাদের এই জীবনটাও তো একটা 22 গজের পিচ, আমরাও তো টিকে থাকতেই এসেছি। যে টিকে থাকবে সে থাকবে, যে টিকে থাকতে পারলো না সে আউট হয়ে গেল। প্রত্যেকটা মুহূর্তে তো চারপাশ থেকে বলা হবে তুমি আউট, তুমি আউট, তুমি লুজার, তুমি হেরে গিয়েছ। কিন্তু নিজেকে তো বলতে হয় যে না, আমি তো লুজার নই, আমি একদিন জিতবই, আমাকে উইনার হতেই হবে। আমি একবার হারতে পারি, আমি দুবার হারতে পারি, কিন্তু তিনবার আমাকে কেউ হারাতে পারবে না। তৃতীয়বারের বার আমি এমনভাবে জিতব, আমি এমনভাবে ফিরব যে সবাই আমার দিকে অবাক হয়ে তাকিয়ে ভাববে যে এও পার পেরেছে, এর মধ্যে এত ক্ষমতা ছিল। পরীক্ষার রেজাল্ট বেরিয়েছে, তুমি হয় তুমি কোয়ালিফাই করবে অথবা তুমি কোয়ালিফাই করবে না, কিন্তু সেখানে তো জীবন থেমে যেতে পারে না। যে কোয়ালিফাই করে গেল তার সামনে একটা দরজা খুলে গেল, যে কোয়ালিফাই করলো না তার সামনে আর একটা চান্স এলো পরের পরীক্ষাটা দেওয়ার, পরের বার পরীক্ষাটা দেওয়ার। কে না বলতে পারে পরের বারের পরীক্ষায় সে পারবে না, সে হয়তো আরো ভালো রেজাল্ট করে বেরোবে, দুর্দান্ত মার্কস পাবে, হয়তো সে ফার্স্ট ক্লাসে পেয়ে যেতে পারে। তাহলে আউট কোথায়, লুজার কে? এ তো আপেক্ষিক, যা আমি দেখছি স্থির তাতে একটু পরে গতিশীল হতেই পারে, আর যা আমি দেখছি গতিশীল তাতে একটু পরে স্থির হয়ে যেতে পারে। শিবমের মনে হবে কেন, সে বাবাও তো একই কথা বলে। জীবনটা, শিবমের বাবা কি বলেন, জীবনটা তো লড়াই রে, ফাইট, সেই কনির মতো ফাইট, কনি ফাইট, যেটা খিদ্দা কনিকে বলতেন। লড়তে লড়তে টিকে থাকতে হয়, আর টিকে থাকতে গেলে লড়তে হয়। শিবম সব শিখছে, মাঠের পাশে দাঁড়িয়ে বল ছুঁড়ে দেওয়ার ফাঁকে ফাঁকে সে সব শিখছে। শ্রীকান্ত আচার্য।

0: চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, শুনছেন 107 FM রেইনবোতে। চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, চিরন্তন কথায় সাজানো চিরন্তনী 107 FM রেইনবোতে।
1: গোল্ডেন স্টার ক্লাবে শারীরিক প্রশিক্ষণও চলে, কারণ খেলাধুলায় তো সব খুবই প্রয়োজন। তো ক্লাবে জিম আছে, শিবম জিমে গিয়ে সব পরিষ্কার করে রাখে, এটাও একটা অছিলা। কিভাবে প্রিয় খেলোয়াড়রা জিম করছে সেটা সে দেখে, যদিও তার ওখানে ওটা করার কোনো অধিকার নেই। এখানে ছেলেও মেয়ে দুদলেরই খেলা হয় আর কি, সাঁতার ক্রিকেট দু ক্ষেত্রে। শিবম দেখে এবং বাড়িতে এসে সে বাবাকে এটা বলে। তার বাবা একটু আধটু যোগাসন জানেন, তো ফলে বাবা তাকে একটু সামান্য হলেও শিখিয়ে দেন। শিবমের কাছে ওটাই যথেষ্ট, কারণ সে জানে যে তাকে যদি বড় হতে হয়, যদি বড় মাঠে খেলতে হয়, তাহলে নিজেকে তৈরি হতে হবে, অনেক বেশি সহ্য করতে হবে, দরকার হলে খিদের জ্বালাও সহ্য করতে হবে, ঠিক যেভাবে প্রহ্লাদ সহ্য করেছিলেন তার বাবা হিরণ্যকশিপুর অত্যাচার। কিন্তু হরিনাম ছাড়েননি, এক জায়গায় এক সূত্রে নিজের প্রাণ নিজের মনকে বেঁধে রেখেছিলেন, একই মন্ত্র উচ্চারণ করেছিলেন। তার কাছে ওই নামটাই, নাম জপটাই ছিল 22 গজের পিচ। ঠিক যেভাবে ধ্রুব নিজের রাজ্য থেকে বিতাড়িত হয়ে, তাকে তাড়িয়ে দেওয়া হলো তার রাজপ্রাসাদ থেকে, চলে গেলেন কোথায় না জঙ্গলে। আমাকে তুমি প্রাসাদে রেখো না, আমি জঙ্গলে চলে যাব, আমি সেখানে গিয়ে সাধনা করব, কিন্তু আমাকে তার দেখা পেতেই হবে, অটল থাকতে হবে, অবিচল থাকতে হবে। ধ্রুবর কাছে ওটাই ছিল তার জীবনের সব থেকে বড় মন্ত্র, একই মন্ত্র। সেই হরিনামে মন্ত্রেই তিনি তার জীবনের পরম সত্যকে খুঁজে পেয়েছিলেন, ঠিক যেমন শিবম ওই 22 গজের পিচের মধ্যে পাচ্ছে তার জীবন দর্শন। যে যেভাবে